আকাশবাণী আগরতলা, আজ বুধবার, 25শে ভাদ্র, 1948 শকাব্দ, 29শে ভাদ্র, 1433 বঙ্গাব্দ, 16ই সেপ্টেম্বর, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার, অর্থাৎ 1269 কিলোহার্টজে। আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে শোনা যাবে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট 32 সেকেন্ড।

0: আকাশবাণী আগরতলা সুভাষিত, আজ শুনবেন শ্রীমার রচনা থেকে পাঠ।
1: ভগবানকে ছাড়া জীবন এক দুঃসহ বিড়ম্বনা, ভগবানকে নিয়ে সব পরম আনন্দের। ভগবানের অঙ্কে শরণ নিলে সব বিপত্তির মীমাংসা হয়ে যায়, সে অঙ্ক সাদরে আশ্রয় দিতে সদা উন্মুক্ত। ভগবানের দিকে ফিরে দাঁড়াও, তোমার সকল দুঃখ মিলিয়ে যাবে। ভগবানের কাছে ঐকান্তিক আত্মোৎসর্গেরই মধ্যে রয়েছে আমাদের যত মানসিক কষ্টের প্রতিকার। শান্তভাবে হৃষ্ট থাকা, ভগবানের নিকট কৃতজ্ঞতা নিবেদনের এর চেয়ে শ্রেষ্ঠ উপায় আর নাই। ভগবান যা দেন সর্বদা সানন্দে তাই গ্রহণ করো। বিঘ্নের উপর হাসির সেই ফল, মেঘের উপর সূর্যকিরণের যে ফল, তারা কেটে যায়। আত্মজয়ের মতো আর জয় নাই, সকল স্থায়ী সুখের প্রতিষ্ঠা সেখানে। নিজের সুখের জন্য ব্যস্ত হওয়া অসুখী হওয়ার অব্যর্থ উপায়। সুখ জীবনের লক্ষ্য নয়, সাধারণ জীবনের লক্ষ্য আপন কর্তব্য সম্পাদন, আর অধ্যাত্ম জীবনের লক্ষ্য ভগবানের উপলব্ধি। সুখ যদি অক্ষুণ্ণ ও অনাবিল রাখতে চাও, তবে দেখো তার উপর কুচিন্তা বাহিনীর দৃষ্টি না পড়ে। মন থেকে মিথ্যাকে যতখানি জোরে ঝেড়ে ফেলে থাকি, শরীর থেকে রোগকেও ঠিক ততখানি জোরে ঝেড়ে ফেলতে হয়। আমাদের সমস্ত জীবন যেন হয় ভগবানের উদ্দেশ্যে নিবেদিত একখানি প্রার্থনা। ভগবৎ প্রসাদেরই উপর নির্ভর।

0: ব্যবহার করে থাকা, সকল অবস্থায় সাহায্যের জন্য তাঁকেই আহ্বান করা আমাদের অভ্যাস করতে হবে। তবেই ভগবত প্রসাদ অসাধ্য সব সাধন করবে। বিশ্বে অসম্ভবের সম্ভব হওয়ার আর শেষ নাই। আমাদের ক্ষুদ্র অহংয়ের সীমা যত অতিক্রম করে চলি, তত দেখি অসম্ভব সব সম্ভব হয়ে চলেছে। সর্বদা অশুভ শক্তিদের চিন্তা করা, তাদের ভয় অতি বিপজ্জনক দুর্বলতা। পেশির মতো একাগ্রতা ও ইচ্ছা শক্তিকেও বাড়ানো যায়। নিয়মিত চর্চা ও অভ্যাসের ফলেই তাদের ক্রমবৃদ্ধি। অহরাত্র অদৃশ্য ভগবান রয়েছেন কাছে কাছে, স্তব্ধ হয়ে অন্তর্মুখী হলেই তাকে দেখা যায়। আমাদের জিহ্বার কি লেখনির অগ্রে কোনো অসত্যকে, তা যত ক্ষুদ্র হোক না কেন, যদি ফুটে উঠতে দিই, তবে কোন আশায় আমরা সত্যের সিদ্ধ বাহক হতে চাই? সত্যের সিদ্ধ সেবক অতি সামান্য মাত্রার অসঙ্গতি, অতি ভাষণ বা বিকৃতি হতে বিরত হবে। আন্তরিকতারই মধ্যে নিহিত বিজয়ের নিশ্চয়তা। যেখানে আন্তরিকতা, কি মধুর নির্মলতাই না সেখানে! দৈবী দুয়ারের চাবি হল আন্তরিকতা। প্রত্যেককেই সুযোগ দেওয়া হয়, সকলেই পায় তাঁর সহায়, কিন্তু প্রত্যেকেরই লাভের পরিমাণ তার আন্তরিকতা অনুসারে। আন্তরিক ডাক ঠিক গিয়ে পৌঁছায়, উত্তর তার আসে ঠিক। সব নির্ভর করে মনোভাবের উপর আর আন্তরিক নিষ্ঠার উপর। পূর্ণ আন্তরিকতার পরম শত্রু হল পক্ষপাতিত্ব, মনে প্রাণে বা দেহের হোক, আর পূর্ব পরিকল্পিত ধারণা। এই সব বাধা অতিক্রম করে যেতে হবে।
1: সুভাষিততে আজ শুনলেন শ্রীমার রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী সুশীল চট্টোপাধ্যায়।

অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান হায়ম্নি খোরাং।

যে ইমাং নং থুবর নুগো ইমাং অংখা অমো যে ইমাং নো থা সারিয়া সালহাই কসং পহর না মুসংখাংকে সালহাই সাক সাক মা খামলাই তুমি নি সামুং বরম রেয়া কংকে ন তাইকে বনো বরম রা সঙ্গে ফিয়া তুমি নি সামুং বরম রাখে নো বরম রা নাগলা যাই জোর তাই ওয়াল সরামানী মানি রক থানসানো ফিয়া ওয়াল এবার বেড়া বরকন বাকনি খেলায় যাই জোরক্রবা বরক বাই বরক বিশৃঙ্গ হালক মানজব সই লামানো সাই না দি লংমানী লামা হিমতানী কেবং মূল রক নাঙ্গ হায়াকে মানমারি রকন সৈনাইমানিয়া জেব্রুফানো কেবং মূ রকন নুখাঙ্কে তাকার দি খাইরাবই কেবং মূ রকনি বুসখাঙ্গ বাজাদি কেবং মঙ্করি মানমারি খানো মূসা দমথগ্রিয়া খাবায়ই সাক সাকন সাক সাকনি ইমাংন মুখথাং সামথানি বসুক সামো সপক্যা আরো মকল কাজমদি জেব্রুফানো খাতা বাজাকদি সাল সাফানো সাল আহাইন লাই থাকা হই খাওয়া ওয়ান সুমুক্তা তুবদি চাইতুকদি নি বাইথানি ইমাংন মুখথাং সামনানি সা সাই নাইথক মোখাং নিসলাই কাইসা নাইথক খা বেলাই গাহামকু আবন বাকে নাইথক মোখাং নিসলাই নাইথক খানো সাই না দি আসুক জরাসং তিনি ককাহামো খরাকা ডক্টর এপিজে আব্দুল কালাম সাইকেলামনি ককরক

আও হাইনি খরম পান্ধাও চিন্তা বখানা লাইন লাই থাকজাক বিশিরগ এবার লাই বুমাও তিনি সাল তামনি পাকি মৈত খাইজাকি দো অবনোদিনী বিশিব্রুম তিনি হাই সাল হায়ং অজন সাল হানি পালাই জাকি দো এবার হায়ং বেড়ামনি অজন নিলে আর নাম পাকি ও সাল ন পালাই যাক বিনি নাহার মুখা অজন লেয়ার হামিয়া তাই হামিয়া রগ্ন তুই হায়ং বেড়াম হজা খাইনার বাকি ন ও সাল ন পালাই যাক সা সাই চুকু চিপ্রি বিশিনি তিনি নাহাই সাল ন জাতিসংঘ ও সাল মেলনি বিশিং তুই গসি নংরি ও সা সাই চুকু চার্চিসনি বিশিবঙ্গে ও সাল ন অজন লেয়ার হামিয়া খাইনাই মানে সাকা ও মন্ট্রিয়াল প্রটোকল ঘষি মংরেও অজন ইলেয়ার সালনি পহরনি ফাইনাই হামিয়া রেনি হায়ং মতাংনানি বাকিন ও সালন পালাই যাব টংখর হামিয়ানি ইয়াকনি ইয়াক কাকনানি কেমিক্যালনি ইয়াকনি ইয়কনানো অজন লেয়ারনি হামিয়া কাসুনাও বরকন থানসা খাইনানি হজা খাইনানি অবন ও সালন পালাই যাকমানি নাহার মুখ আবনো কারিব সা সাই চকু রানী বিশিব উইলিয়াম ডরান জেনারেল মোটরস স্নামানি সাল পুইলা ও ব করাই মালখুং স্নামানি আব চাজাইকা অঙ্গি ব মালখুং স্নামানি চ্যাংমানি বিনি মুচংমানো ব নুখা তাই সামখা জিএম হায়ুনি যতনি কতরকুক মালকং স্নামনাই হিনেই চংজাখা এবা লুকুরক সাইমানখা

0: ব্লাইয়ক বাংমা ভিটামিন তাই খনজমানী রক্তঙ্গ অবন বাকি কচক তেনতে বেলাই বেলাকে সাকনি বাকি কাহাম কুক সাকনি খিসতি সাপকে তিখলাই রই সাকনো কাহাম করুন তনব ও দেনতে বেলাই সাকনি থিনব সাফ সুতরা তনিব কচাক দেনতাব প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ফসফরাস আয়রন থিয়ামিন রাইবোফ্লাভিন নিয়াসিন ভিটামিন সি তাই ভিটামিন এ বেলাই কে মানতক কচাক দেনতে বেলাই দাল নেই দাল থাম বেরম নেঙ্গ দালসা চাকরম দালসা কেবা কচাক বেলায় কুবুর কুবুর মারি গেনাং তাই দালসা কবা বেলাই কে কচাক বেলাই কচাক দেনতে বেলাই ন মাসিং জরাও কাজে ফে মাসিং নি কিসা সকাং নি সিমি পাইথাক জরা সং কচাক দেনতে ন কাইমানো তৈরি মানথক আবার হাই হাও চাষ কবাং রবিনাই থাইনি হাইনা গোংরা মাখলাইনাই আপ্রু জৈব সার কানি থাইও কানি সিমি কাইথাম টন মুসকি এবার জৈব সার তাই সের ব্রিজি মিরোটা পটাস সের সে ইউরিয়া সার সাপলি মারনাই আবার কিসা হানো সুকসস খাইনাই দেনদা বসলাই সানানি থাইনো মাসরামনাই যে সেন্টিমিটার হাজার হাজারকে দেনদা বসলাই সানানি থাইনো মাখলাইনাই সারবাই খেকে গসাপ হাবাই বা হাদুলিবে থাইনো খলবি মারনাই গসাক দেনদানো পইলা কাইমানি হাতি বানিনি উলো দেনদানো ফুই বাজার ফালিনি সঙ্গ রং কুসের কাহামকে আজি নেই মানু আসুদর সঙ্গ খালাইকে তাং বিতির কক গসাক দেনদা বলাইনারকই কক থাইজা থাইনি খালায়নে কক থুম্র
1: আও কক থুম পিলা ফাইসং দঙ্গ লুকুরক হামগ্রাইনি বাকিনে খোয়াই হাঙ্কর ভারত বাংলাদেশ আরিনি বারা মিটার আমচানি বিশিং খব জাকাই লুকুরক বিশিং থাংলাই সুদানি কিসাসক মানা বক্সিন জাকা বিএনএসএস নৈসাই নৈছি থাম বিশিনি সারা দকচি থাম কেরং নাহারিনাই খোয়াই হাঙ্কর জেলা লাইকল ফাং হরদামচার নিশিমি তাইনি ফুংনি দাম্বা জরা ও থাংলাই সু ও মানা বক্সিং জাকা অবতঙ্গানো তিনি সাল চিদক সেপ্টেম্বর নিশিমি সাল চিবড়ি নভেম্বর নৈশায়নি চিদক জরা হাইফানো কেরং রুগিনে সামুখলাইনি র খোয়াই মহকুমা বাই গোসিজাক দাগে মানজাক হাফাংনি সামুং ও সামুখলাই দনাই রক এবা হামিয়া বরক রকনি বাগিনী হিংকে ও মানা খ্লাইজাক নি ফাদারও তংনাই এবা বুনি বাকি তংলা মানা মানি হাঙ্গা হাঙ্গাই উলো মাজরা বেরজাকনে হই সাজাকা
0: হাসতে হাবংনি ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউট সোসাইটি নে বগাতে কে সাকলাই বঙ্গ সাকলাই জগো এস টি সঙ্গনে সঙ্গনে জিগনগ্ন বর্তিনি বগাই রেসিডেন্সিয়াল স্কুল বুড়াতলি সাপ্রম্ব সাউথ ত্রিপুরাব ও বর্তি নাহারজাকনাই বা এডমিশন নাহারজাকনাই রংমারি বেরামুখা দগ সিনি তাই চুকু রং বেরাম্ব আপনার বাকি কয়লাই নানানি সাল অঙ্কা তিনি সাল সেপ্টেম্বর তানে সাল চিদক নিশিমি সাল নিচি ব্রী সাল জোড়া আর এডমিশন বাকি ইংকে সৈমুং আমজনি বিশংতই এডমিশন হারজাকাই আপনার বাকি সৈমুং আমজমুঙানো ও সেপ্টেম্বর তানে সাল নিশিসিনি সাল আপনি রেজাল্ট কালিজাকাই অক্টোবর তালনি সাল পুলাব তাই এডমিশন বো অক্টোবর তালনি সাল পুলানসিমি সালচিনি সালজন বিশিঙ্গ এডমিশন খাইজাকাই আপনার বাকি ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউট সোসাইটি বাকাতে গায়ক সাকলাই মঙ্গ অকক সাকলাই জাগো
1: হাস্তে হাপাং কক থমতে হুকুমু নাই ফাংনি বাকাতে শিখলা বেজপ্তাই থাই খংনি উনকোটি জেলা হাঙ্কর লোয়াজিমা বাই মিয়ানি সিমি সালচিবা সেপ্টেম্বর

0: চিমি শালচিসনি সেপ্টেম্বর জনা এবার খানা জড়া কৈলা শহর নি উনকোটি কলাক্ষেত্র ও শালথামনি হাসতে বেরেমনি স্কুল স্পোর্টস তাংথা বাতাইলা এমং সংসার জাখা ও বাতাইমুং ও বিশি চিব্রী চিসনি তাই চিচুকু উমরনি বিশিং খবজাক শিকলা চেলা বরি রক মানজাকে মানবেন হনি সাকলাই জাখা
1: কক্তম হুকুম তাংনুনি বক্তে গায় সাকলাই মঙ্গ সাকলাই জগ সুর সম্রাট কুমার শচীন দেব ব্রহ্মা তাই মহাত্মা গান্ধী নি আসামে সালন হহম প্রাণী বগে সাবলুম হাঙ্গর বেরম্ব বেলা এলু আজ মানে হারজাক আপন বগে পুল্যব শচীন দেব ব্রহ্মা নি আসামে সালন প্রাণী বগে ফাইনা অক্টোবর তাল নি সানজাব কসাম টাউন হল পালা জাগানো অবনারগিনে সেপ্টেম্বর তালে সাল নিশিসিনি সাল সাবরুমনি কসাম টাউন হল রেসাম বাতিল মংস জাগানো তাই মহাত্মা গান্ধী আসামে সামনে পালনের বাকে অক্টোবর তালে সাল নিও ফুংনি দামসিনি ও সাবরুমনি মডেল স্কুলনি তাংনগ ও আসামের সালন পালাইন পালাই জাগানো স্বচ্ছ ভারত অভিযাননি সাফাই অভিযাননি বেসিংতেই ককতম হুকুম তাংনার পক্ষে থেকে সাকলাই মঙ্গ ও কক সাকলাই জাগ
0: চাবুখানালেনে যেন সেবক বরক তালামমণি কক সেবক বরক তালামমণি কক আনিয়ে ফতংমণি আপংখা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলাও জুদা জুদা গ্রুপ বিদায় গ্রুপ সি নন টিচিং টেকনিক্যাল আচক থাইনি বাগিনে বরক শীতক জাগনাই অনলাইন নিবিশিংতে কয়লাই রানারি বাগে সাজাখা আচক থাইংখা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি আচক থাইংখা কায়দক রাঙ্গিমারি রংমারি এংনা নাঙানো ডিপ্লোমা খাইজাক তাই 60% মার্ক মানিনে পাশ খাইজাক না নাগানো উমর থামচিনি বিশিং রাংনি মানমারি 35,800 সিমি লাকাইশা 1,12,800 বিশিং বিনি রাংনিমারি মাননাই আপনার করিব দঙ্গ সিনিয়র টেকনিশিয়ান গ্রুপ বি আচক থাই দঙ্গ কাইব্রি অর বাহিনীর ডিপ্লোমা খাইজাক তে বিশিং নি এক্সপিরিয়েন্স দংনানি নাংনাই 60% মার্ক মানজাক তাই উমর থামচিনি নি বিশিং অর বাহিনীর রাংনি মানমারি 35,400 নি সিমি 1,12,800 বিশিং নানি নাংনাই ও আচুক থাইডকনি কাহামকাই সাইমানানি বাগিনাই www.nita.ac.in অর ও ওয়েবসাইট নাইমানানো তাই বরকনি ফিরক নাঙানো URVC তাই EWS রংনি বাগিনকাই হাজার কাইশাকাই তে STAC রংনি বাগিনকাই পাঁচশোকাই অনলাইন নিবিশংতেই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড UPI নিবিশংতেই রাং রিমানান হনেই সাজা খা আও সেবক বড় তালামানি কক খানামানি আগুলো চিন্তাব খানালায়নে তিনি নবার তিবাণী কক তিনি নবার তিবাণী কক তিনি নখা চুমি কবল যাক তঙানো ফিয়া করং সক্রংস থায়ো কিষানি সে গবং খড় খড়কে ওয়াতিফান ওয়াইমানো ফেরাং কক মানে বিশংতেই তিনি নি তুমকুক মানে মারি সাকাও নুকজাখা থামচি বা 0.4 degrees সেলসিয়াস তে খামাও নিচি দক 0.2 degrees সেলসিয়াস নবারও শিবকমণিমারি সাকাও রাও চুকুচি বা তে খামাও রাও বাচি থাম ওয়াতিবামণি তিনি ফুংজরা ককমাখড়িখ ফিয়া হজক মুংরজাগ করংসা করংস থায়ো ত্রিপুরা হাস্তেনি করংসা করংস থায়ো ফেরাং কগে ওয়াতিওয়াইমান হনে নাই হজক মুংরজাগ
1: পাইথক সঙ্গ অনন্ত কুমারী জমা তিনি খরঙ্গ রাজাম খরঙ্গে তিনি নি হাইন খরং পান্ডান মতালাইছেন তিনি নাইন খরং পান্ডান কম থেকে আহ নরতম আলোয় যত সালকাহাম

আসুজারা খারা খারাকা হায়গ্ন খরাং পান্দা আকাশবাণী আগরতলা অরমণ্য পাখা তিনি পুংনি কক্রক পান্ডা যতন সরকাহাম।

আকাশবাণী আগরতলা। এখন রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুভমিতার কণ্ঠে।

রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন শুভমিতার কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিক ব্রিক্স সম্মেলন চলার সময় চীনের সঙ্গে আলোচনায় বিভিন্ন সমস্যার সমাধান সংবেদনশীলভাবে করা উচিত বলে জানিয়েছে ভারত। পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে 4টি বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। উত্তরপ্রদেশ সরকার এনএসজির আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলার জন্য অযোধ্যার 26 হেক্টর অনুর্বর জমি বিনামূল্যে হস্তান্তর করবে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399। পুরুষদের ক্রিকেটে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে 7 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে 3 ম্যাচের সিরিজ ভারত জিতে নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইউপিআই এর মাধ্যম ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, কোনো মাশুল দিতে হবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনের কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলিও সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে। এক্ষেত্রে 0.4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা MDR ধার্য করা হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্য। NPCI জানিয়েছে, গ্রাহকদের জন্য UPI পরিষেবা বিনামূল্যে রেখেই নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে একটি সংশোধিত UPI মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামো চালু করা হয়েছে, যা আগামী মাসের 15 তারিখ থেকে কার্যকর হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে অনুষ্ঠিত 18 ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়গুলি তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, উভয় পক্ষেরই একে অপরের মূল উদ্বেগের বিষয়গুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত।
1: A bilateral meeting took place between Prime Minister and President Xi on the sidelines of the 18th summit. Several issues came up during the discussions. Prime Minister referred to Indian concerns as well and underlined those that both sides should show sensitivity to each other's core concerns and be guided by the three mutuals, mutual respect, mutual interest and mutual sensitivity.
0: ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ MTL গায়ার ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর ওপর হামলা ভারত কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করে না। আরেকটি প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি বিষয়ক সহযোগিতা তাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিদেশ দপ্তরের

0: মুখপাত্র আরও বলেছেন, ব্রিকস সম্মেলনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। শ্রী জয়সওয়াল জানান, হুথি বিদ্রোহীদের বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন। এই অঙ্গীকার দেশের স্বতন্ত্র অবস্থান এবং কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি আস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, এই অস্থির বিশ্বে ভারতের উত্থান অনিবার্য।
1: When India advocates dialogue and diplomacy, when we stress that endless war must give way to an end to war, this is our particular way of thinking. Indian diplomacy will always have peace and development as its central agenda, not just as an idealistic goal, but as a sensible prescription for the world order to advance progress and prosperity.
0: পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে আঞ্চলিক বিমানবন্দর তৈরির কাজে গতি আনতে চলেছে। এর প্রেক্ষিতে পুরুলিয়ার ছাড়রা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিমারায় তৈরি হচ্ছে 4টি বিমানবন্দর। উড়ান প্রকল্পের আওতায় 4 বিমানবন্দর নিয়ে কেন্দ্রের সঙ্গে এর জন্য ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষর হতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কেআর নাইডু এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী 23 সেপ্টেম্বর নবান্ন সভাঘরে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হবার কথা। প্রশাসনিক সূত্রের খবর, নবান্ন সভাঘরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী অর্জুন সিং, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সহ রাজ্যের শীর্ষ আধিকারিকরা। উত্তরপ্রদেশ মন্ত্রিসভা অযোধ্যার মিল্কিপুর অঞ্চলে 26 হেক্টর অনুর্বর জমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিনামূল্যে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই জমিতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG-র আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলা হবে। এর মধ্যে পুরে লালখান গ্রামে 65 একর জমির বাজার মূল্য 16,90,00,000 টাকা। রাম মন্দির নির্মাণ ও প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যায় বিপুল ভক্ত, পর্যটক ও বিশিষ্ট ব্যক্তিদের সমাগমের বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত। উত্তর ত্রিপুরা জেলা পুলিশ পানিসাগরে প্রায় 50 কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এর আনুমানিক বাজার দর 40 কোটি টাকা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, মাদক দ্রব্যের অভিশাপ থেকে সমাজকে, বিশেষত যুব সম্প্রদায়কে রক্ষা করার ক্ষেত্রে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর এই সাফল্য প্রশংসনীয়। এর মাধ্যমে মাদকমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য আরও শক্তিশালী হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,399। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, চিতওয়ান জেলা থেকে 364, পূর্ব নওয়ালপারাসি থেকে 232, পশ্চিম নওয়ালপারাসি থেকে 222, নুয়াকোট থেকে 202, রাসুয়া থেকে 189, গোর্খা থেকে 78, ধাদিং থেকে 72 এবং তানাহুন থেকে 32টি দেহ উদ্ধার হয়েছে। এখনও 5,170 জন নিখোঁজ। উদ্ধারকারী দল 13,742 জনকে উদ্ধার করেছে। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে 2টি পৃথক আমন্ত্রণ পাঠিয়েছিল। একটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য ভারতে আসার আমন্ত্রণ বার্তা এবং দ্বিতীয়টি বিমস্টেকের সভাপতি হিসেবে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাক্ষিক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী হুমায়ুন কবির এর আগে এক সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। সৌদি আরবে গতকাল অসামরিক প্রতিরক্ষা বিভাগ মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করে। এছাড়া লোহিত সাগরের তীরে সৌদি আরবের প্রধান তেলবন্দর ইয়ানবু সহ আরও 6টি শহরে সতর্কতা জারি করা হয়। পরে তা অবশ্য প্রত্যাহার করে নেওয়া হয়। হুথিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরব গতকাল মক্কা, জেদ্দা ও তাইফে নতুন করে জরুরি সতর্কতা জারি করে, তবে সেটা খুবই কম সময়ের মধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়। ইয়েমেনে জ্বালানি সংকটের কারণে যুদ্ধ থেকে বাঁচতে বহু শরণার্থী লোহিত সাগর পার হয়ে জিবুতিতে যেতে পারছেন না। তবে রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, বহু ইয়েমেনি এখনও নৌকায় করে সাগর পাড়ি দিতে প্রস্তুত। বর্তমানে

2000-এর বেশি শরণার্থী জিবুতিতে রয়েছেন, যাদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করছে সেখানকার সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। কেরালামের এর্নাকুলাম, পাথানামথিট্টা ও ইডুক্কি জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুদিন রাজ্যের জন্য অবশ্য বৃষ্টির কোনো সতর্কতা জারি নেই, তবে শনিবার থেকে বিভিন্ন জায়গায় আবারও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিরুভানন্তপুরম, কোল্লাম, কোঝিকোড ও কান্নুর জেলার উপকূলীয় অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাসের সতর্কতাও জারি হয়েছে। আজ রাত পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। ক্রিকেটের খবর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে পরাজিত করে 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেছে। 160 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় পুরুষ দল 14 ওভার 5 বলে 3 উইকেটে 163 রান তুলে সহজেই জয়লাভ করে। ভারত টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামীকাল দিল্লির ওই একই মাঠে অনুষ্ঠিত হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিক ব্রিক্স সম্মেলন চলার সময় চীনের সঙ্গে আলোচনায় বিভিন্ন সমস্যার সমাধান সংবেদনশীলভাবে করা উচিত বলে জানিয়েছে ভারত। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। রাজ্য সচিবালয়ে সম্প্রতি অনুষ্ঠিত টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে প্রশাসনকে সংবেদনশীল হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি স্পষ্ট জানান, খবরের বা অভিযোগের অপেক্ষা না করে আধিকারিকদের স্বপ্রণোদিত সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। বৈঠকে মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্যে টিএমএস পোর্টালের কার্যপ্রণালী তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বেআইনি স্পা সেন্টার বদ্ধ, গোলবাজারে অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, ট্রমা সেন্টার সক্রিয় রাখা এবং ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ মেরামতের নির্দেশ দেন। পাশাপাশি ম্যালেরিয়া প্রতিরোধ, লোকালয়ে হাতির উপদ্রব কমানো এবং স্মার্ট ক্লাসের পর্যালোচনা ও খেলোয়াড়দের সহায়তা নিশ্চিত করার কথা বলেন। রাজ্যে কাজের গাফিলতি বা বিলম্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশন কার্যালয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সভাপতিত্বে দুটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিজিপি, আইজি আইনশৃঙ্খলা, রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। রাজ্যে ভয়হীন পরিবেশ নিশ্চিত করতে ইতিমধ্যে 74 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং জেলায় জেলায় নিয়মিত রুট মার্চ করা হচ্ছে। ভোট গ্রহণের পূর্ববর্তী 48 ঘণ্টার বাধ্যতামূলক নিরবতা পর্বে সব ধরনের প্রচার, টিভি, রেডিও, ডিজিটাল মিডিয়া বা সংবাদপত্রের জনমত সমীক্ষা ও বিতর্ক সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই বিধিনিষেধ 26 সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 28 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া লাউড স্পিকার ব্যবহারে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোটকেন্দ্রগুলিতে পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে নিযুক্ত পর্যবেক্ষকদের কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ত্রিপুরা যুব সমাজকে আরও দক্ষ করে তুলতে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ দপ্তরের উদ্যোগে আগরতলা সোনারতরী গেস্ট হাউসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দক্ষতা উন্নয়ন দপ্তরের আধিকারিক প্রদীপ খে বক্তব্য রাখেন। তিনি জানান, ইন্ডিয়া স্কিলস প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান যুবক যুবতীদের চিহ্নিত করে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হচ্ছে। সভায় স্টেট স্কিল কম্পিটিশন ফ্রেমওয়ার্ক, ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ব্যক্তিগত লেনদেনে কোনো চার্জ লাগবে না। 2000 টাকা পর্যন্ত মার্চেন্ট পেমেন্ট এবং ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে ইউপিআই লেনদেনও জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেটের আওতায় বিনামূল্যে হবে। 2000 টাকার বেশি নির্দিষ্ট পার্সেন্ট টু মার্চেন্ট লেনদেনে 0.4% মার্চেন্ট ডিসকাউন্ট রেট ধার্য হবে, তবে 75,000 টাকা বা তার বেশি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত নেওয়া হবে। সাধারণ গ্রাহকদের জন্য ইউপিআই ব্যবহারে কোনো মাসিক সীমা থাকবে না এবং ইউপিআই প্রোভাইডার কোনো প্ল্যাটফর্ম ফি বা গোপন চার্জ নিতে পারবে না। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে আরও বেশ কয়েকটি মরদেহ উদ্ধারের পর এই তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। বন্যাদুর্গত এলাকাগুলিতে উদ্ধার কাজ জোরদার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। নিখোঁজদের সন্ধানে দুর্গম এলাকাগুলিতে তল্লাশি অভিযান

ব্যাহত রাখা হয়েছে। এখনও পর্যন্ত 13,742 জনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। বন্যা কবলিত অঞ্চলগুলিতে ত্রাণ সামগ্রী পৌঁছানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তৎপর। আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের দায়িত্ব, এই ভাবনা সামনে রেখে 9ই সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবর পর্যন্ত পালিত হচ্ছে নবম রাষ্ট্রীয় পোষণ মাস। এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে গোমতী জেলায় গতকাল জেলা স্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উদয়পুর জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে রাষ্ট্রীয় পোষণ মাসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হয়।

স্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উদয়পুর জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে রাষ্ট্রীয় পোষণ মাসের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বহুমেরু বিশ্ব ব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেছেন। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে গতকাল তিনি বলেন, ভারতের স্বাধীন অবস্থান ও কৌশলগত স্বায়ত্তশাসনের বিশ্বাস থেকে এই অঙ্গীকারের জন্ম। ত্রিপুরায় মাদকের বিরুদ্ধে এক বিশাল সাফল্য অর্জন করল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। আসাম রাইফেলসের অষ্টম ব্যাটেলিয়ান এবং ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের যৌথ বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে পানিযোগে এই অভিযানে প্রায় 50 কেজি ওজনের 5 লক্ষ পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক 40 কোটি টাকা। নেশা জাতীয় পাচার পদার্থের অভিযোগে লরি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা দিল্লি কতালনি জশুভূমি ও সেমিকন ইন্ডিয়া নই সাই নই চিতকনি ফিলবাস নামফির মূল চেঙ্গিরিবানো সালথামরমুই টঙ্গানো অ পান্ডা ইন্ডিয়া সেমি কন্ডাক্টর মিশন ইলেকট্রনিক্স তাই ককথুম তাংসেপ ককচং লাইনক তাই সেমি কথাউই অ কুথুম লাইমং যুগালিওয়ানো আর সেমি কন্ডাক্টরস নামুং তাই তাংসেপ নকবই জুদা জুদা নাংকুকমা দিখিল নতুই ককলাম সালাই জাগানো অ কুথুম লাইমুং হায়ুং বেরেমনি মথাবাই ভারত মাননি মানজাক মুং রাং বক্সিনমুং তাই তাংসেপ চুবাচুনি সেপ বাঙ্গই সেমি কন্ডাক্টর ভারতনি মানজাক মুং নতেইব ক্রাক খালায়ানো নেপাল আজমসা তৈলমা পাটিমুঙ্গ থৈনাই রকনি বাংমারি বাঙ্গই অংখা খরক সা সাই থামরা চুকু চিচুকু দেরাজা কাইচার হাঙ্কনি তৈব মাংকথৈ মানমানি ইয়াগুলো নাইকল ফাংনি বখাকতৈ অকক থুম রোজাখা তৈলমা আমজাইরগ তাবুকব রুতুক মুংনি সামুং তাংজাগৈ তঙ্গো তাবুকসুকজরা খরক চি থাম সাই স্নিরা ব্রৈ চি নৈ লুকু রকন নাইমথাং রোগজাক থায় রুতুগৈ তুবুজাখা তৈলমা আমজাইরগ নাংমানি মানৈ রহরমান খবৈ তং হালগ্ন ইয়াফাব তুবুনানি চাইতগৈ বসকাং এডিসি ভিলেজ কাউন্সিল চংবাড়ি কচাং কচাংখে পাইরনা নাহারি হাস্তে চংবাড়ি কমিশননি হাবানগ কুচুক বেরামনি ককলাম সালাইমা যুগালি জাখা আবনো তৈদুলখা হাস্তে চংবাড়ি কমিশনার ককলাম সালাইমা ও ডিজিপি আইজি হাস্তেনি বেবাক হাঙ্করনি নাইকলফাং তৈ পুলিশ সুপাররক মানজাখা চংবাড়ি নাইমথাং ক্রাক খালাইনা ও তাবুকনি বিশিং 74 কোম্পানিনি কেন্দ্রনি নাইমথাং বাহিনী মরকমা ও তনি জাখা তৈ হাঙ্কর রোড মার্চ খাই রেজাগৈ তঙ্গু বোর্ড ইয়াসাকমানি দাম নৈ দাম ব্রৈ চি চার জরা সিরিং সিরিং তংমা ও বেবাক বেরামনি আবাইমুঙ্গ মানা বক্সিনজাক তঙ্গানো অ মানা বক্সিনমুং তঙ্গানো সেপ্টেম্বর নৈ চিদক সালমারিনি সাইডিক দামব্রৈনি সিমি সেপ্টেম্বর তালনি নৈ চি চার সালমারিনি ফুং দামদক জরা আবনো কারিব লাউড স্পিকার তাম্মা হরনি দাম চিনি সিমি ফুং দামদক জরা মানা বক্সিনজাক তঙ্গানো তাই বুট কেন্দ্র রগ নংজাকাই তৈ তাই চং ফেরাং সেপথিটি তনিনানি দাগিমুং রোজাখা চংবাড়ি সামুং স্রাই স্রাইকে পাইরিনাও করংজাক রগ্ন সাকথারি সামুং তাংনানি দাগিমুং রেখা হাস্তে চংবাড়ি কমিশন এআই তাংসেপনো সামুঙ্গ থেপামানো তৈ ব্রী রগ্ন সিরিমুং বাংরানি তৈ ডিজিটেল সিমুং হামক্রাইনো নাহারৈ মিয়া আগরতলা ও যশুদা এআই কক মুংন তৈ ফ্রংমুংনি তাংবতাং কাইসা যুগালি জাখা বসংব্রৈ নাইখ্রাইনি চুবাচুবাই তৈ হাস্তে ব্রৈ নাইখ্রাইনি যুগালি মুংবাই সংসাজাক ও তাংবতাঙ্গ মানজাখা ত্রিপুরা ইউনিভার্সিটি তৈ জুদা জুদা রংনকনি স্রংনাইজেগ রক হাপাং বেদেকনি ব্রৈ সেবুক খ্লাইনাই রক ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বাই ক্রংজাক জুদা জুদা আমচাইনি ব্রৈ রক হাস্তে ব্রৈ নাইখ্রাইনি চেয়ারপার্সন জর্না দেব বর্মা শাখা তাবুকনি ককথুম তাংসেপ জরাও এ আইনো তৈ ব্রী রকনি সিমুং তংনানি নাঙ্গু সৈখে এ আই তাই ডিজিটেল তাংসেপ সামুঙ্গ থেপাইমানখে ব্রী রক রং তাং সামুং বাই থাং চুকজাকতৈ বানিয়াও কতাল সেপ স্নামুই মানো প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেবরাই শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী আচাইমা সালনরগৈ তালসারময়ী সেবা সংকল্প অভিযান প্রদেশ বিজেপি নি যুগালিমুং

बाय पालाय जागानो मिया आगरतला वो ककतुमा थुमनाय रखनि थुमो ब अककनो साका त्रिपुरा वो शिक्ला रखनो ते ब सामंकरं ख्लायतिसाना नाहारे स्किल डेभलपमेन्ट एन्ड ट्रेनिं नायखुंनि चेतन बाय आगरतलानि सुनारतरि गेस्ट हाउसआव पान्दाकायसा जुगालि जाखा आरो नायखुंनि अफिसार प्रदीप दे कक नारकमा वो साका इन्डिया स्किल्स बातायलाय मुंनि बिसिंतै दाराग गोनां शिक्ला शिक्लि रखनो सायै बसंतै हायुं बेरेमनि बातायलाय मुंनि बागै तियार ख्लायजागै दंगो पान्दा स्टेट स्किल कम्पिटिसन फ्रेमवर्क ते वर्ल्ड स्किल कम्पिटिसन न खबै जुदा जुदा दिखिलनतै ककलाम সালাই জাখা জুদা জুদা ফুরংমুং কেন্দ্রনি ফুরংনাই রকব পান্দা মান জাখা চিনি অঙ্গনওয়ারি চিনি বার্জা ও ওয়ানসক মুং নবসকাংতনি অ তালনি চুকু সালমারি নিসিমি অক্টোবর চার সালমারি জরা পালাই জাগানো ফিল চুকু রাষ্ট্রীয় পোষণ মা অ সামুং বুতাংন মুখথাঙ্গ চাসারনা নাহারে গুমতি হাঙ্কর মিয়া হাঙ্কর বেরেমনি যুগালি মুংনি ককলাম সালাইমা সংসা জাখা উদয়পুরনি হাঙ্কর নাইকলফাং হাবানকনি কনফারেন্স হল যুগালি যাক ককলাম সালাইমাবো রাষ্ট্রীয় পোষণ মানি জুদা জুদা তাং বুতাংন চাসারনা নতুই ককলাম সালাই জাখা হাস্তে বেরেমনি থাংতা বাতাইলাইমুং মিয়ানিসিমি কয়লা শহরনি উনকৌটি কলাক্ষেত্র ও চেংজাখা উমর বিসিচি ব্রী বিসি চিসনি তৈ চি চুকুনি ব্রী চেলা রক কাইনি বেদেগ হাস্তেনি কাইচার হাঙ্কনি খড়ক সারাসনি চি বা বাতাইনাই রক ও বাতাইমুং মা জাগান উনকৌটি জেলা পরিষদনি কাসকু অকরা অমলেন্দু দাস ও বাতাইমুং চেঙ্গেরেখা বাতাইলাইমুং টঙ্গানো বুসকাং সাংরং সাল জরা তাবুক নবার্তিবারনি ককতুমা তিনি নখা কিসা মনাকজাক টঙ্গানো হাস্তিনি বেবা খাঙ্কর ফেরাঙ্ক গৈ গবাং ওয়াতৈ ওয়াইমানুহনৈ হজাকলাইকা নবার্তিবার নাইখুং তিনি সালনি তুংমারি টঙ্গানো সাকাও থামচি বা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি নৈচি দক দশমিক দক ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জোড়াতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতী ব্রৈচিবাও

0: শুভ সকাল, নমস্কার সকলকে। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের অভিজ্ঞাপন। আজকের অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে থাকছি, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অম্বালিকা।
0: বন্ধুরা, কখনো কখনো ক্যালেন্ডারের একটি দিন আমাদের সামনে শুধু একটি তারিখ হয়ে আসে না, হয়ে ওঠে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের দরজা। আমরা কিভাবে বাঁচছি, আমাদের চারপাশের পৃথিবীকে কিভাবে দেখছি, আর বিজ্ঞান যাকে আমরা অনেক সময় কঠিন কিছু সূত্র, গবেষণাগার কিংবা জটিল যন্ত্রপাতির মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, আসলে আমাদের প্রতিদিনের জীবনকে কতটা গভীরভাবে ছুঁয়ে আছে। সেপ্টেম্বর মাসের এই সময়টায় এমনই কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস আমাদের সেই কথাগুলি নতুন করে মনে করিয়ে দেয়। হৃদয়ের যত্ন, ওজন স্তরের সুরক্ষা এবং বিজ্ঞানের গুরুত্ব।
1: হৃদয় শব্দটি উচ্চারণ করলেই যেন ভালোবাসা, আবেগ আর জীবনের কথা মনে পড়ে। অথচ সেই হৃদয়ই আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির একটি, যে মুহূর্তের জন্য বিশ্রাম নেয় না। হৃদয়ের অসুস্থতা অনেক সময় নিঃশব্দে আসে। বুকের ব্যথা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি কিংবা হঠাৎ অস্বস্তি, কখনো কখনো এগুলি হয়ে উঠতে পারে বড় কোনো সমস্যার সংকেত। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে এখন হৃদরোগের অনেক জটিল সমস্যার চিকিৎসা শরীরে বড় অস্ত্রোপচার না করেও করা সম্ভব হচ্ছে। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে

0: ইন্টারভেনশনাল কার্ডিওলজি বা ইন্টারভেনশনাল কার্ডিওলজি, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ক্যাথেটার ও অন্যান্য আধুনিক প্রযুক্তির সাহায্যে হৃদযন্ত্র ও রক্তনালীর নানা সমস্যার চিকিৎসা করেন। এই চিকিৎসা ব্যবস্থা আমাদের মনে করিয়ে দেয়, বিজ্ঞান শুধু ভবিষ্যতের স্বপ্ন নয়, বিজ্ঞান কখনো কখনো কারো বর্তমানকে বাঁচিয়ে রাখার আশ্রয়।
1: আর আমাদের শরীরের হৃদয়ের পাশাপাশি রয়েছে আরও একটি বৃহত্তর হৃদয়, আমাদের পৃথিবী। সেই পৃথিবীর নীল আকাশকে সুরক্ষিত রাখার দায়িত্বের কথা মনে করিয়ে দেয় ইন্টারন্যাশনাল ডে অফ দ্য প্রিজারভেশন অফ দ্য ওজোন লেয়ার, অর্থাৎ ওজোন স্তর সংরক্ষণে আন্তর্জাতিক দিবস। প্রতি বছর আজকের দিনটিতে 16ই সেপ্টেম্বর এই দিবস পালিত হয়। পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির একটি বড় অংশ শোষণ করে, আমাদের জীব জগৎকে সুরক্ষা দেয়। কিন্তু মানবসৃষ্ট কিছু রাসায়নিক পদার্থের কারণে একসময় ওজোন স্তরের ক্ষয় নিয়ে গোটা পৃথিবীকে উদ্বিগ্ন হতে হয়েছিল। 1987 সালের 16ই সেপ্টেম্বর স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকল সেই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার এক ঐতিহাসিক উদাহরণ। প্রকৃতি কোনো সীমান্ত মানে না। আমাদের নিঃশ্বাসের বাতাস, আকাশের সূর্য আলোক কিংবা পরিবেশের ভারসাম্য, সব কিছুই একে অপরের সঙ্গে যুক্ত।

0: আর এই দুই গল্পের মাঝখানে যে শব্দটি সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে সেটি হলো বিজ্ঞান। ইন্টারন্যাশনাল ডে অফ সায়েন্স বা বিজ্ঞানের আন্তর্জাতিক দিবসের প্রসঙ্গ আমাদের মনে করিয়ে দেয়, বিজ্ঞান মানে শুধু পরীক্ষাগারে গবেষণা নয়, বিজ্ঞান মানে প্রশ্ন করা, উত্তর খোঁজা, ভুল থেকে শেখা এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়া। তাই হৃদয় থেকে আকাশ আর আকাশ থেকে বিজ্ঞানের জগৎ, সব কিছুকে যেন একটি অদৃশ্য সুতোয় বাঁধা যায়। ইন্টারভেনশনাল কার্ডিওলজি আমাদের শেখায় বিজ্ঞান কিভাবে একটি হৃদয়কে বাঁচাতে পারে। ওজন দিবস শেখায় বিজ্ঞান ও আন্তর্জাতিক সহযোগিতা কিভাবে পৃথিবীর আকাশকে রক্ষা করতে পারে। আর বিজ্ঞানের দিবস আমাদের শেখায় প্রশ্ন করতে ভয় পাওয়া যাবে না, কারণ একটি ভালো প্রশ্নই কখনো কখনো একটি নতুন পৃথিবীর সূচনা করতে পারে।
1: আমাদের শরীরের হৃদয় যেন সুস্থ থাকে, আমাদের পৃথিবীর নীল আকাশে যেন সুরক্ষিত থাকে, আর আমাদের চিন্তাভাবনা যেন যুক্তি ও জ্ঞানের আলোয় আলোকিত হয়। এই হোক আজকের দিনের অঙ্গীকার। কারণ মানুষকে বাঁচতে যেমন বিজ্ঞান প্রয়োজন, তেমনি পৃথিবীকে বাঁচাতেও প্রয়োজন বিজ্ঞান। আর বিজ্ঞানের সবচেয়ে সুন্দর পরিচয় হয়তো এটাই, সে শুধু আমাদের জীবনকে দীর্ঘ করে না, জীবনকে আরও সচেতন, নিরাপদ এবং অর্থবহ করে তুলতে শেখায়।

ইতিহাসের পাতা থেকে জেনে নিচ্ছি আজকের দিনে ঘটে যাওয়া আরও কিছু বিশেষ ঘটনা। বিংশ শতাব্দীর অন্যতম খ্যাতনামা ভারতীয় বাঙালি কবি দীনেশ দাস আজকের দিনে জন্মগ্রহণ করেন। তাঁর বিখ্যাত কাস্তে কবিতাটি আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে প্রগতিশীল চেতনার এক অনন্য মাইলফলক হিসেবে পরিচিত। এম এস শুভলক্ষ্মী, তিনি ছিলেন ভারতের কর্ণাটকী সঙ্গীতের বা ধ্রুপদী সঙ্গীতের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র এবং কিংবদন্তি সম্রাজ্ঞী। 1916 সালের 16ই সেপ্টেম্বর মাদ্রাজের এক সঙ্গীত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং শৈশব থেকেই সঙ্গীতে দীক্ষা নেন। তাঁর কণ্ঠে মা দুর্গা, ভগবান বিষ্ণু এবং শিবের স্তোত্র অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে তাঁর গাওয়া ভেঙ্কটেশ সুপ্রভাতম এবং বিষ্ণু সহস্রনাম ভারতের কোটি কোটি মানুষের সকালে এক ভক্তিপূর্ণ পরিবেশ

করে। গান্ধীজির খুব প্রিয় শিল্পী ছিলেন এম এস শুভলক্ষ্মী। তাঁর গাওয়া মীরাবাইয়ের ভজন হরি তুম হরো শুনে গান্ধীজি মুগ্ধ হয়েছিলেন। 1966 সালে তিনি প্রথম ভারতীয় শিল্পী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে সঙ্গীত পরিবেশন করে বিশ্বমঞ্চে ভারতের গৌরব বৃদ্ধি করেন। 1998 সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্নে ভূষিত হন। তিনি হলেন এই সম্মান পাওয়া ইতিহাসের প্রথম সঙ্গীত শিল্পী।

এবারে বন্ধুরা আমাদের সময় বলছে, আমাদের এবং আপনাদের খুব প্রিয় একটি পর্ব লিখছি তোমায় পর্বে আমরা যাব। লিখছি তোমায় পর্বে দু তিনটি চিঠি আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা এক এক করে পড়ে শোনাচ্ছি। প্রথম চিঠিটি যিনি লিখেছেন হিরণময়ী সাউ, সেবায়তন ঝাড়গ্রাম থেকে। বন্ধু লিখছেন, শারদ বার্তা বয়ে আনা অভিজ্ঞাপন, নাছর বর্ষার মেঘ সরিয়ে নীল আকাশের বুকে শরতের সাদা মেঘের উঁকি ঝুঁকি, আকাশে বাতাসে আগমনের সুর। যদিও পৃথিবী আজ অস্থির, নেপালের ধ্বংসলীলায় বহু দেশ কম বেশি ক্ষতিগ্রস্ত, তবুও মা আসছেন প্রকৃতিতে সাজো সাজো রব। মাঠে ঘাটে নদীর চরে সাদা কাশফুল চামড় দুলিয়ে মাকে আহ্বানে ব্যস্ত। বাসে আসার পথে দেখলাম একটা জলাশয়ে রাশি রাশি পদ্মফুল ফুটে আর রয়েছে। সকালবেলা শিশির ভেজা ঘাসের ওপর শিউলি ফুলের আলপনা, তার উপর সকালে নরম রোদ্দুর পরে হিরে পান্নার ঝিকিমিকি। ধনী গরিব আর্তপীড়িত সবারই বছর ভরের অধীর প্রতীক্ষা দুঃখ হারিনি মায়ের জন্য। আমাদের বাড়িতে একসময় দুর্গাপূজা হতো, প্রায় এক মাস আগে থেকে প্রস্তুতি শুরু হতো। ঘরদোর উঠান সাফসুত্র করা, মণ্ডপসজ্জা, প্রতিমা তৈরি, তিনটে কীর্তনের দলের বায়নাসহ নানান কাজ, পরিবার এবং বিভিন্ন কাজে সারা বছর যারা সঙ্গী সবাইকে নতুন পোশাক দেওয়া হতো। পুজোর কটা দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী শেষে সন্ধি পুজো এবং নবমী পর্যন্ত ভোগের খই ভাজা, মুরগি মোয়া, নারকেল নাড়ু, লুচি, হালুয়া তৈরি, ফল কাটা, আলো, লোকজন, হইচই, ভালো মন্দ খাওয়া দাওয়া, দর্শনার্থীদের ভিড়, পালা কীর্তন, প্রসাদ বিতরণ স্বপ্নের মতো কেটে যেত। দুর্গতিনাশিনী মা দুর্গা কিন্তু মূর্তিতেই শুধু থাকেন না, থাকেন আমাদের মনে। আপামর বাঙালির কাছে ইনি ঘরের মেয়ে। মেয়ে যেমন অনেকদিন পর বাবার বাড়ি এলে সবার আহ্লাদে সীমা থাকে না, তেমনি দুর্গাপূজার দিনগুলো আনন্দ বাৎসল্যে ভরে ওঠে। আর দশমী মানে মা ফিরবেন কৈলাসে। মায়ের বিদায়ে সবার মনে বিষাদের সুর। বিজয়া দশমীতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, আসছে বছর আবার এসো মা, সব অমঙ্গল দূর করে সবাইকে শান্তিতে রেখো, ভালো রেখো। শুভেচ্ছান্তে হিরণময়ী সাউ, সেবায়তন, ঝাড়গ্রাম।

চলে যাব পরের চিঠিতে। পরবর্তী চিঠিখানি লিখে পাঠিয়েছেন শক্তিশঙ্কর সামন্ত হাওড়া থেকে। সুন্দর সমীপেশ, এটা পরিবর্তন নাকি রূপান্তর? এভাবেও বদলে যেতে থাকে প্রকৃতি, বিশ্বচরাচর, সবকিছু? এমনটা কি সত্যি হওয়া সম্ভব? ঋতুর আবর্তন চলছে বছরভর, কেউ বাধা দেওয়ার নেই কোনো প্রতিকূলতা বা প্রতিবন্ধ।

সার্থকতার আবহ। মাঝে মাঝে আবহাওয়ার যে প্রতিকূলতার কথা বলে থাকি আমরা, তা আসলে প্রকৃতির তথাকথিত খামখেয়ালিপনার একটা ভিন্নধর্মী রূপ, তথা লোভী হিংস্র স্বার্থপর কিছু মানুষের দুষ্কর্মের ফলস্বরূপ, যা অনিবার্যভাবে ঘটেই চলেছে। হ্যাঁ, প্রতিবার শরৎ আসে, শরৎ প্রকৃতির মধ্যে একটা সাজো সাজো রব এনে দেয়। সে রব শুধু বিশ্ব চলাচরের প্রতিফলিত ভিন্ন রূপ, যা আমাদের দৃষ্টিকে নতুন বিস্ময় সরণিতে পৌঁছে দেয়। প্রতি শরতেই বাতাসে হালকা শুষ্কতার স্পর্শ আনে, বর্ষার স্যাঁতস্যাঁতে ভাব কমে আসে, বাতাসে স্বচ্ছ ও মৃদু শুষ্কতা, যা শরতের আলাদা অনুভূতি জাগায়। শরৎ মানেই তো সেই চিরাচরিত শিউলি ভোর আর শিশুর নম্র হাতে ফুল কোরানোর জলছবি। শরৎ মানেই স্লেট শুভ্র কাশের আনন্দ স্রোত, যেখানে তারা সানন্দে গায়ে গা এলিয়ে দোল খেতে থাকে মৃদু বাতাসে। এবং আমাদের শরৎ মানেই আকাশের নীল সাদা আঁচলে সারি সারি বকের হারিয়ে যেতে থাকা অচেনা নতুন দেশে। এই শরতেই কুমারী মেঘেদের ছুটোছুটি এ প্রান্ত থেকে সে প্রান্তে। শরতের মাঝে মাঝে সময় থেকেই শুভ্র শিশিরের কতভাবে আনাগোনা। আর কে না জানে শরতের সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্য, প্রকৃতি যেন কোনো অদৃশ্য আনন্দের জন্য নিজেকে সাজায়, উৎসবের পদধ্বনি শুনতে পায় সে আপনা থেকে। এ উৎসবের দিকে তাকিয়েই কতজনের যে কত আনন্দ যাপন। এবং শরৎ মানে চঞ্চল উচ্ছল নদী, আবেক্ষণ বর্ষা শেষে ছোট ছোট উচ্ছ্বলিত ঢেউ, মনে হয় যেন কোনো নর্তকী নদী বুকে নেচে নেচে নুপুর পায়ে চলে যায়। নদীতে ছোট্ট নৌকা, মাঝি বৈঠা হাতে গান গাইছে মনের সুখে, দূরে সবুজ সোনালি ধানের ক্ষেত, দিগন্তে গ্রাম বাংলার আনন্দ সঙ্গীত গাইতে থাকা সবুজ দিগন্ত। আর এই শরতেই ছোট্ট ঝিল বা জলাশয়ে পদ্ম, ডাঙায় সারি সারি দেবকাঞ্চন, আর গ্রামাঞ্চলে হলুদ লাল গাঁদা ফুলের বাহারি কাঁপন। এই শরতেই তিনি আসেন প্রতিবার, এবারেও তিনি আসছেন আনন্দ রাগিনী বাজিয়ে। তিনি আমাদেরই মমতাময়ী মা, তার আসার পথ চেয়ে আমাদের পুলকিত যাপন। তিনি আসেন বলেই আকাশে বাতাসে বেজে চলে সুর লহরী। লিখে পাঠিয়েছেন শক্তি শঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া থেকে।

পরবর্তী চিঠিতে যাব। পরবর্তী এবং সর্বশেষ চিঠি আজকের লিখে পাঠিয়েছেন অসীম মণ্ডল বীরভূম থেকে। প্রিয় অভিজ্ঞাপন, শরতের নীল আকাশ, শিউলি ফুলের গন্ধ আর কাশফুলের দোলায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসবের আগমনী ঘণ্টা বেজে উঠেছে। ঢাকের আওয়াজে বাতাসে ভেসে বেড়ায় চেনা সুর, নতুন

জামা কাপড় কেনাকাটার ধুম পড়ে গেছে চারিদিকে। মণ্ডপে মণ্ডপে আলোয় আলোয় সেজে উঠবে শহর থেকে গ্রাম। প্রবাসী বাঙালি নিজের নিজের মাতৃভূমিতে ফেরার প্রস্তুতি। মহালয়ার পুণ্যলগ্নে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনার মাধ্যমে মর্তালোকে মায়ের আগমন বার্তা আনুষ্ঠানিকভাবে ধ্বনিত হয়ে ওঠে। শরতের আগমনী সুরের সঙ্গে চারপাশের প্রকৃতিতেও মায়ের আগমনের আনন্দ বার্তা ছড়িয়ে পড়ছে। ভোরের শিউলিতলা আর নদীর পাড়ে কাশফুল জানান দেয় মা আসছেন। পুজোর মণ্ডপগুলো থেকে ভেসে আসা ঢাকের কাঠির আওয়াজ মনে দোলা দেয়। মেঘমুক্ত নীল আকাশ আর হালকা রোদের আলো চারপাশকে উৎসব মুখর করে তুলেছে। মা আসছেন এই ধ্বনিটি কেবল কোনো ধর্মীয় উৎসবের সূচনা নয়, এটি বাঙালির অস্তিত্ব, সংস্কৃতি এবং আত্মিক মিলনের এক চিরন্তন উৎসব। শরৎকালের শিউলি ভেজা ভোর আর ঢাকের আওয়াজ আমাদের মনে করিয়ে দেয় সমস্ত দুঃখ বেদনা কাটিয়ে আনন্দ আর আলোর দিন আবার ফিরে এসেছে। মা দুর্গার আগমন আমাদের জীবনে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের বার্তা নিয়ে আসে। জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষকে এক সুতোয় বেঁধে ফেলে এই উৎসব। আধুনিকতার ভিড়ে মায়ের আগমনকে ঘিরে বাঙালির ঐতিহ্য ও আবেগ আজও অমলিন। মায়ের মর্তে আগমন আমাদের ক্ষণস্থায়ী জীবনের সমস্ত ক্লান্তি ও মালিন্য ধুয়ে মুছে দেয়। চারদিনের এই আনন্দ উৎসব আমাদের মনকে এক পঙ্কিলতাহীন খুশিতে ভরিয়ে দিয়ে যায়, যার রেশ সারা বছর বাঙালির হৃদয়ে থেকে যায়। পরিশেষে বলি, ঢাকের কাঠি আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠুক চারপাশ, মায়ের আগমনে সুখ শান্তি সমৃদ্ধি ও মঙ্গলে ভরে উঠুক আমাদের সবার জীবন। আগাম শারদ শুভেচ্ছায় অসীম মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা, ভায়া লাভপুর, বীরভূম।

0: লিখছি তো ভাই পর্বেই, এক এক করে চিঠি শুনলেন, এরপরে যেটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া সেটা হচ্ছে ভারত সরকারের নারী ও শিশু বিকাশ মন্ত্রকের উদ্যোগে দেশ জুড়ে রাষ্ট্রীয় পোষণ মাস শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও সেপ্টেম্বর মাস জুড়ে অপুষ্টি দূরীকরণ এবং সঠিক পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। এবারের থিম বা ভাবনা হল হামারি অঙ্গনওয়াড়ি হামারি জিম্মেদারি, আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের দায়িত্ব। এবারের পোষণ মাসের মূলত পাঁচটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। খাদ্যতালিকায় বৈচিত্র্য ও পর্যাপ্ত প্রোটিন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গরম রান্না করা খাবার, শৈশবকালীন যত্ন ও শিক্ষা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনায় সামাজিক দায়বদ্ধতা এবং প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার 10 বছর পূর্তিতে গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের পুষ্টি সুরক্ষা করা, এই পাঁচটি বিষয়ের উপর সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই ছিল রাষ্ট্রীয় পোষণ মাস সম্পর্কে। এবারে আমরা চলে যাচ্ছি তথ্যে। অম্বালিকা আপনাদের একটি তথ্য জানিয়ে দিচ্ছে।
1: হ্যাঁ, চলে যাব তথ্যে। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়া এবং শাব্রুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় এক আদেশে এই বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশে বিলোনিয়া এবং শাব্রুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত জনসাধারণ এবং যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখিত সময়ে

0: চার জনের বেশি এক জায়গায় সমবেত হতে পারবেন না। রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার এবং শাবরুম ও বিলোনিয়া মহকুমার মহকুমা শাসকের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং যানবাহন ছাড়া অন্য কেউ চলাচল করতে পারবে না। আন্তর্জাতিক সীমান্ত থেকে 5 কিলোমিটার পর্যন্ত এলাকায় 5 জনের বেশি ব্যক্তি সমবেত হতে পারবে না। কোনো অস্ত্র বা জিনিসপত্র যেমন লাঠি, ইটের টুকরো বা অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে তা বহন করা যাবে না। সূর্যাস্ত থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত থেকে 500 মিটার এলাকায় ঘাস খাওয়ানো সহ হেঁটে বা যানবাহনে কোনো পশু বহন করা যাবে না। আন্তর্জাতিক সীমান্ত থেকে 1 কিলোমিটার এলাকা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য প্রয়োজনে অতিরিক্ত বহন করা যাবে না। আন্তর্জাতিক সীমান্ত থেকে 1 কিলোমিটার এলাকায় হাট, বাজার, দোকান রাত 8টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত খোলা যাবে না। সূর্যাস্ত থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত সীমান্তবর্তী নদীতে ফেরি চলাচল বন্ধ থাকবে। বিধিনিষেধ অমান্যকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছিল আজকের একটি তথ্য।
1: বন্ধুরা, আপনাদের জানিয়ে দিচ্ছি কিছু কাজের খবর। ইন্ডিয়া পোস্টে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে 23,000-এরও বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের মাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে মেরিট লিস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 2রা সেপ্টেম্বর থেকে। আবেদন করার শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026। আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল জিডিএস পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন। রয়েছে আরও একটি কাজের খবর। স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির পক্ষ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার বা জেই এক্সামিনেশন 2026-এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এবং টেলিকম বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে মোট 1,748টি শূন্য পদ রয়েছে। পদগুলো গ্রুপ বি লেভেল 6-এর অন্তর্ভুক্ত। বেতনক্রম 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। আবেদনের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি অথবা 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা আলাদা। সর্বোচ্চ বয়সসীমা 30 থেকে 32 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে 2রা সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে 22শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি 100 টাকা। মহিলা, এসসি, এসটি, পিডাব্লিউ, বিডি এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না। প্রার্থীদের নির্বাচন করা হবে কম্পিউটার ভিত্তিক 2টি পরীক্ষার মাধ্যমে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এসএসসি এর সরকারি ওয়েবসাইট ssc.gov.in গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 22শে সেপ্টেম্বর 2026। সময় বলছে, আজকের অভিজ্ঞাপনের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আর যেতে যেতে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আবহাওয়া দপ্তর যা বলেছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও, আবার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 35.9 ডিগ্রি সেলসিয়াস এবং 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 53%। বৃষ্টিপাত হয়নি, সতর্কতা হিসাবে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রায় সবকটি জেলায়। এই ছিল আবহাওয়ার খবর। সেই সঙ্গে আজকের অভিজ্ঞাপন থেকে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: শুভ সকাল যুববন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি যুববাণীর আরও একটি পর্বে। তোমাদের বন্ধু আমি রয়েছি আরজে মৃন্ময়ী। আচ্ছা, আজকের দিনটা একটু বিশেষ ভাবছো তো? কেন, প্রতিদিনের মতোই তো একটা দিন। না, একটু বুকের বাঁ দিকে হাত রেখে দেখো তো, ধকধক ধকধক শুনতে পাচ্ছ তো? এই যে ছোট্ট একটা অঙ্গ দিন রাত না থেমে আমাদের বাঁচিয়ে রাখছে, আমাদের হার্ট। আজ 16ই সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল ডে ফর ইন্টারভেনশনাল কার্ডিওলজি। একটু খটমট ডাক্তারি নাম, তাই তো? যদি তোমাদের সহজ করে বলি, আজকের দিনটা সেই সব ডাক্তারবাবু আর সায়েন্সের ম্যাজিককে থ্যাংক ইউ জানানোর দিন, যারা বুক না কেটে একদম ম্যাজিকের মতো বন্ধ হয়ে যাওয়া হার্টের রাস্তা খুলে দেয়। আজকের আড্ডায় কিন্তু আমরা জটিলভাবে কোনো কিছু জানব না, একেবারে সহজভাবে জানব আমাদের হৃদয়কে ভালো রাখার। এ বিষয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের বন্ধু আরজে রাতুলির কাছে।
1: রাত জাগা, অনিয়মিত খাওয়া, সবকিছুর মাঝে নিজের হৃদযন্ত্রের যত্নটা আমরা কতটা নিই? আর হৃদরোগ কি শুধু বয়স্কদেরই সমস্যা? শুভ সকাল আমার প্রিয় সকল যুব শ্রোতা বন্ধুরা, আমি রয়েছি তোমাদের সঙ্গে এই মুহূর্তে আরজে রাতুল। আজকের যুববাণীতে এই বিষয়ে একটু কথা বলবো এবং জানবো একজন চিকিৎসকের কাছ থেকে যে কিভাবে আমরা তরুণ বয়স থেকেই আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে পারি। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সুখেন্দুনাথ, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, আয়ুষ ওয়েস্ট ত্রিপুরা। স্যার, আপনাকে আকাশবাণী আগরতলার যুববাণীতে অনেক অনেক স্বাগত জানাই।
2: হ্যাঁ নমস্কার, থ্যাংক ইউ।
1: স্যার, প্রথমেই জানতে চাই, হৃদরোগ বলতে আমরা সাধারণত কি বুঝি?
2: খুবই ভালো প্রশ্ন। হৃদরোগ বলতে এমন বিভিন্ন রোগ বা সমস্যাকে বোঝায় যা হৃদযন্ত্র বা হৃদযন্ত্রের সঙ্গে যুক্ত রক্তনালীর স্বাভাবিক কার্যক্ষমতাকে ব্যাহত করে। যেমন ধরুন, যেটা করোনারি আর্টারি ডিজিজ বলা হয় বা হার্ট অ্যাটাক বলা হয়, বা হৃদযন্ত্রের ছন্দের সমস্যা। যেমন আমাদের হৃৎপিণ্ডটা কি হয় যে লাভডুপ লাভডুপ লাভডুপ করে চলতে থাকে। এই যে ছন্দের মধ্যে যদি পতন হয়, ধরুন নির্দিষ্ট সময়ের মধ্যে যেটা হচ্ছে সেটা যদি না হয়, ধরুন 60 থেকে 80 বার আমাদের মিনিটে হচ্ছে এই হৃৎপিণ্ড হচ্ছে লাভডুপ করতে থাকে, তো সেই জায়গায় যদি সেটা এই যে প্রত্যেকটা লাভডুপের মাঝখানে নির্দিষ্ট সময়ের গ্যাপ আছে, গ্যাপটা যদি বেড়ে যায় বা ছন্দটা যদি ঠিক মতো না থাকে, এটাও একটা হৃৎপিণ্ডের সমস্যা বা রোগ। ঠিক আছে, সেভাবেই ধরুন হার্ট ফেলিওর বা হার্টের মধ্যে যে ভালভগুলো আছে সে ভালভগুলোর মধ্যে রোগ হতে পারে, সেই ব্যাপারে হচ্ছে ওই হার্ট ফেলিওর হয়। তো সহজভাবে যদি বলি, তাহলে হৃৎপিণ্ডের গঠন বা ধরুন কাজের যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা সেটাকেই মানে হৃৎপিণ্ডের রোগ বা হৃদরোগ বলা হয় আর কি।
1: আচ্ছা স্যার, বর্তমানে কিন্তু তরুণদের মধ্যেও হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যা আমরা শুনছি, এর পেছনে প্রধান কারণগুলি কি হতে পারে?
2: অ্যাকচুয়ালি তরুণদের মধ্যে এখন হৃৎপিণ্ডের বা হৃদযন্ত্রের সমস্যা সত্যি অনেক বেড়ে গেছে। এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন ধরুন অনিয়মিত জীবনযাপন, শারীরিক পরিশ্রমের অভাব, ধরুন অতিরিক্ত ওজন, মানে আমাদের কাজকর্ম আমরা কম করি, তো সেই জায়গায় অনেক সময় ওজন কিন্তু অতিরিক্ত বেড়ে যায়, তার সঙ্গে তৈরি হচ্ছে উচ্চ

0: রক্তচাপ, যেটাকে আমরা হাই প্রেশার বলে থাকি, সঙ্গে ডায়াবেটিস বা অস্বাস্থ্যকর যে আমাদের খাদ্যাভ্যাস আছে, ধরুন ফাস্ট ফুড খাওয়ার যে প্রবণতা, এই যে বিষয়গুলো আছে, এগুলো যেমন হচ্ছে ধূমপান করা কিংবা তামাক জাতীয় জিনিসগুলো মুখে নিয়ে আমরা সারাদিন চেবাতে থাকি, অনেক ছেলেদেরকে দেখা যায় চিবাচ্ছে সারাদিন, কি সেটা কোন ধরনের গুটখা বা তামাক জাতীয় জিনিস চিবাচ্ছে। এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলোই মূলত হচ্ছে আমাদের বর্তমানে তরুণদের মধ্যে দেখা যাচ্ছে, যার থেকে হৃৎপিণ্ডের সমস্যা বা হৃদযন্ত্রের সমস্যা হচ্ছে।
1: হুম হুম
0: কিছু কিছু ক্ষেত্রে ধরুন মানসিক চাপও একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়, আর কিছু কিছু ক্ষেত্রে, খুব কম পরিমাণ ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে ধরুন যদি দেখা যায় যে ওই বংশের মধ্যে হৃৎপিণ্ড মানে হার্টের সমস্যাগুলো ছিল, তো তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেই ব্যাপারটাও কিন্তু সেখানে প্রকট হয়ে যাচ্ছে আর কি।
1: হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছিলাম যে আমাদের যুব সমাজের মধ্যে কিন্তু এখন অনেকটাই দেখা যায় যে রাত জাগা, অনিয়মিত খাওয়া, ফাস্ট ফুড বা মানসিক চাপ, এই অভ্যাসগুলি কিন্তু হয়ে থাকে যুব সমাজের মধ্যে। তো সেটা হৃদযন্ত্রের উপর কতটা প্রভাব ফেলতে পারে?
0: হ্যাঁ, এগুলো থেকেই অ্যাকচুয়ালি মানে এই যে সমস্যাগুলো যেগুলো আমাদের মধ্যে আজকাল আমাদের অভ্যাসগত যে ব্যাপারগুলো চলে এসছে, যেটা বর্তমানে আমি জাস্ট যেটা বললাম, সেগুলো থেকেই হচ্ছে হার্টের উপর প্রভাব তৈরি করছে। এই প্রভাবের জন্যই হচ্ছে যে মানে হার্টের যে সমস্যাগুলো আছে সেগুলো হচ্ছে তৈরি হচ্ছে। যেমন আমি বলছি, যেমন এই যে ধূমপান করা, ঠিক আছে, এই যে ধূমপানটা কিন্তু মানে ভীষণ ক্ষতিকর, বিশেষ করে ধূমপানে যে কেমিক্যালস গুলো আমাদের শরীরের মধ্যে ঢোকে, কিংবা যারা যারা তামাক চিবায়, গুটখা জাতীয় বা খৈনি টনি অনেক ধরনের চিবায় যারা, তাদের শরীরেও কিন্তু এই যে নিকোটিন বা নিকোটিনের সঙ্গে হচ্ছে আরো টার জাতীয় বিভিন্ন জন ক্ষতিকর যে পদার্থগুলো শরীরের মধ্যে আছে, সেগুলো হচ্ছে আমাদের রক্তনালীকে সংকুচিত করে ফেলতে সাহায্য করে, এবং কিছু কিছু ক্ষেত্রে রক্তনালীর ভেতরের যে পর্দাটা আছে, যেটার ভেতর দিকে হচ্ছে মানে খুব সহজে আমাদের রক্তের যে সেলগুলো আছে সেগুলো চলাচল করছে, সেই জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়। ফলে হয় কি, ওই মানে রক্তের নালীর মধ্যে মানে হচ্ছে সেখানে হচ্ছে ক্লট জমার সম্ভাবনা তৈরি হয়।
1: আচ্ছা,
0: ক্লট যদি হয় সেক্ষেত্রে হচ্ছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, সেক্ষেত্রে হচ্ছে হার্টের যদি কোনো আর্টারি বা ভেনের মধ্যে সেই জায়গাতে যদি মানে রক্তনালীর মধ্যে সোজা ভাষায় বলতে গেলে যদি সেখানে যদি কোথাও ক্লট জমে যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা চলে আসছে। তো এগুলোই হচ্ছে মেইন জিনিস, যে যার জন্যই হচ্ছে মানে ঝুঁকিটা অনেক বেশি, কিংবা যারা হচ্ছে অনিয়মিত ভাবে খাওয়া দাওয়া করছে, ধরুন ফাস্ট ফুড মানে প্রতিদিন খেয়ে যাচ্ছে বা নিয়মিত ভাবে ওটাই ব্যবহার করছে, অনেক অনেকেই আছে নিয়মিত হচ্ছে ধরুন অ্যালকোহল নিয়মিত ব্যবহার করছে, তাদের কি হচ্ছে, তাদের সেই রক্তনালীর মধ্যে হচ্ছে কি কোলেস্টেরল জমা হচ্ছে,
1: আচ্ছা,
0: কোলেস্টেরল জমা হয়ে গিয়ে রক্তনালীটা কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যেভাবে আমাদের রক্ত চলাচল করতে পারতো সেটা হচ্ছে না, ব্যাহত হচ্ছে, তো সেটাও কিন্তু ব্যাহত হয়ে গিয়ে সেই জায়গায় কিন্তু রক্তনালী কোথাও একটা ব্লকেজ হয়ে যেতে পারে। তো এইগুলোই হচ্ছে মেইন কারণ, যে যার জন্যই হচ্ছে মানে এই হৃৎপিণ্ডের সমস্যাগুলো কিন্তু আজকাল খুব বেশি দেখা যাচ্ছে আর কি।
1: আচ্ছা স্যার, বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা অস্বাভাবিক ক্লান্তির মতো কোন কোন লক্ষণগুলি দেখা দিলে আমাদের আর দেরি না করে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত?
0: এটা খুবই আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, এটা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত। এবং এখানে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে বুকে চাপ বোধ হওয়া, মানে অস্বাভাবিক লাগছে, ভারী ভারী লাগছে, বুক ভার লাগা এবং ব্যথা হওয়া, বিশেষ করে ধরুন মানে যে ব্যথাটা হচ্ছে হাত, কাঁধ, পিঠ, ঘাড় অথবা চোয়াল অব্দি ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, তো এটা একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সতর্ক সংকেত, ভীষণ মানে মানে এটা একদমই অ্যাভয়েড করা উচিত নয়, এটাকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। আর এর সঙ্গে যদি ধরুন শ্বাসকষ্ট বা শরীরে ঘাম, ঠান্ডা ঠান্ডা ঘাম তৈরি হয়, হ্যাঁ, তো যেটা মনে হচ্ছে ধরুন শীতল, হাতে ধরলে দেখা যাচ্ছে ঘাটা ভেজা ভেজা এবং শীতল ঘাম, বমি বমি ভাব বা মাথা ঘোরা, অস্বাভাবিকভাবে দুর্বলতা, এই ধরনের যদি সিমটম কেউ মানে ফিল করে বা

0: দেখে নিজের মধ্যে এসে ওই সময় মানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি হচ্ছে হাসপাতালে যোগাযোগ করে হাসপাতালে যাওয়া উচিত। কারণ হচ্ছে এই ধরনের সমস্যা বড় আকার ধারণ করতে পারে, এবং এই ধরনের সমস্যার ক্ষেত্রে যদি কোনোভাবে কোনো ধরনের গাফিলতি হয় বা রিলাক্টেন্ট থাকে, তাহলে কিন্তু এটা বিপদের সম্ভাবনা তৈরি করবে।
1: স্যার, সব শেষে আমাদের যুব বন্ধুদের উদ্দেশ্যে আপনার একটা পরামর্শ জানতে চাই যে হৃদযন্ত্রকে সুস্থ রাখতে আজ থেকে কোন কোন অভ্যাসগুলি আমাদের জীবনে আনা উচিত।
0: হ্যাঁ, একদম একদম। অ্যাকচুয়ালি নিয়মিত হচ্ছে আমাদের শরীর চর্চা করতে হবে, নিয়মিত হাঁটা, ব্যায়াম করা এবং শরীর চর্চা যেটাকে বলা হয়, সেটা আমরা প্রতিদিন অন্তত 40 মিনিট হচ্ছে দ্রুত গতিতে হাঁটতে হবে প্রত্যেকের। হ্যাঁ, তো এটাতে হবে কি, আমাদের শরীর থেকে কিন্তু ঘাম বেরিয়ে যায়, এবং 40 মিনিট এই যে আমরা মানে আমাদের শরীর চর্চার জন্য আমরা কাজ করছি, মানে এই যে হাঁটা বা ব্যায়াম করো বা হচ্ছে শরীর চর্চা যেভাবে যে করতে চাইছে, তো এটা যদি করা হয় তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে। তার সঙ্গে হচ্ছে খাবার দাবার যে ব্যাপারগুলো আছে সেগুলোকে আমাদের অনেকটাই নজরের মধ্যে আনতে হবে। যেমন হচ্ছে আমাদের পরিমিত পরিমাণে শাক সবজি আমাদের খাওয়া, ফল খাওয়া, ঠিক আছে, এগুলো অনেক ক্ষেত্রেই অনেকে এগুলো আবার পছন্দ করে না, তো সেগুলো কিন্তু আমাদের তাড়াতাড়ি আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম, এটা খুব দরকার। রাত জেগে আমি রাত 2-3টের সময় ঘুমলাম আর সকালবেলা 9-10টার সময় উঠলাম, এটা মোটেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। শরীর চর্চা থেকে শুরু করে আমাদের নিয়মিত যে স্বাস্থ্যকর যে বিধিগুলো আছে সেগুলোকে আমাদের মেনে চলতে হবে।
1: স্যার, এত সহজভাবে এবং সুন্দর করে আমাদের যুব বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
2: এবারে শুনব শ্রুতি নাটক ছোট বউ।
3: শঙ্কর, ঘরে আছিস?
4: কে দাদা? আরে এসো এসো এসো, ঘরে এসো, বসো বসো।
3: একটা কথা বলতেই এসেছি।
4: হ্যাঁ বলো, কি বলবে?
3: দেখ, আমি কলকাতায় তো ফ্ল্যাট কিনেছি, প্রচুর টাকা দেনা হয়ে আছে বুঝলি। ভাবছি বাবাকে বলবো এই বাড়িটা বিক্রি করে আমাকে আমার অংশের অর্ধেক টাকাটা দিয়ে দিতে, আমি কলকাতা চলে যাব।
4: কি বলছো দাদা, তুমি কলকাতায় চলে যাবে মানে?
3: হ্যাঁ, তোর বৌদির বাপের বাড়ি তো কলকাতায়, তাই বলছিল এখানে তার আর মন বসছে না, তাই কলকাতায় চলে যাবে। তাছাড়া কলকাতায় আমাদের ফ্ল্যাট কেনা হয়ে গেছে তো জানিস, দিন দশকের মধ্যেই আমাদের চলে যেতে হবে। তুই একটা কাজ কর, বাবাকে বলে বাড়ি বিক্রির একটা,
4: তুমি তুমি বাড়ি বিক্রির অর্ধেক টাকা নিয়ে চলে যাবে? তাহলে বাবা মা, বাবা মাকে কে দেখবে?
3: বাবা মা, বাবা মাকে তুই দেখবি? দরকারে আমি মাঝে মাঝে কিছু টাকা পাঠিয়ে দেব।
4: খুব ভালো বলে দাদা, তুমি বড় ছেলে বলে বাবা তোমার পেছনে লাখ লাখ টাকা খরচা করে তোমাকে ডাক্তার বানিয়ে আনলো, আর আমি আমি কলেজে পাস করার পর যখন বাইরে হায়ার স্টাডি করতে চাইলাম, তখন বাবা বললেন বাবার পক্ষে আর আমাকে বাইরে পড়ানো সম্ভব না, আমি যেন এই পড়াশোনাতে এখানে কোনো কাজকর্ম করিনি। বাবার অবস্থার কথা বিবেচনা করে এখানেই সামান্য বেতনের একটা চাকরি জুটিয়ে নি। আর তুমি কি না এখন বলছো?
3: দেখ দেখ দেখ, পুরনো কথা এখন আর টেনে লাভ নেই, আর সব বাড়িতেই তো বড় ছেলেরা এই সুবিধে পেয়ে থাকে। আমি আমি আগামীকাল একজন মুহুরিকে আসতে বলেছি, একজন উকিলও আসবেন, কালই সব ঠিকঠাক করে নিতে হবে বুঝলি।
4: তোমার এই সিদ্ধান্তের কথা বাবাকেও জানিয়েছো?
3: হ্যাঁ, বাবাকে জানিয়েছি। তাছাড়া এই বাড়ি তো তোর আর আমারই প্রাপ্য, বাবার কাছ থেকে বাড়ির দলিলটা আমি নিয়েছি, আর আমি যাচ্ছি উকিলের কাছে, লেখাপড়াটা আজকেই করে নেব। আর তুই যদি বাড়ির অর্ধেক অংশের টাকাটা আমাকে দিয়ে দিস, তাহলে এই বাড়ি তো তোরই থাকবে, আর না হলে একটা পার্টিও আমি দেখে রেখেছি। যাই হোক, আমি আসছি।

0: কি গো, মাথা নিচু করে বসে আছো যে, কি ভাবছো? না, চা খেয়ে নাও। আরে কি হলো, শরীর খারাপ লাগছে নাকি?
1: না লীলা, শরীর ভালোই আছে।
0: তাহলে এমন ভাবে বসে আছো যে, মনে হচ্ছে কোনো দুশ্চিন্তায় ডুবে আছো।
1: লীলা, যতদিন সংসারের লাটাইটা আমার হাতে ছিল, ততদিন তো কোনো সমস্যাকেই সমস্যা বলে মনে করিনি। তুমি পাশে থেকে সাহস জুগিয়েছ, সব বাধা ডিঙিয়ে সংসারটাকে টেনে নিয়ে গেছি।
0: তাহলে হঠাৎ করে কি হলো যে, মনে হচ্ছে তুমি মানসিকভাবে একবারে ভেঙেই পড়েছ। আমাদের দুই ছেলে শঙ্কর আর দীপক তো আমাদের যথেষ্ট খেয়াল রাখে, দুই বৌমাও আমাদের দেখাশোনা করে, তাহলে কিসের সমস্যা?
1: একটু আগে বড় খোকা দীপক এসেছিল, বলল বড় বৌমার নাকি এখানে আর থাকতে ভালো লাগছে না, তাই সে কলকাতায় ফ্ল্যাট কিনেছে। সে তার পরিবার নিয়ে সেখানে চলে যাবে, আর আমি যেন এই বাড়ির অর্ধেক অংশ বিক্রি করে তাকে তাকে টাকা দিয়ে দিই।
0: হ্যাঁ বলো কি, দীপক এই কথা বলেছে আমাদের? দীপক,
1: না না নীলা, না, দীপক আর আমাদের এখন নেই গো, দীপক এখন বড় বৌমা। দীপকের সংসারে এখন তোমার আমার কোনো স্থান নেই।
0: বড় বড় ছেলে বলে তাকে সর্বস্ব দিয়ে ডাক্তার বানিয়ে এনেছ, আর এখন
1: তাকে বললাম তুই চলে গেলে শঙ্করের পক্ষে কি আমাদের দুজনকে এই বয়সে দেখাশোনা করা সম্ভব? জানো জানো দীপক কি বলল?
0: কি?
1: শঙ্কর যদি আপত্তি করে তাহলে সে আমাদের দুজনের মধ্যে একজনকে তার সঙ্গে কলকাতায় নিয়ে চলে যাবে, আর সেক্ষেত্রে সে তোমাকেই নিয়ে যেতে চায়, কারণ তুমি থাকলে বড় বৌমার নাকি রান্নাবান্নায় তুমি সাহায্য করতে পারবে।
0: বাহ বাহ, জীবনের শেষ প্রান্তে এসে এই আমাদের প্রাপ্য ছিল। বিয়ের পর যখনই বাপের বাড়ি গেছি, তোমাকে সাথে না নিয়ে যাইনি, তুমি ছাড়া এক রাতও কোথাও গিয়ে থাকিনি। আর এই বয়সে কিনা খোকারা আমাদের আলাদা করে দিতে চাইছে।
1: নীলা, আসলে কি বলতো, এইটাই হলো জীবন। রক্ত জল করে যে সংসারকে টেনে নিয়ে গেলে, সেই সংসারের তুমি আমি আজ বোঝা। নীলা নীলা, তোমাকে ছাড়া আমি আমি কি বাঁচবো? নীলা,
0: কথা বলো না, তুমি তুমি কাছে না থাকলে আমি বা কি করে বাঁচবো, কি নিয়ে বাঁচবো?
1: বুঝলে নীলা, এ হলো স্বার্থের সংসার। যতদিন ওদের স্বার্থ ছিল, ততদিনই আমাদের প্রয়োজন ছিল। আর আজ আজ আমরা বৃদ্ধ, দেবার কিছু নেই তাই।
2: বাবা মা, আপনাদের সকালে জল খাবারটা কি এখন দিয়ে দেব?
1: জল খাবার না ছোট বৌমা, আজ আর জল খাবার খেতে ইচ্ছে করছে না।
2: কেন বাবা, পেটে কি কোনো সমস্যা হলো?
0: না ছোট বৌমা, তা নয়, পেট ঠিকই আছে।
2: তাহলে
1: কিছু না বৌমা, এমনিতেই।
2: কিছু না বললে তো হবে না বাবা, কিছু যেন আপনারা আমার কাছ থেকে লুকোচ্ছেন। মা আপনি বলুন তো কি হয়েছে, আর আপনাদের মুখগুলো এত শুকনো দেখাচ্ছে কেন?
0: ছোট বৌমা, আর আর মায়া বাড়িয়ে কি লাভ, যখন চলেই যেতে হবে।
2: চলে যাবেন মানে? আপনারা আপনারা কোথায় যাবেন?
1: বৌমা, তুমি তুমি হয়তো জানো না, বড় খোকা কলকাতায় ফ্ল্যাট কিনেছে, বড় বৌমাকে নিয়ে কলকাতায় চলে যাবে।
2: কি?
1: হ্যাঁ, তাই এই বাড়ির অর্ধেক অংশ বিক্রি করে তাকে টাকা দিয়ে দিতে হবে, বাকি অংশ ছোট খোকার থাকবে, আর যাবার সময় তোমার শাশুড়ি মাকেও নিয়ে যেতে চায়।
2: বলেন কি বাবা, বাড়ির অর্ধেক বিক্রি করে দাদাকে টাকা দিয়ে দিতে হবে, আবার দাদা মাকে নিয়ে কলকাতায়ও চলে যাবেন? এত কিছু কথাবার্তা হয়ে গেল আর আমি কিছু জানি না, আপনাদের ছোট ছেলে জানে তো?
0: সে তো বলতে পারবো না ছোট বৌমা, আমিও একটু আগে তোমার শ্বশুরের কাছ থেকে শুনলাম।
2: এটা কি কিন্তু কিন্তু

0: কি করে সম্ভব বাবা? এই বয়সে আপনারা আলাদা হয়ে যাবেন, আর এই বাড়ি তো আপনার। দাদা কিভাবে এখনই এই বাড়ি বিক্রির অর্ধেক টাকা চাইছেন? আপনাদের জায়গা কোথায়? বাকি জীবন কি আপনারা ছোট ছেলের গলগ্রহ হয়ে থাকবেন?
1: বড় খোকা হয়তো ভেবেছে ওদের বাবার জায়গা তো ওরাই পাবে।
0: হ্যাঁ, তা হয়তো পাবে, কিন্তু সে তো এখন নয় মা। আপনারা যতদিন আছেন ততদিন এ বাড়ি ভাগ হবে না, আর যদি ভাগ করতেই হয় তাহলে তিন ভাগ করতে হবে। আপনাদের অংশেই আপনারা থাকবেন, ছেলেদের দায়ের পাত্র হয়ে আপনারা কেন থাকবেন?
2: আহা, থাক না ছোট বৌমা।
0: না না,
2: খোকা যখন তার অংশে নিয়ে যেতে চাইছে।
0: না না না, আমি এ হতে দেব না, একদম হতে দেব না। আপনারা আপনাদের বাড়িতে মাথা উঁচু করে থাকবেন।
2: বৌমা, আমি বলছি কি।
0: আচ্ছা বাবা, মা এখন এসব থাক, চলুন আগে খেয়ে নেবেন, দেরি হয়ে যাচ্ছে।
3: মেনকা, আমার মোবাইল ফোনটা দেখেছো? এখানে তো রেখেছিলাম।
0: মোবাইল দিয়ে কি করবে? উকিলকে ফোন করবে?
3: উকিল? কিসের উকিল?
0: শুনলাম তুমি আর দাদা মিলে এই বাড়ি দু ভাগ করার প্ল্যান করেছো। দাদার অর্ধেক অংশ দাদা বিক্রি করে দিয়ে কলকাতায় চলে যাবেন, আর তুমি পাবে তোমার অংশ।
3: হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, দাদার এরকমই ইচ্ছে।
0: দাদার ইচ্ছেটা তো শুনলাম, এখন তোমার ইচ্ছেটা কি? তুমিও কি তাই চাও?
3: আমার ইচ্ছে? আমার আবার ইচ্ছে কি? দাদা বললো, আমি শুনলাম।
0: দাদা বললো আর তুমি চুপচাপ মেনে নিলে? তুমি প্রতিবাদ করতে পারলে না? তুমি বলতে পারোনি যে দাদা বাড়িটা তো বাবার, আমি কি করে বিক্রি করব?
3: দেখো মেনকা, দাদা হঠাৎ করে এসে এই কথাগুলো বললেন, আমি কিছু বুঝে ওঠার আগে।
0: দাদা আর কি বললেন?
3: দাদা বললেন, বৌদির বাবার বাড়ি তো কলকাতা, তাই বৌদির এখানে আর মন টিকছে না, তাই দাদা কলকাতা ফ্ল্যাট কিনেছেন। আগামী 10 দিনের মধ্যে এই বাড়ির অর্ধেক অংশ বিক্রি করে দাদা টাকা নিয়ে কলকাতায় চলে যাবেন।
0: আর আর কি বলেছেন?
3: বললেন বাবার কাছ থেকে দলিলটি নিয়েছেন, আজই কাগজপত্র রেডি করে ফেলবেন। আর দাদা একটা পার্টি দেখেছেন, যিনি জায়গাটা কিনবেন।
0: দাদা তলে তলে এত কিছু ঠিক করে ফেললেন, আর আমরা কিছুই জানি না। আর দাদা নাকি মাকে নিয়ে যেতে চাইছেন?
3: হ্যাঁ, যদি আমি মা বাবা দুজনের দায়িত্ব নিতে না পারি।
0: ভালোই হবে, ওখানে মাকে দিয়ে রান্নাবান্নার কাজটাও করাতে পারবেন।
3: না, এত সব কথা তো আমাকে বলেনি।
0: আচ্ছা, এই যে অর্ধেক জায়গা বিক্রির কথা উনি বলছেন, তুমি তুমি কিছু প্রতিবাদ করনি?
3: বলবো কি, দাদা মনে মনে সব সিদ্ধান্ত নিয়ে আমাকে বলে গেলেন, উকিল নিয়ে আসছি তাও বলে গেলেন।
0: দাদা এত কিছু বললেন আর তুমি নীরবে সব শুনলে, কোনো প্রতিবাদ করনি?
3: আহা আহা, তুমি ভুল করছো মেনকা, এটা দাদার সিদ্ধান্ত, আমার না। আমি জায়গা বিক্রি করব সেটা তো ভাবতেও পারি না।
0: শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, মা বাবা যতদিন জীবিত আছেন ততদিন এই বাড়ি কোনো অবস্থাতেই বিক্রি হতে আমি দেব না। প্রয়োজনে আমি তোমাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেব।
3: মেনকা, এসব তুমি কি বলছো?
0: শোনো, আমার একটা অনুরোধ তোমাকে রাখতেই হবে।
3: কি বলো?
0: আমার এই গয়না বিক্রির কথা মা বাবা যেন কিছুতেই জানতে না পারেন।
3: সত্যি? তোমার কথা যত শুনছি ততই অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো পুত্রবধূ যদি ঘরে ঘরে থাকতো।
0: দেখো, আমরাও তো একদিন বুড়ো হব, আমরা না শেখালে আমাদের ছেলেরা কিভাবে তাদের দায়িত্ব কর্তব্য শিখবে?
3: একদম ঠিক বলেছো মেনকা, আমাদের থেকেই তো আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে।
2: শঙ্কর, পরবর্তী প্রজন্ম শিখবে কি?

0: আমরাই তো এখনো ছোট বৌমার কাছ থেকে কিছুই শিখে উঠতে পারিনি।
1: বাবা,
0: ছোট বৌমা, তোমাদের সব কথাই আমি ও তোমার শাশুড়ি মা পর্দার আড়াল থেকে শুনেছি। তুমি তো আমাদের ছোট বৌমা নয়, আমাদের মা হয়ে এই সংসারে এসেছ।
1: বাবা, আমি তো আমার কর্তব্যের কথা বলেছি।
2: ছোট বৌমা, এই কর্তব্যই অনেকের ভাবনাতেও আসে না। আমরা আগের জন্মে নিশ্চয়ই কোনো পুণ্যের কাজ করেছিলাম, তাই এ জন্মে তোমার মতো পুত্রবধূ পেয়েছি।
0: বৌমা, আজ থেকে তুমি আমাদের বৌমা নও, মা, শুধুই মা।
2: হ্যাঁ বৌমা, আজ থেকে তুমি আমাদের মা।
0: হ্যাঁ মা।
1: হ্যাঁ, আমি যা করব তাই বলেছি, আর যদি বিক্রি করতেই হয় তাহলে বাড়ি তিন ভাগ হবে, মা বাবার জায়গা রেখে তারপর দুভাগ হবে। আর মা বাবা কেউ কাউকে ছেড়ে বাড়ি থেকে যাবেন না, দুজন যেমন আছে তেমনি সারা জীবন একসাথেই থাকবেন।
3: কিন্তু মেনকা, দাদা কলকাতায় চলে গেলে আমার এই সামান্য রোজগারে কি মা বাবার দায়িত্ব নিয়ে এত বড় সংসার চালাতে পারবো?
1: নিশ্চয়ই পারবে। বাবা সামান্য রোজগার দিয়ে তোমাদের দুই ভাইকে বোনকে পড়াশোনা করাননি, বোনকে বিয়ে দেননি, তোমাদের বিয়ে করাননি। বাবা পারলে তুমি পারবে না কেন? আজ ওনারা বৃদ্ধ হয়েছেন বলে তোমরা যা খুশি তাই করবে।
3: আহা মেনকা, তুমি বুঝতে পারছো না, বাবা যা একা রোজগার করেছেন সেটা বর্তমানে আমার একা রোজগারে সম্ভব নয়। দাদা যদি মাসে মাসে টাকা দিয়ে সাহায্য না করেন তাহলে
1: তাহলে আমি একবেলা খাবো, আর আমার একবেলার খাবার মা বাবা খাবেন, এ নিয়ে তুমি চিন্তা করো না। তবু মা বাবা এই বাড়িতে একই সাথে থাকবেন।
3: খাবারের কথা ছাড়ো, প্রতি মাসে বাবা মার ওষুধের খরচা কত জানো?
1: কত? 5,000? 10,000? তুমি আজই আমাকে ব্যাংকে নিয়ে চলো, লকারে আমার যা সোনার গয়না আছে সব কিছু বিক্রি করে দিলে আগামী 6-7 বছর মা বাবার ওষুধের জন্য তোমায় চিন্তা করতে হবে না।
3: মেনকা, তুমি কি বলছো? মা বাবার চিকিৎসা ওষুধের জন্য তুমি তোমার সোনার সব জিনিস বিক্রি করে দেবে? আমি এসব কি শুনছি? আমার মা বাবার জন্য তুমি
1: তোমার মা বাবা আমাকে যেদিন ওনারা এ বাড়ির বউ করে এনেছেন সেদিন থেকেই আমি আমার জন্মদাতা মা বাবাকে পেছনে ছেড়ে এসেছি। বিয়ের পর তোমার মা বাবাকেই আমার নিজের মা বাবা মনে করেছি, তাই আমার সর্বস্ব দিয়ে আমি ওনাদের সেবা করব। আর আমার গয়নাগুলো তো ব্যাংকে পড়ে পড়ে নষ্টই হচ্ছে, কোনো কাজেই লাগছে না, কি করব এত গয়না দিয়ে? তার চেয়ে মা বাবার শেষ বয়সে চিকিৎসার কাজে লাগুক।
3: মেনকা, আমি সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি, তুমি যে কথাটি বললে, এত বড় কথা তো আমার নিজের বোনও বলবে না। আজ তুমি দেখিয়ে দিলে শ্বশুর শাশুড়িকে কিভাবে ভালো রাখতে হয়, আপন করে নিতে হয়। মেনকা,
0: মা গো, মা, তোমার পা ছুঁয়ে একটা প্রণাম করবো?
1: ছিছি বাবা, আপনি সব কি বলছেন?
0: তোমায় তো মা বলে ডাকলাম, তাই তোমার পা ছুলেই তো আমার হারানো মায়ের আশীর্বাদ আমি পাবো।
1: বাবা মা, আপনাদের পায়ে যেন প্রণাম করছি, আমায় আপনারা আশীর্বাদ করবেন।
2: এসো মা, পায়ে নয়, পায়ে নয়, বুকে এসো, তোমায় জড়িয়ে ধরে বুক ভরে একটু শ্বাস নেই।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান। এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী আকাশবাণী আগরতলা। এখন দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন সমবেত কণ্ঠে।

দেশবন্ধুরা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। মহারাষ্ট্র মন্ত্রিসভা রাজ্যের আখ চাষীদের বকেয়া অর্থ মেটাতে চিনি কলগুলিকে 750 কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে 4টি বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ভারত আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস আজ উত্তরাখণ্ডের চামোলি এবং রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে শুরু হচ্ছে। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাস করেছে। ইস্টবেঙ্গল আজ আম্মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ ডির ম্যাচে জর্ডানের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইউপিআইয়ের মাধ্যমে ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন কোনো মাশুল দিতে হবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনেও কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলো সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকা বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে। এক্ষেত্রে 0.4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা MDR ধার্য হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না। চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। এই অঙ্গীকার দেশের স্বতন্ত্র অবস্থান এবং কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, এই অস্থির বিশ্বে ভারতের উত্থান অনিবার্য। শান্তি ও উন্নয়ন সর্বদা ভারতের কূটনীতির মূল ভিত্তি হিসেবে থাকবে বলে বিদেশমন্ত্রী স্পষ্ট বার্তা দেন।
2: When India advocates dialogue and diplomacy, when we stress that endless war must give way to an end to war, this is our particular way of thinking. Indian diplomacy will always have peace and development as its central agenda, not just as an idealistic goal, but as a sensible prescription for the world order to advance progress and prosperity.
1: আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, ভারত তার শক্তিশালী আর্থিক ভিত্তি ও ক্রমবর্ধমান প্রযুক্তির মাধ্যমে বিশ্বের অগ্রগতি জোয়ারে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। IMF-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক ভারতের অর্থনীতিকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বলে অভিহিত করেন। নতুন দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের বিভিন্ন বৈঠক সহ ভারতে 5 দিনের সফর শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি ভারতের বহুমাত্রিক বেসরকারি ক্ষেত্রে প্রতিভা ও উদ্ভাবনের প্রশংসা করেছেন। মহারাষ্ট্র মন্ত্রিসভা রাজ্যের আখ চাষীদের বকেয়া অর্থ মেটাতে চিনি কলগুলিকে 750 কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গতকালের বৈঠকে সমবায় চিনি কলগুলির জন্য এই ঋণ অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঋণের সুদের ভার রাজ্য সরকার বহন করবে। এর ফলে সমবায় চিনি কলগুলি বর্তমান মরশুমে আখ সংগ্রহ করতে পারবে। এর ফলে চিনি কল ও কৃষক দুপক্ষই উপকৃত হবে। বৈঠকের পর সাংবাদিক শ্রী ফড়নবীশ জানান, মহারাষ্ট্রে আখ চাষীদের ন্যায্য মূল্য বাবদ পাওনার প্রায় 99.5% পরিশোধ করেছে। বর্তমানে বকেয়া পরিশোধের ক্ষেত্রে এই রাজ্য শীর্ষস্থানে রয়েছে। দিল্লি সরকার আশাকর্মীদের জন্য নির্ধারিত মাসিক উৎসাহ ভাতা 3,000 থেকে বাড়িয়ে 6,000 টাকা করার কথা ঘোষণা করেছে। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লিতে বর্তমানে 6,000 আশাকর্মী কর্মরত। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, তাদের আর্থিক সুরক্ষার দিকটি মাথায় রেখে তাদের অবদানকে স্বীকৃতি দিতে সরকারের উৎসাহ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিমবঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে আঞ্চলিক বিমানবন্দর তৈরির কাজে গতি আনতে চলেছে রাজ্য সরকার। এর প্রেক্ষিতে রাজ্যের 4 জেলা পুরুলিয়ার ছড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিবাড়ায় তৈরি হচ্ছে 4টি বিমানবন্দর। জেলার উড়ান প্রকল্পের অধীনে 4 বিমানবন্দর নিয়ে কেন্দ্রের সঙ্গে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষর হতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী KR নাইডু ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী 23 সেপ্টেম্বর

0: সম্পন্ন সভাগারে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা। পশ্চিমবঙ্গে ভুয়ো নথি ব্যবহার করে চিকিৎসার অভিযোগে পাঁচজন চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এদের বিরুদ্ধে বিহার থেকে ভুয়ো নথি জোগাড় করে এরাজ্যে ডাক্তারির রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের অভিযোগ জানান অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক রাজীব পাণ্ডে। অন্যদিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়, সম্পাদক সুশান্ত রায়, সদস্য তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল মাঝি, রেজিস্ট্রার মানস চক্রবর্তীর বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন রাজীব পাণ্ডে। তার অভিযোগ, গত কয়েক বছর ধরে ভুয়ো ডাক্তারদের রেজিস্ট্রেশনের সংখ্যা বাড়তে থাকলেও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল কোনো পদক্ষেপ করেনি। ভুয়ো চিকিৎসকদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় বলেন, রাজ্য সরকার এই ধরনের বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবে।
1: হঠাৎ এই ভুয়ো ডাক্তার ধরা পড়ল, এর পিছনে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। আজ থেকে 15-20 দিন আগে বর্ধমানের 108 শিব মন্দিরের কাছাকাছি একটি নার্সিংহোমে একটি 4-5 বছরের শিশু শল্য চিকিৎসারত অবস্থায় মারা যান। আমরা তখন তদন্ত শুরু করি। তদন্ত শুরু করতে গিয়ে বেরোয় দেখা গেল এরকম প্রচুর ডাক্তারবাবু আছে, তারা আমাদের অনুমান পয়সার বিনিময়, দুর্নীতির বিনিময়ে তারা ভুয়ো সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে বিহারের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ বিহার সফর করবেন। হেলিকপ্টারে করে তিনি পাটনা জেলার বন্যা কবলিত দিউওয়ারা ও মানের এলাকা পরিদর্শন করবেন। সেখানে ত্রাণ ও উদ্ধার কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন মন্ত্রী। কথা বলবেন ক্ষতিগ্রস্ত কৃষক ও তাদের পরিবারের সঙ্গে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস আজ উত্তরাখণ্ডের চামোলি জেলার আওলিতে শুরু হচ্ছে। আওলি ফরেন ট্রেনিং সেন্টারে ভারত ও আমেরিকার প্রতিটি দেশের 600 জওয়ান এই মহড়ায় অংশ নিচ্ছেন। আওলির পাশাপাশি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জেও এই মহড়া অনুষ্ঠিত হবে। এই ধরনের মহড়ায় পর্বত সংকুল এলাকায় পদাতিক বাহিনীর অভিযানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ড্রোন ও স্বয়ংক্রিয় নজরদারির ব্যবস্থাও এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হচ্ছে। আধুনিক অস্ত্র সরঞ্জাম ব্যবস্থাও মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে তুলে ধরা হবে। উভয় পক্ষের বিশেষজ্ঞরা উদীয়মান প্রযুক্তি ও বহুমুখী যুদ্ধ সম্পর্কিত উন্নয়ন নিয়ে মত বিনিময় করবেন। রাশিয়া ও ইউক্রেন একে অন্যের জ্বালানি সংক্রান্ত স্থাপনাগুলিতে পাল্টা হামলা চালিয়েছে। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন দুটি দেশ একে অন্যের জ্বালানি সংক্রান্ত পরিকাঠামোয় হামলা বন্ধ করতে রাজি হয়েছে। কিন্তু ইউক্রেনের আধিকারিকরা জানান সারা রাত ধরে চলা হামলায় রাশিয়া কিয়েভ ও অন্যান্য শহরে প্রায় 200টি ড্রোন হামলা চালায়। এর ফলে দুজন প্রাণ হারান। সৌদি আরবে গতকাল অসামরিক প্রতিরক্ষা বিভাগ মক্কা, জেড্ডা ও তায়েফে জরুরি সতর্কতা জারি করেছিল। এছাড়া লোহিত সাগরের তীরে সৌদি আরবের প্রধান তেলবন্দর ইয়ানবু সহ আরও 6টি শহরেও সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য তা প্রত্যাহার করা হয়। হুতিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরব গতকাল মক্কা, জেড্ডা ও তায়েফে নতুন করে জরুরি সতর্কতা জারি করে। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাশ করেছে। এর ফলে দুদেশের মধ্যে শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হবে। বিরোধী দল লেবার পার্টির সমর্থনে 93-29 ভোটে এই আইনটি অনুমোদিত হয়। নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকলে বলেছেন এই চুক্তি রপ্তানিকারকদের জন্য খুব সুবিধাজনক হবে। চুক্তিটি এই বছরের শেষের দিকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। চুক্তির আওতায় ভারতে নিউজিল্যান্ডের রপ্তানি পণ্যের প্রায় 95% উপর শুল্ক তুলে নেওয়া হবে অথবা তা উল্লেখযোগ্যভাবে কমানো হবে। চুক্তিটি কার্যকর হওয়ার দিন থেকেই এর আওতাভুক্ত অর্ধেকেরও বেশি পণ্য শুল্কমুক্ত হওয়ার সুবিধা পাবে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে চিতোয়ান জেলা থেকে 364, পূর্ব নওয়ালপারাসি থেকে 232, পশ্চিম নওয়ালপারাসি থেকে 222, নুয়াকোট থেকে 202, রাসুয়া থেকে 189, গোর্খা থেকে 78, ধাদিং থেকে 72 এবং তানাহন থেকে 32টি দেহ উদ্ধার হয়েছে। ইস্ট বেঙ্গল আজ আম্মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ ডির ম্যাচে জর্ডানের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। কেরলের এর্নাকুলামে, পাথানিমিট্টা ও ইদুক্কি জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুদিন অবশ্য রাজ্যের জন্য বৃষ্টির কোনো সতর্কতা নেই। শেষ করার আগে বিশেষ

0: শেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। মহারাষ্ট্র মন্ত্রিসভা রাজ্যের আখ চাষীদের বকেয়া অর্থ মেটাতে চিনি কলগুলিকে 750 কোটি টাকার সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে 4টি বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হল, পরের খবর বেলা 10:10।
1: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা সংবাদ শিরোনাম। রাজ্য সচিবালয়ে সম্প্রতি অনুষ্ঠিত টাস্ক মনিটরিং সিস্টেমের বৈঠকে প্রশাসনকে সংবেদনশীল হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি স্পষ্ট জানান, খবরের বা অভিযোগের অপেক্ষা না করে আধিকারিকদের স্বপ্ররোদিতভাবে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। বৈঠকে মুখ্যমন্ত্রী সচিব কিরণ গিত্যের টিএমএস পোর্টালের কার্যপ্রণালী তুলে ধরেন। আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশন কার্যালয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সভাপতিত্বে দুটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিজিপি, আইজি, আইনশৃঙ্খলা, রাজ্যের সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। ত্রিপুরায় যুব সমাজকে আরও দক্ষ করে তুলতে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ দপ্তরের উদ্যোগে আগরতলা সোনারতরী গেস্ট হাউসে সম্প্রতি এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দক্ষতা উন্নয়ন দপ্তরের আধিকারিক প্রদীপকে বক্তব্য রাখেন। তিনি জানান, ইন্ডিয়া স্কিলস প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান যুবক যুবতীদের চিহ্নিত করে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ব্যক্তিগত লেনদেনে কোনো চার্জ লাগবে না। ২০০০ টাকা পর্যন্ত মার্চেন্ট পেমেন্ট এবং ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে ইউপিআই লেনদেনেও জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেটের আওতায় বিনামূল্যে হবে। ২০০০ টাকার বেশি নির্দিষ্ট পার্সন টু পার্সন মার্চেন্ট লেনদেনে 0.4% মার্চেন্ট ডিসকাউন্ট রেট ধার্য করা হবে। তবে ৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত নেওয়া যাবে। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৯৯। ক্ষতিগ্রস্ত আটটি জেলা থেকে আরও বেশ কয়েকটি মরদেহ উদ্ধারের পর এই তথ্য নিশ্চিত করেছে প্রশাসন। বন্যা দুর্গত এলাকাগুলিতে উদ্ধার কাজ জোরদার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। নিখোঁজদের সন্ধানে দুর্গম এলাকাগুলিতে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে। আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের দায়িত্ব, এই ভাবনাকে সামনে রেখে ৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পালিত হচ্ছে নবম রাষ্ট্রীয় পোষণ মাস। এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে গোমতী জেলায় গতকাল জেলাস্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বহুমেরু বিশ্ব ব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেছেন। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে গতকাল তিনি বলেন, ভারতের স্বাধীন অবস্থান ও কৌশলগত স্বায়ত্তশাসনের বিশ্বাস থেকেই এই অঙ্গীকারের জন্ম। ত্রিপুরায় মাদকের বিরুদ্ধে এক বিশাল সাফল্য অর্জন করল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। আসাম রাইফেলসের অষ্টম ব্যাটেলিয়ন এবং ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের যৌথ বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযানে প্রায় ৫০ কেজি ওজনের ৫ লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক ৪০ কোটি টাকা। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:00 ককপরক অনুষ্ঠান লীলামণি জড়া। বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা। দুপুর 1:05 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:40 লোকগীতি শুনবেন নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে। দুপুর 1:50 রাগ প্রধান গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 চাকমা গান শিল্পী অলোক তালুকদার। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর বাংলা পদ্য বৃষ্টি থেকে পাঠ দেবেন বীরেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা দেবশ্রী ভট্টাচার্য। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে প্রাণী পালনে সুষম খাদ্য প্রসঙ্গে বলবেন ডক্টর প্রণবকান্তি কর। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 শুনবেন অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ। রাত 8:30 আধুনিক গান শুনবেন উৎপলা সেনের কণ্ঠে। রাত 9:00 নজরুল গীতি শুনবেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গানের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে শেষ মুহূর্ত অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী নবনীতা সেন।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা।
1: সামাজিক নিরাপত্তা অটল পেনশন।

0: योजना मोदी जी संकल्प
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
2: এখনো পর্যন্ত 9 কোটি 50 লক্ষর বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: যাত্রীগণ মন দিয়ে শুনুন, যাত্রাকালে যদি টিসি টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষুনি তাড়িয়ে দিন।
4: আরবিআই এ কথা বলে, ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।
5: Advanced Tech. Explore করুন Maruti Suzuki Alto Caton. যাতে আছে mileage of 24.90 km per liter. Smart Play Studio 15 plus safety features including 6 airbags, next gen K-Series 1.0 liter dual jet, dual VVT engine আর spacious interiors. পান benefits up to ₹52,500. Offer stock থাকা পর্যন্ত।
6: আজই আসুন কাছের Maruti dealership-এ, শর্ত প্রযোজ্য।
7: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন হাম কিসিসে কম নেহি ছবি থেকে, মোহাম্মদ রফি, আশা ভোসলে এবং সহশিল্পীদের কণ্ঠে।

হাম কিসি সে কাম নাহি ছবির গান শুনলেন কিশোর কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে। পরে গানটি শুনবেন এই ছবিরই আশা ভোসলে মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে।

কিশোর কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে, আশা ভোসলের কণ্ঠে শুনলেন হাম কিসি সে কাম নাহি ছবির গান। এবারে গানটি শুনবেন কর্জ ছবি থেকে, শিল্পী মোহাম্মদ রফি।

এতক্ষণ হিন্দি ছবির গান শুনলেন আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবি থেকে। প্রথম গানখানি শুনুন আমার বন্ধু ছবি থেকে, বাপি লাহিড়ী এবং মুন্না আজিজের দ্বৈত কণ্ঠে।

আমার বন্ধু ছবির গানখানি শুনলেন বাপ্পি লাহিড়ি এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। এবারে একই ছবির গান শুনুন উদিত নারায়ণের কণ্ঠে।

আমার বন্ধু ছবির গানখানি শুনলেন আশা ভোসলে এবং বাপি লাহিড়ির দ্বৈত কণ্ঠে। এবারের ছবি অমর প্রেম, শিল্পী মোহাম্মদ আজিজ এবং সহশিল্পীরা।

এবারে অমর প্রেম, এবারে অমর প্রেম ছবির গানটি শুনুন বাপ্পি লাহিড়ী এবং সহশিল্পীদের কণ্ঠে।

অনুপমা দেশপাণ্ডের কণ্ঠে শুনলেন অমর প্রেম ছবির এই গানখানি। এবারের ছবি মর্যাদা, শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

গানখানি শুনলেন মর্যাদা ছবি থেকে কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা লামসুগঞ্জ যতরণ তিনি চিনি ইন্দি বর্জন খবর পান্ধব অফাতি পান্ধন পুলাবন লেলামানি জরা লেলামানি জ্বর খার জগানে তাংবিতি
1: মশুকনি পুষ্টি ন সামনা বগৈ খ্রাংনাই জাবরা রগ্ন আসাইরিনা নিখাইছা নাংথাই সাবং তো নাংখাই হিংকে জাবরা আসাইরিনা রায়দা রগ্ন সরঙ্গই নাহারথাইব তো হাপুং হাতাই তাই হাসক রগবাই গদালজাক ত্রিপুরা হানি বড় রক শতকরা 80% খেতক লাই চাও আবনি বিশিং খেতকরই তাই বিগ্রা রগনি খরক ন বেলাই গবংমা উকলগক লাইজাক ত্রিপুরা হানি বড় রক খেত সিমিন

0: bongni hamna sanani lama no hori tongo tripura hawa kheto khlaimani tai podre pod poshuri mani samong butang kaisa bai tai kaisa gadal jak para amso yo tong janai nok nukhungni bororokni rang thongrak de tisana bagai musuk misibrinani lambotang no kaham tai karakhe sanamboi tisatai tongo bharat borshoni joto rajyo bai yapri baksha ke sanamboi tisana bagai tripura obo kaham dalni musuk misibrok rinani samong butang yagon harjakka শঙ্কর দাল নি বুসা আসাই মানে তাই এরি মানে বিশিং কাহাম তাই গবাং দুধ রিকুক নাই পশু বাংরি নানি এবার এলেমনি রাজ্যতেই মুসুক রংনি নাং থাই চামুং রিউই তাই গবাং মা নাইকল থাইনি বিশিংতেই তাইব গবাং মান থগরি মানে লামবতাং রক তেব নুকজাগ কাহাম দালনি খরাং নাই চাবরা আসাই রিউই মুসুক নসারি কাহিংকে মুসুক মিশিবরক দুধ গবাং রিউ দুধ রক গবাং মান কাহিংকে মান মারি রব তাইব গবাং মানই মানো চিনি ত্রিপুরা যত আমসয় ন জরা রুগী যেবা দালসা যাবরা ন আশাই রিউই মানো খেতরগ আল বাই মাইখল ফলেরি মানিয়া অমতি খেতরক ন যাবরা চাষ খাই মানো ওয়াতনি জরাও দীনানাথ বদলা মগদাম সবাই শঙ্কর নেপিয়ার থাবরসুক অমহাই মুসুকনি আদারক ন কাই মানো গসাংমানি জরাও জয় জপ বারসিম লরসান হৈর শালগম অমহাই দালনি আদারক ন কাই মানো ওয়াতি ওয়াইয়া অমহাই জাগারগব দীনানাথ মিউ কোনো বদলা কলাই মগদাম স্টাইলু অমহাই জাবরারক ন আশাই রিউই মানো বিশিংনি বিশিকাম জরা টংরুকনাই অমহাই মুসুকনি চামুংনি জাবরারক ন কাইনানি হিংকে শঙ্কর নেপিয়ার পেরা স্টাইলু তাই মার্বেল অমহাই জাবরারক যতনে সেলাই কাহাম জেসা খেত ন যাবরা ফলের ওই মানো খেতও তুই চবই তাই তুই ফিওগই মানো অমহাই লামারক তংখা হিঙ্গে ন তাইব চাকুগো তুই কুড়ি জাগাও বো যাবরা চাষ খেলাই মানো খেতও ওয়ানি ওয়াইথাম আলচুয়াই যে মানসাক সমান খেলাই মল সৌরিনা নাংনাই খেতনি হা বেলাই ক্রান হিঙ্গে আলচুয়াই আসানি তুই চবই রিনা নাংনাই আলচুয়াই ফ্রু খেতও মুসকি সার তাই বুফাং বলাই কষকরক সারি রিনা নাংনাই আবনো কারিব কাহাম দালনি সামজাক সার রকব রিনা নাংনাই ও সার রকন রেখা হিংকে পুষ্টি তাইব গবাং তাই যাবরা রকব তাইব কতর কাহামগো পটার সার রক সারই রেখা হিংকে তাইব চাকুগো যাবরা বুবার বাড়ি আসেনি দশ এবার বারো দিন সেগাং লিটার কাইসে তুইয় বিশ নি সিমি পঁচিশ গ্রাম ইউরিয়া গুলি ওই সারি রেখা হিংকে মুসুকনি চামানি প্রোটিন রক তাইব গবাং নঙ্গো যাবরা বুসলই খেত গুনাঙ্গই সারি রিউই মানো পিয়াবা বাক্সা বাক্সা বড় রক রানানি তাই তাং থকনানি বগৈ বেরেম বেরেম খাই সারিব কাইসা বেরেম বাই তাই কাইসা বেরেম চালমানি পঁচিশ নি সিমি পঞ্চাশ সেন্টিমিটার না নাংনাই কাই আসাইরিমানি জাবরা রকনি লগি কবনি জাবরা রক আজাইফানো কোনো ক্ষতি খেলাইয়া ত্রিপুরানি হাফুং হাতায় মাইখল ফলেরি মানিয়া জাগারগ মুসুক মিশিবনি চাথাইনি বগৈ কাহাম দালনি জাবরা রক কাই মানো মুসুক মিশিবরকন সামজাক জাবরা চারিমানি লগি দুধ তাই মুহান রকনি বাকইব ওয়াক পুন রক রিউই মানো নাংফুরু হিংকে কবুনি জাগারগ ফালিব রহরি মানো
1: আসে জরতে খানার জায়গা তাং বিদি আগে তাং বিদেও খানার জায়গা মুসুক মিশিম ন চারনা বাকে কামজাতনি জাবর রকন বম হাকে আসে রইমান তাই বম হাকে হিরিমান হাইন হাই তাবুক লেলমানি জর খানার জায়গা জাদুন রেচামু জাদুনি রেচামুঙ্গ পুত্তি দেওরম বাইরে চাপজাক রেচামুর খানার জায়গা

Sa him na mo song khai na khola.

많이 고라사요. 고라사바 고라사요. 양가야.

আছে জরাতেই লেলামানি জ্বর খাই যাখা জাদন রেচামুং জাদনি রেচামুঙ্গ পতি দেওয়ার বাইরে চাপচাক রেচামুং রাই যাখা আফারি তাবো খাই যাখানে নাটক নাটক মুখা ব্যাংসেনাল ও নাটকন খাই যাখানে বিনি উলনি বাকাক নাটকন সিনাইংখা সামলাল জমাতিয়া

0: ব্যাংসা নাইসরাই
1: নি অর ফাইমানে
0: হিমিতা হংকে বা নগ
1: নে ব্যাং থাকা নাইমাবা
0: অ আঙু দা করমাই মালাইনি নাইমানতা
1: অ অংখা আসুকলিয়া কক অংখা তাবো অচয়তর মনে সানো সে তাম খাইনাই
0: বতাম খাইব
2: বোডা সাতেই সাজনে ককংসি হাই মরা সাবা হপুং সাপুং থুপলাইলিয়া বলা হাই নক বুরম বুরম বেড়াই চিনি মং হামিয়া পিরো আ গুলি লাইসু নি বাকে সরকার রিপোর্ট রুয় হাই মাংসি বল
0: পাইলাং আনি ইংসে বাবুনি বুতাসে খাইবলা বুলে খাইয়া বরং আশীর্বাদ নি দ্বারা তো আং তাম নাইগ্রানতা
3: মিয়া হর বিনি নগ মাংন হপুং কাকা সাম্পদমাসা দা বুড়া চৈতরমণি তে বাবু হপুং সুয়াগ নাইখা দিলা বাবুন তুমা তুমা কান মন্ত্র রয়ে বাইদ খাইকা মোতাই রসে সিসিনাই তিনি ফুয়াই মালে বাবু হাই কক জুদাসে সাই তোনা দিলা
1: তোমা কক জুদ
3: তে তাম আনু টেন্টাইতা কাকা রামপদনি দল তঙ্গ হিন

0: কইলা খাকা হিন আনি বসা হিনকে আনি কক খানাডি হিন কক খাই হিনকে তে জব পুত্র খাইনা হিন হাইন পদের পট্টা
1: বলে তে শ্রিং শ্রিং তংজনে ককলছি ছি আংলে হাই বড়নি বুড়া বুড়ো ও চচর মনি ন সে রমই ফুংসা সে সেপ্রাগ না মু সুঙ্গই তংসু
2: হাইয়া ফুলচান হাইয়া বুই তো গুইদা হদান মুফুনিমান হদান বসকাং লাং না হংকাই কচান খেসে তিসানাসে আবসে ককতর চিনি তিনি সামুখা হদান ফুনুনানি বাহাইকে কম পয়সা বাই বুফা থৈমানে শোক প্রকাশ খাইমান বাহাইকে বাম নাই ওই কম পয়সা বাই কাইলাবারি সামুং পাইমান মুট কক সদানে প্রত্যেকটি বরকনি আচরণ বাহাইকে কম পয়সা বাই নাইথক খাই পাইমান আক আদর্শ নাসে সঙ্গ বসকাঙ্গ মাতুই নাই আং তিনি সমাজনি শিক্ষিত চাইতেই বাহাইকে বামন নাই বাবুনি শ্রাদ্ধ তাঙ্গিয়া ওং আবনি প্রতিফলিত নরক নুকমানখানা আনি আমা দাদা জেঠা কাকা বেবাক না আনি বিরুদ্ধে তব আং মুং সাপুইয়া আনি সামুং আং তাঙ্গি পাইখা তাই সদান আবর ফুনুক নাই ইক রুহিন্দ্রনি বুফা দা সনাতন বন কাইনাবাগে জেঠানি থানি খেত ফালন আং মানে আং মানাখলাইকা সাকা রাং কমই না আং কাইর নাই হই কাউ কাইনাই
0: হি কাকা আং কাইজলিয়া
2: তামুঙ্গই
0: আং তাবো পরিগ্রা নাই
2: আবো আং সয়ু নং পরিদি আং তঙ্গ
1: দা রাম অ কংনব মইতো নারক দি রহীন্দ্র মাসা সমাজ নি চেরাইয়া ব হাই শত শত গরিব বসা সমাজ কলাই তঙ বরক নলে নাম খাইনাই
2: দিনে আব সত্য কক নাইসরাই তবে অ কক ব মইতো নারক দি বেশি তেসে সমষ্টি হলা কংসা কংসা খাইছে মথাসা সুবুঙী মান হলা মথাসানি ফান হলা কংসা কংসাসে আবো হাই চুম মাসা মাসা খেন মাগক নাইতা হে চ বেবাক সৈমান
1: পারাও সিনিয়র বেসিক স্কুল তংখে আ কক ওয়ান ছুনাসে নাইয়া হাইন ইয়া হানপা ন কিসালে এংবাই খামো সিনিয়র বেসিক ও স্কুল চিকন ছানো সেনাই সময় মানিয়া নকটি সানানি হেনই চান্দা খাগ বেবাক ন মেম্বার রক চাওই খিবু আবার সিনিয়র বেসিক
2: নাইসরাই যেতে ফানো চিং পারাও সিনিয়র বেসিক মা খুলক নাই আং তাকলাইনি বিশিং ট্রান্সফার নাই ফাইকে চিং যত কথাওই অরা প্রাইভেট ফানো চালু মাখলাইনাই শিক্ষা সারা জাতিনি মুং সাংলাক শিক্ষা ন জাতিনি থানসাংনানি ফুরঙ্গ মথা খানা ফুরঙ্গ লামা কাহামতুই হিমরিবো
1: নং ফাইকে তো চাসু কানো তামো মাসে মা ফাইতাই নিজিনে পারানে বরক ন লামা সগ্রায়া বা বাহা ইসলা সকাং নক ন ঠিক খাইকে সে ফাতার
2: ইয়েস নাইসরাই আবো সত্য কক আ কক চিং তাবুক মা বুচি থাই হদানি বরক চিংন যে সাফান হুমত চিং তাবুক লামা কতাল সয়ুই হদানি রাং বেকরেং মথাঙ্গই হদানি সরাই রকন থাঙ্গনি লামা পোলাই মারি নাই
0: কাকা ননবা দা বুড়া চৈতরমণি চাকরি সক গেড় না হিনছে তুমলে
1: তাম চাকরি বা বিনি নকনি মুনি দা উ সরকার বিনি পাইজাক বা নুগিয়া বা
2: রহীন্দ্র আনি চাকরি নিবা গই নং তাওয়ানা দে সরকারনি চাকরি নিসাই আনি হদানি চাকরি সে বেলাই কতর নং নুগলাক রোহিন আনি সামুং বুসুক বাং সমাজনি বরকনি রাং বেকরেং মথাংনানি সিমি আনি সামুংয়া আনি সামুং তৈব তঙ্গ তাই বা সামুংনি পাইথাকরই তিনি আং কক কতর সাবই নরক ন কায়ের না নাইয়া সামুং বাইসে বেবাক ফুং নাই সামুং নরক বেবাক নুক নাই তবে প্রত্যেক সামুং ন আং নরক নি চুবাচু নাইও নরক আনি সাম বাচা দি ইয়াক রেফাই দি রাসা রাসা দুঃখ কষ্ট ন বুই সেজামান বুই নাসলেমান আনি মানথাই নই খুলুমই খচা দি আশুক নরক তিনি আং মইতু খাই রো
1: দারা নি অ কক চিনি মইতো তঙ্গান
3: নাম সুখ বুঝিয়া আংবা সনাতন আংবা নন সাকাবলা রাং না খে না দিহনই খেত ফালনা তো কক কতরিয়াবলা কক ইংখা জেতেই ফানো নসলা ন কাইনাসে কাইনাকে কাই পাইছে দি নসলা জবই দাওলা পাটিখা
4: আ আং বহাইলে মা কুলখাতি নিলে নামপদরী দল নাকা দা ইয়াকা দিখা আং তৈজ পদর খাইছে নাই হিনই
3: তাম হনসলা
4: তামো পুঙি মানায় হাইন সিরিং সিরিং তংখাটা
3: কক ইংখা খেতবা নং নাকলাই বিশা খাইনাকে খাই দিতা রাং ব নানা খে না সিদি
5: তৈ তাম নানা খে না সিদি তা দা সনাতন আংব হাইকে নাও তৈ তাম খাইনাইসলা আংব বাবনি শ্রাদ্ধ তাইয়া ইয়গিয়া নংব নসান কায়া ইয়গিয়া মা না থাইন তা
3: আ ইক সম্পদ হাইকে নাও নরক তঙ্গ হইসে আংব তঙ্গ নরকনি দুঃখ কষ্ট ন আংবা হর সাল নাই তঙ্গ তবো সে চৈতন্মণি ন হামলাংলিয়া ফোন
5: নন সাব হামিয়া হাই যে নি সামং নৌকা রক সিমি হাং হাং গাং গাং উংবাই তা
3: আ উসকাং রামপদ দা আহা তাই তামো সাসি নাই সি আনি বুসাসে হাইক খাইয়া উংলাং বা কতক

0: Này, sao chị đi? Sì, anh lê tới hai mục chữ lời xe, bé khắc xa rơi rồi nằm bố xuống xíu.
1: Đã xăm bó đồ xe bó rốc bái bú rồi hâm lê.
2: Anh bó hai hình nè khăn ta.
0: Bó rô xăm bó đồ xung bó đồ ớt rồi chờ mò nì bí hà nọ ta. Á xôl kè bó xì, bí nì tái bài xe, bó yạc xì yạc ra gù rì vô.
1: Đã rằm lê bà hạ kê bó đô khlo rộm dạ khá bà.
0: Á dìn kè, bú xô bà yà đi bà, bà giả bàr. Bó y bè bạc nò bà giả rô thang bái phô. Đã rằm bó đồ, bó, đã gò rô nì nọc nì kì phêl hân ta. Chanja hom hom ung kapo hai hono hono kia rasa bay hai hunta atom sa phi ung ngó tup sa kia latha bari kalai kia bobo chirik kha hunta abo se log log kia te phung sa bokhro go kalai kia kha kho si zali hunta
1: nashirai is
0: hai no thui sa so rung kia lamo se kalai tong sa dip le
1: rohin is
0: o kami sang mura ne rusua ne bakra song se nogo tuoi erpai simla boro nogo bera phai pro ba খাকো সিয়াবলা ওলো দা করন খবর মানকে লগ লগে ডক্টর নাহারই ব্যান্ডেজ র খাই রফাইকা তা প্রায় আমতে খে নসে জব ফাইসি ফোন দা রামবা সিনে রগিন দঙ্গতা সাসি ছায়া
1: তামো সিনিয়া তংমাসলা হাই হনি বড় সা
0: জি আংলা হাই মাসা মাসা বক্রক ফাতে রেসে রনা মুসুঙ্গই তংসিও ছয় দা রাম মানা খাই তনুই সিতা
2: বো তামসু মানা খ্লাইসিডো
0: খি টপসে খি টপ নে গেডা খি টপ জি তাবুকলে জুইত মানকে অচয়তর মনে বিহা নলে মাফন মারস নাই
3: ইকুলে নাসার সময় মালাই খাবলা কুবিদি নাসরা এ ককটেসা খানামানি
0: দা রামনি খবর দে
3: আনি বুকা কলিমা যে হামলি আবলা কুবিদি সাগরা দি
0: কক বা কুবই নসলা
3: হা কুবই ওম সই সইন দাস বাই চয়তর মনি নি টংমু
0: ফুলচাং রহিন্দ্র দৈন্য দাস
3: হুম দৈন্য দাস সই দৈন্য দাস নি টংমু আদি নব সৈন্য দাস বাইক নই চৈতুরমণি নক মাইসাও আও আং খনাকা চৈতুরমণি পুখ্রি নি আকতর বসাই চারি ফং খুঞ্জু গানা গানা তোমাবো সেরেক সেরেক বুদি সাবলাইকা হন তেই কাইসাব সাইমানাই গরিখা ফং
1: নং বড়নি কক কটাল খনার ফাইলাং গুসাই
3: আহারে ফুল বাবো অ দৈন্য দাস নি সাগ সাময় নইয়া হুম বসার খনাকে নরক সুতো সাজাগলা কতক মালা কৃষে গীতা পড়ি মায়াফু হুম বোধে ক অচৈতন মণি ব হাইয়া বাবুর আহারে ববাইবা আশিকসা ফুরুনি সিমি মালাই ফাইমানি সে রাইফুরু ফান ববাহাই গুটি ঠেংলাইফুরু বুইনি হুনকেলে কারাসা চাল ফান বখাইকলাই রুইমানো বিনি হুনকেলে বিহিক বসাইবাই স্রাবসা নাঙ্গই তংমা পয়েন্ট খাইনা গছিয়ার হুম ব কম দিবা বাবুর যং বিবা সিজাব
4: হাই ইয়ং বরে গেছিলাসলা
3: বাবু নিগর থানা নাই মাতা আহা বাবু নলে আসে সরিল হাইমাতে তুই বিয়াং থানা নাইসলা
4: আং আনি জাগা থাংরানা
0: জাগা
3: জাগা
4: নাসরাই আং কিসা স্টেশন থাঙি ফাইগ্রানা ট্রান্সফার নানানি ব্যবস্থা খাই দো সালনি টংখানো হাইন হাই সকাই ফিরানো
0: তাই কিসা ফান লেংলাগ্রা খাই তামো
4: লেংলাইয়া বাই লেংলাইয়া মূ সা লেংলাউ মানগলাক
3: বাবু তোমাক নব সালা বখর গুড়ি হয়ে আসগ্রি খাজাকবা তোমাকও গাব মুসাং গিয়া
4: ইয়ং আং শিখাবলা
3: হালে হাইন
0: দা রাম তাবলে নদেস রেসিডি সঙ্গ যে লামা কাসনাই রকন জব যে পারিসাক নাংলাসিনাই
4: নাইসরাই আসে খামা বারাবাই হদানি সামুং টাঙি মানিয়া ননাং আগি নাকা হদানি সামুং টাকা হনকে গখা কতই গপ্রাব কুসুম বেবাক নমা মনকথাই শত শত দুঃখ কষ্ট নাসলে মা খন্তাই রেজাকমা সাতকজাকমান মানথাই হই খুলমই মা খচাথাই নাইসরাই ই বখানো কোনা খাচ তা সকদি চেরাই আসাদ্রব হাইকে বখানো কথার মা খাইথাই সাগ জলিমা নাসলেমানি আবতিরগ্ন মা কেরথাই অর্থাৎ সংযম আর ই নখা হাই আন্দার পিলালা মাংথাই নাইলা উ নখা পিলালা বসক নাইথক উ নখান পিলালানো সিত্রাখলাইনে বাগৈ চুমুইর সালো ওয়াই বিশ্লক কবল কিন্তু মানিয়া সুমুরক বন মূসাফান খাইমেয়া বরকন বাদ্যঙ্গই মা সরগ নখা বিনি জাগানো ঠিক দং ফিরু
3: বাবু নি নমসে আসল বৈরাগিনী কক বলা
4: ইয়ং আনি অবন বৈরাগিনী কক
3: আংবা হুদাসে আসে দিনে জুনা খেবই দংজাবলা
4: ইয়ং মতাইন মাননে বাকই কপাল ফটা ফুলই জুনাতই আরো উর হিমগ্রনে নাইয়া মতাইনি ফটা ব টংয়া জুনা বিসিং টংয়া ব বেবাক জাগন তঙ যতনি সাগন তঙ আচ্ছা হাকে ইয়ং আং থাংরা সিনে খুলুমকা নাইসরাই আং থাঙ্গি ফাইফিগ্রানা নরব আচুক্তা তংদি চিনি সামু অনেক গবাংমা তংখ সং সাম।

আই প্রতিকৃতি জিগমা খাইন চিনি সামুং সিনি সিনিকে টাংলাই দব দয়া হেরা পেরা বংয়া তরক তরক কচাং কচাং কিসা কিসা চিনি সামুং টাংলাই সামুং টাইয়া সিনেম কক সায়া টাঙ্গই টংতব পাইব কক সায়া চিনি সামুং চাঙ্গ সিমিত থাকায় কচাং কচাংখে তরক তরকে মৈতুনারগদে নাইসাই মৈতুনারগদে ফুলচান মৈতুনারগদে রোহিন্দ্র মৈতুনারগদে ইয়ং নংব অক্রাফন অম মূসায়া অব ব্যাং সালসে ব্যাং সাল হদানি ব্যাং সাল অমন বুকলাইনানি দায়ংব নাইয়া রায়দাংব নাইয়া ইয়াকবাইন বেবাক নমানো কচুক হনকেব ওয়াফি কলক মাবাইন নাইলিনিটা।

আসিজর দেখনার জাখা নাটক ব্যাংসনাল অনাতকনার জাখা বিনুল নিবাখাক নাটকন সিনেংখা সামলাল জমাতিয়া ফরিদাবুক পান্ধান পাইতা ফাশিং খনার জাগান রচম কতাল রচম কতাল পারমিতা রিয়াংবাই রচমজাক রচম রক্ষনার জাগানা

0: এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন চাষের কথা।
1: চাষের কথা পর্বে আজকের বিষয় কাঁঠাল চাষ। আমাদের দেশেই কাঁঠালের জন্ম। এটি একটি পুষ্টিকর অর্থকরী গ্রীষ্মকালীন ফল। ভারতবর্ষের সব প্রদেশেই কম বেশি কাঁঠালের চাষ হয়। আমাদের রাজ্যেও গুণমান সম্পন্ন কাঁঠালের চাহিদা এবং জনপ্রিয়তা রয়েছে। অর্থকরী দিক থেকে কাঁঠালের চাষ বেশ লাভজনক। পতিত জমিতে ও কাঁঠালের চাষ করা সম্ভব। প্রতিটি গাছে যে সংখ্যায় ও আকারের কাঁঠাল ধরে তাতে দু একটা গাছ থাকলেই নিজের প্রয়োজন মিটিয়েও বাড়তি আয়ের সুযোগ থাকে। কাঁঠাল সম্পূর্ণভাবে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার ফসল। 1500 মিটার উচ্চতা পর্যন্ত পাহাড়ি অঞ্চলেও কাঁঠালের চাষ করা যায়। তবে শুষ্ক এবং খুব ঠান্ডা আবহাওয়া কাঁঠাল চাষের ক্ষেত্রে প্রতিকূল। দোআঁশ এবং পলি মাটি কাঁঠাল চাষের ক্ষেত্রে বিশেষ উপযোগী। জল বসা জমিতে কাঁঠাল গাছ মরে যায়, তাই খানিকটা উঁচু এবং জল নিকাশের ভালো ব্যবস্থা আছে এমন জমিতে কাঁঠালের চাষ বাঞ্ছনীয়। সাধারণত বীজ থেকেই কাঁঠালের চারা তৈরি করা হয়। পুষ্ট এবং পরিপক্ক ফল থেকে বীজ সংগ্রহ করে বীজগুলিকে দু একদিন ছায়ায় শুকিয়ে 24 ঘন্টা জলে ভিজিয়ে বীজতলায় বা পলিথিন ব্যাগে বপন করতে হয়। তবে সরাসরি জমিতেই বীজ বপন করা অধিকতর শ্রেয়। চারা লাগাবার আগে জমি চাষে মাটি

ভালোভাবে তৈরি করে নিতে হয়। চারা লাগানোর 2 মাস আগে 3 ফুট চওড়া এবং 3 ফুট গভীর গর্ত খুঁড়ে বেশ কিছুদিন রোদ খাওয়ানোর পর প্রতি গর্তে 20 কেজি গোবর সার এবং 500 গ্রাম সুপার ফসফেট প্রয়োগ করে গর্ত ভরাট করে রাখতে হয়। চারা রোপণের পর চারার গোড়ার চারদিকের মাটি অল্প চেপে দিতে হবে এবং বৃষ্টি না হলে জল সেচ দিতে হবে। কাঁঠাল পাতা যেহেতু গরু এবং ছাগলের প্রিয় খাদ্য, তাই চারদিকে বেড়া দিয়ে গরু ছাগলের আক্রমণ প্রতিহত করতে হবে। কাঁঠাল গাছে সচরাচর সার প্রয়োগ করা হয় না, তবে ভালো ফলন পাওয়ার জন্য নিয়মিত সার প্রয়োগ করতে হবে। গাছ লাগাবার 1 বছর পর বছরে প্রতি গাছে গোবর সার 20 কেজি, নাইট্রোজেন 100 গ্রাম, ফসফরাস 500 গ্রাম প্রয়োগ করলে ফলন ভালো হয়। সাধারণত গাছ লাগানোর 7 থেকে 8 বছরের মধ্যেই গাছে ফল ধরতে শুরু করে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অর্থাৎ শীতকালে গাছে ফুল ধরে এবং এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্মকালে ফল পাকে। কাঁঠাল গাছে প্রথম প্রথম অল্প সংখ্যক ফল ধরে, তবে 15 থেকে 16 বছর বয়সে সর্বোচ্চ ফলন পাওয়া যায়। একটি গাছ থেকে গড়ে বছরে 250টি পর্যন্ত ফল পাওয়া যায়। কাঁঠালের মুচির অকালে ঝরে পড়া রোধ করতে 1 লিটার জলে 2 মিলিলিটার প্লানোফ্লিক্স গুলে ফল আসার সময় এবং ফল কচি অবস্থায় থাকাকালীন স্প্রে করলে উপকার পাওয়া যায়। কাঁঠাল গাছে এক ধরনের ছত্রাকের আক্রমণের ফলে কাঁঠালের মুচি কালো হয়ে যায় এবং ঝরে পড়ে। সেক্ষেত্রে 1 লিটার জলে 2 গ্রাম ডাইথেন M45 বা 4 গ্রাম ব্লাইটক্স গুলে স্প্রে করলে সুফল পাওয়া যায়। চাষির কথায় আজ শুনলেন অর্থকরী ফসল হিসেবে স্বল্প খরচে কাঁঠাল চাষ।

বড় আদরের ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরের।

সর্বশেষ আধুনিক গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না। দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে স্বচ্ছতা অভিযান, চলবে 17ই অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম সংস্করণের উদ্বোধন করবেন। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকরের জন্য একটি আইন পাশ করেছে। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজের ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের। নতুন দিল্লিতে পাকিস্তানি সৈয়দ অ্যাফেয়ার্সকে জরুরি তলব। ভারত আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধাভ্যাস আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের 5টি বিধানসভা কেন্দ্র, অসমের 1টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। আজ বিস্তারিত খবরে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইউপিআই এর মাধ্যমে ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, কোনো মাশুল লাগবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনে কোনো মাশুল দিতে হবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলিও সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে এমডিআর প্রযোজ্য হবে। এক্ষেত্রে 0.4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা এমডিআর ধার্য হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্যও। এনসিপিআই জানিয়েছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে রেখেই নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে একটি সংশোধিত ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামো চালু করা

হয়েছে, যা আগামী মাসের 15 তারিখ থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, ভারত তার শক্তিশালী আর্থিক ভিত্তি ও ক্রমবর্ধমান প্রযুক্তির মাধ্যমে বিশ্বের অগ্রগতি জোয়ারে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। IMF এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক ভারতের অর্থনীতিকে বিশ্বের দ্রুততম বিকাশশীল বলে অভিহিত করেন। নতুন দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে বিভিন্ন বৈঠক সহ ভারতে 5 দিনের সফর শেষে তিনি এই মন্তব্য করেন। ভারতের বহুমাত্রিক বেসরকারি ক্ষেত্রে প্রতিভা ও উদ্ভাবনের প্রশংসাও করেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, কর সংক্রান্ত প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে করের হার কমানো, ছাড় বা অন্যান্য সুবিধার ঊর্ধ্বে দেশ ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বেঙ্গালুরুতে আজ ইন্টারন্যাশনাল ট্যাক্স রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দুদিনের নিউ এজ ট্যাক্সেশন সম্মেলনের উদ্বোধন করে তিনি শিক্ষাবিদ, গবেষক এবং থিঙ্ক ট্যাঙ্কগুলিকে করনীতি সংক্রান্ত গবেষণাকে নিয়মিত জনআলোচনার অংশগ্রহণ করে তোলার আহ্বান জানান। তিনি বলেন, এই ধরনের গবেষণা নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনের সুযোগ থাকা জরুরি। দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে স্বচ্ছতা হি সেবা অভিযান, চলবে 17ই অক্টোবর পর্যন্ত। নির্দিষ্ট স্থানে স্বচ্ছতা এবং জনবহুল স্থানগুলির রূপান্তর ঘটিয়ে সেগুলিকে পরিচ্ছন্ন করে তোলা, স্বচ্ছতা অভিযানে যুব সমাজকে সক্রিয়ভাবে সামিল করা এবং চক্রাকার অর্থনীতি অর্থাৎ বর্জ্য থেকে সম্পদের মাধ্যমে স্বচ্ছতা হি সমৃদ্ধির প্রসার ঘটানোই এই অভিযানের মূল লক্ষ্য। চলতি বছরে এই অভিযানের মূল ভাবনা হল স্বচ্ছতা মে সহভাগ, স্বচ্ছ ভারত বিকশিত ভারত। উল্লেখ্য, 2017 সালে সূচনার পর থেকে স্বচ্ছতা হি সেবা অভিযান স্বচ্ছ ভারত মিশনের একটি অন্যতম অঙ্গ হিসেবে চলে আসছে। প্রতি বছর এই অভিযানের মাধ্যমে দেশের নাগরিকরা পারিপার্শ্বিক পরিবেশের দায়িত্ব নিতে এগিয়ে আসেন। আগামী 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে পুরসভাগুলির উদ্যোগে জনবহুল স্থানগুলিতে এক বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। পাশাপাশি এক পেড় মাকে নাম উদ্যোগের আওতায় রূপায়িত হবে বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে রাজ্যগুলিকে আগামী 17ই অক্টোবর বিশেষ স্বচ্ছতা কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর 5ম সংস্করণের উদ্বোধন করবেন। 3 দিনের এই সম্মেলনে বিশ্বব্যাপী সেমিকন প্রতিনিধি, সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া, উৎপাদন ক্ষমতা শক্তিশালী করা, বিনিয়োগ আকর্ষণ এবং ভবিষ্যৎ প্রস্তুত দক্ষ কর্মী গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে একত্রিত হবেন। অনুষ্ঠানে 600-এর বেশি প্রদর্শক, 300টি আন্তর্জাতিক সংস্থা এবং 40টিরও বেশি দেশের প্রতিনিধি দল অংশ নেবে। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাশ করেছে। এর ফলে দুই দেশের মধ্যে শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হবে। বিরোধী দল লেবার পার্টির সমর্থনে 93-29 ভোটে এই আইনটি অনুমোদিত হয়। নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রী টড ম্যাকক্লে বলেছেন, এই চুক্তি রপ্তানিকারকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। চুক্তিটি এবছরের শেষের দিকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ দুদিনের ভুটান সফর শুরু করেছেন। সফরকালে ডক্টর জয়শঙ্কর ভুটানের বিদেশমন্ত্রী লিওনপো ডিএন থুনগিয়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। সেদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভুটানের রাজার সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত ও ভুটানের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের মত বিনিময়ের অঙ্গ হিসেবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সহযোগিতার দিকটি আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকালে 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সমুদ্রে টহল দেওয়ার সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজে ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি শাজ দে অ্যাফেয়ার্সকে জরুরি তলব করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার মধ্যে ঘটা এই সংঘর্ষে বড় ধরনের ক্ষতি না হলেও পাকিস্তানি বাহিনীর আচরণ 1991 সালের এপ্রিল মাসে ভারত পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, কৌশল ও সেনা চলাচল সংক্রান্ত চুক্তি সরাসরি লঙ্ঘন করেছে। বিদেশ মন্ত্রক পাকিস্তানি শাজ দে অ্যাফেয়ার্সকে নির্দেশ দিয়ে যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সব সামরিক ইউনিটের যথাযথ সতর্কতা অবলম্বন এবং চুক্তির শর্তাবলী মেনে চলার জন্য সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পাশাপাশি ইসলামাবাদে ভারতের শাজ দে অ্যাফেয়ার্সকে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে প্রতিবাদ জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। ভারত আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস আজ উত্তরাখণ্ডের চামোলি জেলার আউলিতে শুরু হয়েছে। আউলি ফরেন ট্রেনিং সেন্টারে ভারত ও আমেরিকা প্রতিটি দেশের 600 জন জওয়ান এই মহড়ায় অংশ নিয়েছেন। আউলির পাশাপাশি রাজস্থান

0: মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জেও এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এ ধরনের মহড়ায় পর্বতশঙ্কুল এলাকায় পদাতিক বাহিনীর অভিযানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ড্রোন ও স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থাও এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত। সৌদি আরব জানিয়েছে, গত সন্ধ্যায় মক্কার কাছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি হুতি ড্রোনকে আটক করে ধ্বংস করেছে। ইয়েমেনের বৈধ সরকারকে সমর্থনকারী জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি ঘটনাকে মক্কার ওপর দ্বিতীয় হুতি হামলার চেষ্টা বলে অভিহিত করেন। আল মালিকি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে হুতি বাহিনী মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ধীরাজ সেঠ আজ থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত সরকারি সফরে রাশিয়ায় রয়েছেন। 3 দিনের এই সফরে তিনি রাশিয়ার স্থলবাহিনীর প্রধান কর্নেল জেনারেল আন্দ্রে নিকোলায়েভিচ মর্দিভেচের সঙ্গে বৈঠকে পেশাদার সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করবেন। নেপালের উত্তর পশ্চিমাঞ্চলের মুঙ্গু জেলায় আজ ভোরে 3 ঘণ্টার ব্যবধানে 2টি ভূমিকম্পন অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নেই। রিক্টার স্কেলে প্রথম ভূমিকম্পে মাত্রা ছিল 4.5 এবং পরে 4.2 মাত্রার অপর একটি কম্পন টের পাওয়া যায়। উল্লেখ্য, গত 26 আগস্ট ভোটে কোশি নদীর ভয়াবহ হরপাবানে রাসোয়া ত্রিশুলি নদীর গতিপথ এবং নিম্ন প্রবাহের একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইতিমধ্যেই অন্তত 1403টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও 4089 জন এখনও নিখোঁজ। বিশ্ব ওজোন দিবসে আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে এই পৃথিবীকে রক্ষার জন্য ওজোন স্তর ঢাল হিসেবে বিস্তৃত রয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে তিনি স্মরণ করিয়ে দেন, ওজোন স্তরকে রক্ষার কাজ নিজের বাড়ি থেকে শুরু করতে হবে। এসিতে 24 ডিগ্রিতে রাখা উপযুক্ত বৈদ্যুতিন সরঞ্জাম এর ব্যবহারের মতো সাধারণ কিছু পদক্ষেপ সুস্থ পৃথিবী গড়ে তুলতে সহায়ক হতে পারে। ওজোন স্তরের সংরক্ষণের ফলে জনস্বাস্থ্য সুরক্ষিত, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা সম্ভব। পশ্চিমবঙ্গ সহ দেশের 5টি বিধানসভা কেন্দ্র, অসমের 1টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। তামিলনাড়ুর মাদুরন্তমাক, ধারাপুরাম ও পুদুচেরির থাত্তাভাট্টির পাশাপাশি এরাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগরে হবে ভোট গ্রহণ। একই সঙ্গে অসমের নগাঁও লোকসভা আসনেও ভোট নেওয়া হবে। প্রবাসী ভারতীয় দিবস এবার হবে পশ্চিমবঙ্গে 2027-এর 7, 8 ও 9 জানুয়ারি। পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ আজ কলকাতায় ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং রাজ্য পর্যটন দপ্তরের সঙ্গে এরাজ্যের হেরিটেজ সংরক্ষণ ও হেরিটেজ স্থান গুলিকে কেন্দ্র করে ভ্রমণ বিষয়ক একটি মৌ স্বাক্ষর করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে স্বচ্ছতাই সেবা অভিযান, চলবে 17 অক্টোবর পর্যন্ত। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাশ করেছে। খবর শেষ হলে এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি। আজকের শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

লোকগীতি শুনলেন নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন রাগ প্রধান গান, প্রথম শিল্পী অজয় চক্রবর্তী।

আকাশবাণী আগরতলা। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রাজ্যের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.9 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস ছিল। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 52%। আকাশবাণী আগরতলা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 চিত্রগীতি অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিকেল 5:45 চাকমা গানের শিল্পী অলোক তালুকদার। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান শুনবেন ঘর গৃহস্থির আসর শুনবেন 6:30। এরপর শুনবেন লোকগীতি। 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ। 7:55 স্থানীয় বাংলা সংবাদ শুনতে পাবেন। ক্রীড়া প্রসঙ্গ শুনতে পাবেন 8:05। আধুনিক গান শুনবেন 8:30 শিল্পী উৎপলা সেন। 8:45 সমাচার সন্ধ্যা। নজরুল গীতি শুনবেন 9:00 শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। এরপর 10:15 আধুনিক গানের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। শুনলেন আমাদের অনুষ্ঠান সূচি। আর এরই সঙ্গে আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 4:58।

0: be trapped beneath the debris. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী আগরতলা।
2: असली भरोसा वही है जो समय के साथ और स्ट्रांग हो जाए, जैसे आपका भरोसा मारुति सुजुकी पे। और इसी भरोसे के लिए हम आपको कहना चाहते हैं थैंक यू। स्पेशल लॉयल्टी रिवॉर्ड्स के साथ अपग्रेड करें टू द ब्रांड न्यू मारुति सुजुकी विक्टोरियस विद अ लॉयल्टी रिवॉर्ड ऑफ अप टू ₹20,500 और विक्टोरियस के 50,000 प्राउड ओनर्स के एक्सक्लूसिव सर्कल का हिस्सा बने।
3: ऑफर वैलिड फॉर एग्जिस्टिंग मारुति सुजुकी कस्टमर्स। TNC अप्लाई।
4: Modern design, advanced tech. Explore korun Maruti Suzuki Alto Caton. Chate ache mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features, including 6 airbags, next gen K series 1.0 liter dual jet, dual VVT engine, our spacious interiors. Pan benefits up to ₹52,500. Offer stock thaka porjonto.
5: Aaj ashun kacher Maruti dealership e shorto protojo.
4: Discover korun driving perfection Maruti Suzuki Wagoner er shonge jate ache a true tall boy design, strong look, robust design, advanced K series engine, ideal start stop technology, our safety features jemon 6 airbags, ABS with AVD. Pan benefits up to ₹52,500. Offer stock thaka porjonto.
5: Aaj ashun kacher Maruti dealership e shorto projojjo.
6: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
7: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
6: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে চিত্রগীতি অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। আজকের শিল্পী আরমান মালিক। শিল্পীকণ্ঠে প্রথম গানটি শুনুন আজহারি ছবি থেকে।

0: গানটি শুনলেন তেরে ইন্তেজার ছবি থেকে, আরমান মালিক এবং পায়েল দেবের দ্বৈত কণ্ঠে। চিত্রগীত অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।
1: वही है जो समय के साथ और स्ट्रॉन्ग हो जाए, जैसे आपका भरोसा मारुति सुजुकी पे। और इसी भरोसे के लिए हम आपको कहना चाहते हैं थैंक यू। स्पेशल लॉयल्टी रिवॉर्ड्स के साथ अपग्रेड करें टू द ब्रांड न्यू मारुति सुजुकी विक्टोरियस विद अ लॉयल्टी रिवॉर्ड ऑफ अप टू ₹20,500 और विक्टोरियस के 50,000 प्राउड ओनर्स के एक्सक्लूसिव सर्कल का हिस्सा बने।
2: ऑफर वैलिड फॉर एग्जिस्टिंग मारुति सुजुकी कस्टमर्स, TNC अप्लाई।
1: Modern design, advanced tech. Explore korun Maruti Suzuki Alto Caton. Jate ache mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features, including 6 airbags, next gen K-Series 1.0 liter dual jet, dual VVT engine, our spacious interiors. Pan benefits up to ₹52,500. Offer stock thaka porjonto.
3: Aaj ashun kacher Maruti dealership e shorto porjonto.
1: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়াগনারের সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবোস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
3: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
0: ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা শুনছেন চিত্রগীতি অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন হেড স্টোরি ছবি থেকে, আরমান মালিকের কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন বাঘি ছবি থেকে শ্রদ্ধা কাপুর এবং আরমান মল্লিকের দ্বৈত কণ্ঠে। চিত্রগীত অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন সনম রে ছবি থেকে পলক মুচ্ছল এবং আরমান মল্লিকের দ্বৈত কণ্ঠে গানটি।

গানটি শুনলেন কবীর সিং ছবি থেকে, আরমান মালিক এবং সহশিল্পীদের কণ্ঠে। এতক্ষণ চিত্রগীতি অনুষ্ঠানে শুনলেন হিন্দি ছায়াছবির গান।

0: gojeyo, tore gojeyo.
1: এতক্ষণ শুনলেন চাকমা গান, শিল্পী ছিলেন অলোক তালুকদার।

মিষ্টি। তোমাদের বইয়ের প্রথমে একটা গল্প আছে দেখবে, এই গল্পটার নাম কি বৃষ্টি। কার লেখা জানো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বৃষ্টি গল্প। এখন আমি বৃষ্টি গল্পটা নিয়ে আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে কিন্তু শুনবে। হ্যাঁ, আমি পড়ছি, তোমরা সবাই শুনো। চলো নামি, আষাঢ় আসিয়াছে, চলো নামি। কি বলছে? যে চলো নামি, আষাঢ় আসিয়াছে। অর্থাৎ আষাঢ় মাসে যে বৃষ্টি হয় আমরা সবাই জানি। আষাঢ় মাস কি? বর্ষাকাল। বর্ষা ঋতুতে কি হয়? বৃষ্টি হয়। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু, একা একজনই যুথিকা কলির শুষ্ক মুখও ধুইতে পারি না, মল্লিকার ক্ষুদ্র হৃদয় ভরিতে পারি না। কিন্তু আমরা সহস্র সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি কণা মনে করিকে পৃথিবী ভাসায়। আমরা কি? লক্ষ লক্ষ কোটি কোটি কণা যদি মনে করি তাহলে কি করব? আমরা পৃথিবী ভাসাইতে পারব। ক্ষুদ্র কে? দেখো, যে একা সেই ক্ষুদ্র, যে একা সে কি ক্ষুদ্র। অনেকজন যদি একসাথে থাকি আমরা তাহলে কি আমরা একটা বৃহৎ দলে পরিণত হই। যদি আমরা একা থাকি তাহলে কি আমরা ক্ষুদ্র মনে হয়। সেই সামান্য, যে একা সেই ক্ষুদ্র, সেই সামান্য। যাহার ঐক্য নাই সেই তুচ্ছ। দেখো ভাই সকল, কেহ একা নামিও না, অর্ধপতি ওই প্রচণ্ড রবির কিরণে শুকাইয়া যাইবে। চলো সহস্রে সহস্রে, লক্ষে লক্ষে, অর্বুদে অর্বুদে এই বিশ্বসীতা পৃথিবী ভাসাইব, পৃথিবী ভাসাইব। পর্বতের মাথায় চড়িয়া, তাহার গলা ধরিয়া, বুকে পা দিয়া পৃথিবীতে নামিব। নির্ঝর পথে স্ফটিক হইয়া বাহির হইব, নদীকুলের শূন্য হৃদয় ভরাইয়া, তাহাদিগকে রূপের বসন পড়াইয়া, মহাকল্লুলে ভীমবাদ্য বাজাইয়া, তরঙ্গের উপর তরঙ্গ হানিয়া, মহারঙ্গে ক্রীড়া করিব। এসো সবে নামি। কি বলছে? যে আমরা পৃথিবী ভাসাইব। পর্বতের মাথায় চড়িয়া, অর্থাৎ পাহাড়ের মাথার উপর চড়ে আমরা তাহার গলা ধরিয়া, গলার মধ্যে ধরিয়া, বুকে পা দিয়া পৃথিবীতে নামিব। নির্ঝর পথে স্ফটিক হইয়া বাহির হইব। আমরা নির্ঝর পথে স্ফটিক হইয়া কী করতে থাকব? বাহির হইতে থাকিব। স্বচ্ছ হয়ে আমরা কী করব? ঝর্ণার পথে স্বচ্ছ হয়ে, স্ফটিক মানে কি? স্বচ্ছ। ঝর্ণার পথে, নির্ঝর পথে মানে কি? ঝর্ণার পথে স্ফটিক হয়ে আমরা কি করে নামব? নদীকূলের শূন্য হৃদয় ভরাইয়া, তাহাদিগকে রূপের বসন পড়াইয়া, মহাকল্লুরে ভীমবাদ্য বাজাইয়া, অর্থাৎ ভয়ঙ্কর শব্দ করিয়া, খুব আনন্দ সহকারে তরঙ্গের অর্থাৎ ঢেউর উপর ঢেউ দিয়ে আমরা কি করিব? ক্রীড়া করিব, কাজ করিব। এসো সবে নামিং। আবার বলছে কি? এসো সবে নামিং। কে যুদ্ধ দিবে? কে দিবে যুদ্ধ? লেখক কি বলছেন? কে দিবে যুদ্ধ? ইস, বায়ুর ঘাড়ে চড়িয়া দেশ দেশান্তরে বেড়াইব। কে আমাদের সঙ্গে যুদ্ধ করিবে? আমরা কি করিব? বায়ুর সঙ্গে চড়িয়া, ঘাড়ে চড়িয়া, বায়ু মানে কি? বাতাস। বাতাসের ঘাড়ে চড়িয়া আমরা দেশ দেশান্তর, দেশেও যাইব, অন্য দেশেও যাইব। দেশান্তর মানে কি? অন্য দেশ, অন্য দেশে গিয়েও বেড়াইব। আমাদের এই বর্ষা যুদ্ধে বায়ু ঘোড়া মাত্র, তাহার সাহায্য পাইলে বড় বড় গ্রাম অট্টালিকা শ্রুতমুখে করিয়া ধুইয়া লইয়া যাই। তাহার ঘাড়ে চড়িয়া জানালা দিয়া লোকের ঘরে ঢুকি। কার ঘাড়ে চড়িয়া? বায়ুর ঘাড়ে চড়িয়া, অর্থাৎ বাতাসের ঘাড়ে চড়িয়া। বৃষ্টি কি একা একা ঘরে আসতে পারবে? কখনো না। বৃষ্টি কি করে? নিচের দিকে পড়তে থাকে। যদি তখন বাতাস আসে তাহলে কি হয়? বৃষ্টিটা দেখবে কি ঘরের দিকে আসছে বা চারোদিকে কি হচ্ছে ছড়িয়ে যাচ্ছে বাতাসের সঙ্গে মিশে। আমরা জাতিতে জল, আমরা জাতিতে কি? জল। কিন্তু রঙ্গরস জানি আমরা, জাতিতে জল হলো আমরা কি জানি? রঙ্গরস করতে জানি। মল্লিকার মধু ধুইয়া লইয়া ভ্রমরের অন্ন মারি। মল্লিকা কি? ফুলের মধু, ফুলে কি থাকে? মধু থাকে। লইয়া ভ্রমরের অন্ন মারি,

আমরা ফুলের মধ্যে যে মধু থাকে, বৃষ্টির জলে আমরা তাহাকে ধুইয়া দিয়া, ভ্রমর কি ভ্রমর, ভ্রমরের ভ্রমর কি খায়, মধু খায়, ফুলের মধু খায়, সে ভ্রমরে অন্ন মারি অর্থাৎ ভাত মারি, ভ্রমরকে আমরা খাইতে দেই না। মুড়ি মুড়কির দোকান দেখিলে তাই ফলার মাখিয়া দিয়া যায়, অর্থাৎ মুড়ি মুড়কির দোকান যদি আমরা দেখি তাহলে কি করি, প্রায়ই আমরা কি করি, ফলার মাখিয়া দিয়া যাই। আর রামী চাকরানি কাপড় শুকাইতে দিলে তাহার কাজ প্রায় দ্বিগুণ করিয়া রাখি, অর্থাৎ রামিচ নামক এক চাকরানি যদি কাপড় শুকাইতে দেয় তাহার কাজটাকে আমরা কি করি, দ্বিগুণ করিয়া দিই। কিভাবে? কারণ কাপড়গুলি বৃষ্টি আসলে পরে ভিজিয়া দেয়, তা আবার কাপড়গুলি নতুন করে শুকাতে হয়, তাই বলা হয়েছে কি, রামী চাকরানির কাজ আবার আমরা দ্বিগুণ করিয়া দিই। দেখো ভাই, কেহ একা নামিও না। কি বলছে? যে দেখো, তোমরা কিন্তু কেহই একা নামিও না, ঐক্যই বল, নইলে আমরা কেহ নহি। অর্থাৎ বারবার লেখক কি বলতে চাইছেন, যে তোমরা যতবারই নামবে কেউ কিন্তু একা নামিবে না, কারণ একতাই বল, নইলে আমরা কেহ নহি। চলো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু পৃথিবী রাখিব, অর্থাৎ আমরা একাকী খুব ক্ষুদ্র, খুব ছোট। যদি আমরা একসঙ্গে হই তাহলে আমরা কি করতে পারবো, অনেক কিছু করতে পারবো, পৃথিবীকে রাখতে পারবো। শস্য ক্ষেত্রে শস্য জন্মাইব, মনুষ্য বাঁচিবে, যদি বৃষ্টি না হয় তাহলে কি হয় না, শস্য ক্ষেত্রে শস্য হয় না, আর যদি বৃষ্টি হয় দেখবে কৃষকরা কি করে, বৃষ্টির জন্য অপেক্ষা করে, কারণ বৃষ্টি যখন আসে তখন শস্য শ্যামলা পৃথিবী আবার নতুন রূপে জাগরিত হয়, নতুনভাবে জেগে উঠে, আমাদেরকে ফুলে ফলে সম্ভার করে উঠে, আমাদের কৃষকরা কি হয়, হাসি ফুটে তাদের মুখে, কারণ তারা আবার নতুন করে বীজ বপন করে ফল এবং ফসল ফলাতে পারে। নদীতে নৌকা চালাইব, মনুষ্যের বাণিজ্য বাঁচাইব, অর্থাৎ নদী যদি শুকিয়ে যায় তাহলে কি করে পারতে না, খেয়া ঘাটে মাঝি কি করতে পারে না, নৌকা এপার থেকে ওপারে নিয়ে যেতে পারে না, যখন নদীতে প্রচুর পরিমাণে জল জমে তখনই কি করে, খেয়া ঘাটের মাঝি এপার থেকে ওপারে পারাপার করে, মানুষজনকে পারাপার করে, তাই কি করে, যে খেয়াঘাটে যে মাঝি যে বাণিজ্য করে অর্থাৎ ব্যবসা করে, যে মাঝি নৌকা চড়িয়ে জীবনযাপন করে, তারও কি হয় একটা ব্যবসা, সেই ব্যবসাটা করে জীবনযাপন করে পয়সা রোজগার করে। যদি বর্ষা যদি বৃষ্টি না নামে তাহলে নদী শুষ্ক নদীতে নৌকা চালানো সম্ভব হয় না, তাই বলেছে কি, নদীতে নৌকা চালাইব, মনুষ্যের বাণিজ্য বাঁচাইব। তৃণলতা বৃক্ষাদির পুষ্টি করিব, পশুপক্ষী কীট পতঙ্গ বাঁচিবে, আমরা ক্ষুদ্র বৃষ্টিবিন্দু আমাদের সমানকে আমরাই সংসার রাখি। দেখো দেখো আমাদের দেখিয়া পৃথিবী আহ্লাদ, দেখো কি বলছে, যে দেখো দেখো আমাদেরকে দেখে পৃথিবীর আহ্লাদ, দেখো পৃথিবী কত খুশি আমাদেরকে দেখে, তার আহ্লাদে আটখানা, পৃথিবী যেন আমাদেরকে দেখে একেবারে আহ্লাদে আটখানা হয়ে গেছে, আমাদের দেখে ওরা মহা খুশি হয়েছে। গাছপালা মাথা নাড়িতেছে, গাছপালা কিভাবে রেসপন্স করছে, তারা যে গাছপালা মাথা নাড়িতেছে, নদী দুলিতেছে অর্থাৎ নদীর জল দুলিতেছে, এপাশ থেকে ওপাশে দুলিতেছে, ধান্যক্ষেত্র মাথা নামাইয়া প্রণাম করিতেছে, কে প্রণাম করিতেছে, ধান্যক্ষেত্র অর্থাৎ ধান গাছগুলি কি করছে, তারা তো আর কথা বলতে পারে না, তাদের হাত পাও নেই, তারা কি করে মাথাটাকে গাছগুলিকে নিচের দিকে নামিয়ে তারা কি করছে, প্রণাম করিতেছে। চাষা চষিতেছে, জলে ভিজিতেছে, কেবল বেনে বউ আমসি ও আমসত্ব লইয়া পলাইতেছে, খে পলাইতেছে, সবাই কিন্তু খুব খুশি, কিন্তু একমাত্র দেখা গেছে কে, বেনে বউ অর্থাৎ বণিকের বউ আমসত্ব আর আমসি নিয়ে পলাইতেছে, কারণ তিনি আমসত্ব আর আমসিগুলি কি করতে, রৌদ্রে দিয়েছিলেন শুকানোর জন্য, যেহেতু বৃষ্টি এসেছে তিনি কি করছেন, এইগুলি নিয়ে পলাইতে শুরু করিয়াছেন। আমাদের বল দেখো, কি আমাদের শক্তি দেখো, পর্বত কন্দর দেশ প্রদেশ ধুইয়া লইয়া নতুন দেশ নির্মাণ করিব, আমরা কি করব, পর্বত অর্থাৎ পাহাড় আর কন্দর মানে কি গিরি গুহা অর্থাৎ পাহাড়ের গুহা, এগুলি নিয়ে কি করব, দেশ প্রদেশ ধুইয়া লইয়া নতুন দেশ নির্মাণ করিব।
বিশীর্ণা সূত্রকায়া তটিনীকে কুলপ্লাবিনী

জলরাক্ষসী করিব। বিশীর্ণা মানে একদম শুষ্ক, তটিনী মানে কি নদী। শুষ্ক নদীকে প্রচণ্ড প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়ে আমরা কি করব, জলরাক্ষসী অর্থাৎ প্রচুর জল দিয়ে দেব। আমরা কোনো রাক্ষসী মানে অনেক বড় সড়ো বুঝাই আর কি, আমরা কি বুঝাই, অনেক বড় সড়ো, অনেক বেশি। এখানে কি বলেছে, জলরাক্ষসী মানে অনেক জল। কোনো দেশের মানুষ রাখিব, কোনো দেশের মানুষ মারিব। কত জাহাজ বহিব, কত জাহাজ ডুবাইব। পৃথিবী জলমগ্ন করিব, অথচ আমরা কি ক্ষুদ্র। আমাদের মতো ক্ষুদ্র কে, আমাদের মতো বলবান কে। কি বলছে যে আমরা যদি একা থাকি তাহলে তো আমরা খুবই ক্ষুদ্র, যদি আমরা একসাথে থাকি, একসাথে নামি, তাহলে আমাদের মতো বৃহৎ কে, আমাদের মতো বলবান কে। এই পৃথিবীকে আমরা সম্পূর্ণ জলমগ্ন করে দেব যদি আমরা চাই। লেখক কি বলতে চেয়েছেন, বারবারই কবি রূপক অর্থে বুঝাতে চেয়েছেন যে একতাই বল, যে একা সে বোকা, একা মানেই বোকা। যদি তুমি একা থাকো তাহলে তুমি বোকা, তাই তুমি ঐক্যবদ্ধ হয়ে চলো। যত তুমি ঐক্যবদ্ধ হয়ে চলবে তত তুমি কি করবে, বল বেশি পাবে, বলবান হবে। আমি গল্পটি তোমাদের সঙ্গে পাঠ করলাম, আলোচনা করলাম। এখন যিনি লেখক অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার একটা পরিচিতি আছেন, সেটা একটু জেনে রাখো আমি বলছি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে 1838 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক। ঐতিহাসিক উপন্যাস রচনায় সিদ্ধহস্ত হলে তাকে বাংলার স্কট বলা হয়। তার রচিত দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, রাজসিংহ, আনন্দমঠ, রজনী প্রভৃতি উপন্যাস বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। সমাজ, দর্শন প্রভৃতি বিষয়ে বিভিন্ন প্রবন্ধ রচনা করে বাংলা প্রবন্ধ সাহিত্যের দিক উন্মোচন করেছেন তিনি। তাহার রচিত বিবিধ প্রবন্ধ, কৃষ্ণচরিত, কমলাকান্তের দপ্তর বাংলা সাহিত্যের অনন্য ও অতুলনীয়। অর্থাৎ আমরা এখন কী করলাম, লেখক পরিচিতিটা অতি সংক্ষেপে জেনে নিলাম। এখন আমরা গল্পটা পড়েছি, গল্পটার একটা মূল বিষয়বস্তুটা কী আমি তোমাদেরকে খুব সংক্ষেপে পড়ে দিচ্ছি। একতাই বল, ঐক্যহীনতাই দুর্বলতা। ক্ষুদ্র বৃষ্টিবিন্দু নিতান্তই শক্তিহীন, কিন্তু সমবেত বৃষ্টিবিন্দুর প্রবল ধারাপাতে পৃথিবী ভেসে যায়, শস্যক্ষেত্র উর্বর হয়, তৃণলতা, পশু পাখি, মানুষ বাঁচে। তেমনি একক মানুষ অসহায়, কিন্তু সমষ্টিবদ্ধ মানবগোষ্ঠী অসীম বলবান। ঐক্যবদ্ধ মানুষের সমবেত প্রচেষ্টায় অসম্ভব সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। মানব সভ্যতার অগ্রগতির কেন্দ্রীভূত শক্তি এই ঐক্য শক্তি। প্রাসঙ্গিকভাবে বলা চলে, ভারত সমাজ বহুদা বিভক্ত, জাতি ধর্ম ভাষা সংস্কৃতির বিভিন্নতার কারণে ভারতভূমিতে যে আপাত বৈচিত্র্য দেখা যায় তার মধ্যে রয়েছে এক মূলগত ঐক্য। সেই ঐক্যশক্তি জাগরণের উদ্দেশ্যই লেখক বৃষ্টিরূপকের আড়ালে সকলকে আহ্বান জানিয়েছেন, কোটি কোটি ভারতবাসী একতাবদ্ধ শক্তির প্রবল তেজ বিশ্বজয় করতে পারবে। আসলে এই গল্পটার মূল লক্ষ্যই হল একতাই বল, ঐক্যতাই শক্তি। অর্থাৎ একা মানেই বোকা, তুমি ঐক্যবদ্ধ হয়ে থাকবে তাহলে তুমি বলবান হতে পারবে, তুমি শক্তিশালী হতে পারবে। গল্পটা আমরা আলোচনা করলাম, লেখক পরিচিতিও জানতে পারলাম, গল্পের বিষয়বস্তুও জানলাম। এখন এই গল্পটা থেকে কঠিন কঠিন শব্দ আছে, এই শব্দগুলির অর্থ তোমাদেরকে আমি বলে দিচ্ছি। অর্বুদ মানে কি দশ কোটি, কুল মানে কি তীর, কীরা মানে কি খেলা, যুথিকা জুইফুল, সূত্রকায়া সুতুর মতো শরীর, বিশীর্ণা অতি কৃষ বা শুষ্ক, কুলপ্লাবিনী কুলপ্লাবিনী কুল ভাসিয়ে দেয় এমন, বিশুষিতা অত্যন্ত শোষণ করা হয়েছে এমন, ফলার হলো কি লুচি সন্দেশ মুড়ি দই ফল সহযোগে প্রদত্ত ভোজ, তটিনী মানে কি নদী, তরঙ্গ হলো ঢেউ। এই গল্পটার শব্দার্থগুলি আমি আলোচনা করেছি। এখন এই গল্পটা থেকে অতি সংক্ষিপ্ত একের প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করছি। শুনে একের

প্রশ্নের জন্য কিন্তু এক কথাতেই উত্তর লিখবে। দুইয়ের জন্য তিন থেকে চার লাইন বা দুই থেকে তিন লাইন, আর পাঁচের প্রশ্নের জন্য যতটা চায় ততটাই লিখবে। কারণ ডিভিশন ওয়াইজ যে প্রশ্নগুলি থাকে সেটাতে ভাগ দেওয়া থাকে, এক এক তিন বা দুই দুই এক, সেগুলি দুইয়ের জন্য দুই লিখবে আবার একের জন্য এক লিখবে। যদি প্রচুর পরিমাণে প্রশ্ন কথা লেখো, যা চেয়েছে তার চাইতে বেশি লেখো, তাহলে কিন্তু যিনি কপি চেক করবেন উনি কিন্তু সঠিকটা পাবেন না, যা সঠিক তাই লিখবে, তাহলে তোমাদের মার্কস পেতেও সুবিধা হবে। আমি ছোট প্রশ্নগুলি নিয়ে, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে আমরা সাহিত্য সম্রাট নামেও অভিহিত করি। বৃষ্টি কি জাতীয় রচনা? বৃষ্টি হলো একটি রূপকধর্মী নিবন্ধ, অর্থাৎ এটার অন্তরালে একটা অর্থ আছে। লেখক যে ভাবটা প্রকাশ করতে চেয়েছেন সেই ভাবের ভেতরকার একটা অর্থ আছে। সেই অর্থটাকে কী করতে হবে? আমাদের বের করতে হবে, উনি সত্যি সত্যি কী বলতে চাইছেন অর্থটাকে জানতে হবে। বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাসের নাম লেখো। বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাসের নাম হলো রাজসিংহ। কমলাকান্তের দপ্তর কার রচনা? কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের রচনা। ক্ষুদ্র কে? একক বৃষ্টিবিন্দুকে ক্ষুদ্র বলা হয়েছে। বৃষ্টিকণা কাকে বাহন করে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়? বৃষ্টিকণা বায়ুকে বহন করে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়। কাকে বাহন করে বৃষ্টিকণা? বায়ুকে বহন করে, কারণ বৃষ্টি একা বাহিত হতে পারে না, কাউকে বহন, কারুর উপরে সে বহন করে অন্য জায়গা থেকে আরেক জায়গায় যায়। বৃষ্টি পাঠ্যাংশের কথক কে? বৃষ্টি পাঠ্যাংশের কথক বৃষ্টিকণা নিজেই। বৃষ্টি রচনায় কী কী ফুলের নাম উল্লেখ আছে? বৃষ্টি রচনায় যুথিকা ও মল্লিকা ফুলের নাম উল্লেখ আছে। আমরা পেয়েছি না, মল্লিকার মধুগুলি শোষণ করে নেয় বৃষ্টি, বৃষ্টি কী করে মল্লিকার মধুগুলিকে ধুইয়ে দেয়, তাই কী করে ভ্রমর মধু খেতে পারে না। আমরা একটা লাইন পড়লাম না, যাহার ঐক্য নাই সে কি, যাহার ঐক্য নাই সে তুচ্ছ। অর্বুদ মানে কি? আমি আগেও বলেছি, অর্বুদ মানে কি? দশ কোটি। দেখো ভাই সকল, কেহ একা নামিও না, এখানে ভাই কে? এখানে ভাই হলো অন্নশ্রুতা বৃষ্টিবিন্দু, অর্থাৎ যে বৃষ্টি কথা বলছে সে অন্য আরেকটা বৃষ্টিকে বলছে যে তোমরা কেহই একা নামিও না, ওদেরকে সতর্ক করছে যে তোমরা কেহই একা নামবে না। লেখক বৃষ্টিকণার সঙ্গে কাদের সাদৃশ্য দেখেছেন? লেখক একক বৃষ্টিকণার সঙ্গে একা মানুষের আর সমবেত বৃষ্টিকণাদের সঙ্গে ঐক্যবদ্ধ মানুষদের সাদৃশ্য দেখেছেন। কিন্তু রঙ্গরস জানি কারা? রঙ্গরস জানে বৃষ্টিবিন্দুরা, রঙ্গরস জানে। ব্যানে বউ কী নিয়ে পালাচ্ছে? ব্যানে বউ আমসি ও আমসত্ব নিয়ে পালাচ্ছে। কার ঘাড়ে চড়ে বৃষ্টিকণা জানালা দিয়ে লোকের ঘরে ঢুকে? আমি গল্পেতে বলেছি না, কার? বায়ুর ঘাড়ে চড়ে বৃষ্টিকণা জানালা দিয়ে লোকের ঘরে ঢুকে। বৃষ্টি কার মধু ধুয়ে নিয়ে অন্ন মারে? বৃষ্টি মল্লিকা ফুলের মধু ধুয়ে নিয়ে ভ্রমরের অন্ন মারে। তাহার কাজ প্রায় দ্বিগুণ করিয়া রাখি, কার কাজ কে দ্বিগুণ করিয়া রাখে? রামী চাকরানীর কাজ বৃষ্টি দ্বিগুণ করে রাখে। বৃষ্টি কোথায় ফলার মেখে দিয়ে যায়? বৃষ্টি কোথায় ফলার মেখে দিয়ে যায়? বৃষ্টি মুড়িমুড়কির দোকানে ফলার মেখে দিয়ে যায়। আচ্ছা, বৃষ্টি কবিতাটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করেছি, এটা থেকে কী ধরনের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে সেটাও আমি তোমাদেরকে বলেছি। কিন্তু জানো, গল্পটা তোমাদের ভালো করে পড়তে হবে, গল্পের প্রত্যেকটা লাইন বুঝতে হবে, লেখক কী বলতে চাইছেন। যদি গল্পটা সঠিকভাবে পড়ো, ঠিকঠাকভাবে পড়ো, তাহলে দেখবে কি, যেখান থেকেই প্রশ্ন আসে তোমরা উত্তর দিতে পারবে। শুধুমাত্র বইয়ের মধ্যে যে কতগুলি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলি পড়লে তোমরা সঠিকভাবে উত্তর দেবে এমন না, হঠাৎ করে দেখা গেল ভেতর থেকে কোনো প্রশ্ন আসলো। তাহলে যদি তোমরা গল্পটা পড়া থাকে তাহলে তোমাদের কি উত্তরটা দিতে সুবিধা হবে, তাহলে যেখান থেকে প্রশ্ন আসবে সেখান থেকে তোমরা উত্তর দিতে পারবে। এখানে শব্দার্থ আর ছোট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, বাকি এখানে অন্যরকমের ধরো সন্ধি হতে পারে, কিছু কিছু শব্দে সন্ধিও হতে পারে, আবার কিছু কিছু শব্দে তোমরা বিপরীত শব্দ হতে পারে, বাক্য রচনা হতে পারে, এগুলি তোমাদের করতে হবে। তাহলে তোমরা কি পুরো পাঠ্য বিষয়টা ওই গল্পের যে সম্পূর্ণটা রেডি করে নিয়ে রাখতে পারবে, তাহলে তোমরা

0: যেখান থেকে প্রশ্ন আসবে তোমরা দিতে পারবে। যেমন বৃষ্টি, বৃষ্টি শব্দে সন্ধি হতে পারে, বৃষযুক্তি, আবার বৃক্ষাদি, বৃক্ষযুগ আদি, দেশান্তর, দেশযুগ অন্তর সন্ধি হতে পারে, এগুলি এই শব্দগুলি দিয়ে সন্ধি হতে পারে। যেমন বিপরীত শব্দ হতে পারে শুষ্ক, আর্দ্র, ক্ষুদ্র, ক্ষুদ্র মানে কি জানো, একদম ছোট, তাহলে বিপরীতটা কি হবে, বৃহৎ। আহ্লাদ, বিষাদ। গ্রাম, আমরা সবাই জানি গ্রাম মানে কি, গ্রামের বিপরীত কি, শহর। বলবান অর্থাৎ খুব শক্তিশালী, আর বলহীন মানে কি, একদমই বল নেই। যাক, তাহলে আমরা সন্ধি, তারপর বিপরীত শব্দ, এগুলি আমরা কি কি শব্দের হতে পারে তোমরা নিজেরাও করতে পারো, নিজে নিজে করে দেখাতে পারো যে হয়েছে কি না, তোমরা এগুলি নিজে নিজে তৈরি করবে, তাহলে তোমাদের একটা অভ্যাস হয়ে যাবে যে আমরা নিজে নিজে করতে পেরেছি। ঠিক আছে, তো আজকে এখানেই রাখলাম, তোমরা সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে আমরা তোমাদের কোনো সমস্যা থাকলে এগুলি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, ভালো থাকবে।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ অষ্টম শ্রেণীর বাংলা গল্প বৃষ্টি সম্পর্কে পাঠ দিলেন বীরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা দেবশ্রী ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসর, পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ। রাত 8:30 আধুনিক গানের শিল্পী উৎপলা সেন 9:00 নজরুলগীতি শুনবেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। রাত 9:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 আধুনিক গানের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো স্থানে। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: আকাশবাণী আগরতলা।
1: আরে সতর্ক না হলে পকেট খালি তাহলে।
2: না না, আমার ইমেল আইডি আর মোবাইল নাম্বার ব্যাংকে রেজিস্টার্ড আছে।
3: তো
2: তো ডিজিটাল পেমেন্টে প্রতারণা কখনো যদি হয় সঙ্গে সঙ্গে অ্যালার্ট এসে যায়।
3: কিন্তু টাকা তো গেল।
2: না না না, টাকা যায়নি। গাফিলতি না করলে খেসারত দিতে হবে না তার ফলে। আর শুনুন, অভিযোগ করলে সময় মতো রিফান্ড পাবেন ঠিক মতো। হ্যাঁ।

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমি সমর অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কৃষক বন্ধুরা, প্রাণী পালন অর্থাৎ গবাদি পশু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি, এগুলোর এই সবগুলোই কিন্তু কৃষির একটা গুরুত্বপূর্ণ অংশ। সুস্থ এবং উৎপাদনক্ষম প্রাণী গড়ে তুলতে হলে তাদের সুষম খাদ্যের প্রয়োজন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মানুষের শরীরে শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ করা বা সুস্থ শরীরের জন্যে সুষম খাবারের দরকার, তেমনি কিন্তু প্রাণীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিন্তু এই সুষম খাদ্য কীভাবে তা আমরা তৈরি করব, কীভাবে প্রাণীদের তা আমরা খাওয়াবো, এই সব কিছু জানার জন্যে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর প্রণবকান্তি কর। আর আমাদের প্রসঙ্গ প্রাণী পালনে সুষম খাদ্য। ডাক্তার কর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
1: হ্যাঁ, সবাইকে নমস্কার।
0: আর শুরুতে যে প্রশ্নটা আপনার কাছে করব সেটা হচ্ছে, সুষম খাদ্য বলতে আমরা কী বুঝব?
1: সুষম খাদ্য বলতে আমরা যারা প্রাণী প্রতিপালন করি তো ওদের কাছে টার্মটা খুব কমন, কিন্তু আমরা যদি একটু সবার উদ্দেশ্যে বলতে চাই তাহলে সুষম খাদ্য হলো সেই খাদ্য যে খাদ্য সঠিক পরিমাণে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস বা কনস্টিটিউয়েন্টস দিয়ে সমন্বয় করে ওর উৎপাদন এবং শরীর রক্ষাকারী যে খাবারটা দৈনন্দিন যে চাহিদা মেটায় সেটাকে আমরা সুষম খাবার বলি। তো সুষম মানে আমরা যদি বলি ব্যালেন্স, তাহলে সত্যিকারের অর্থেই সুষম খাবারটা প্রাণীর উৎপাদন এবং ওর শারীরিক বৃদ্ধির জন্য যে প্রয়োজনীয় খাবারগুলো দরকার, সেটা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং সাথে জল আমরা এখানে খাদ্য হিসেবে রাখছি না, কিন্তু ওই বাকি পাঁচটি খাবারের সঠিক এবং সমন্বয়কারী যে মিশ্রণটা ওকেই আমরা সুষম খাবার বলি। সেটা আমরা বাজারে কিনতেও পাই অথবা বাড়িতে নিজেরাও বানাতে পারি।
0: আচ্ছা, এই খাবারগুলোর মধ্যে মানে সম পরিমাণে শক্তি মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, খনিজ লবণ, ভিটামিন এই সবগুলো
1: সবগুলি
0: নির্দিষ্ট পরিমাণে
1: প্রাণী টু প্রাণী কী উদ্দেশ্যে আমরা প্রতিপালন করছি সেই চাহিদা ভিত্তিক একটা মিশ্রণ আমরা তৈরি করি। যদি শরীর রক্ষার জন্য হয় তাহলে ওর পরিমাণ একরকম থাকে। উৎপাদন যদি আমরা দুধের গাভীর কথা ভাবি তাহলে দুধ উৎপাদনের জন্য যে খাবারটা তার পরিমাণটা মানে ওখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস এবং ফ্যাটের তারতম্য আমরা কিছু করে থাকি। আমরা যদি মাংস উৎপাদনের কথা ভাবি, বিশেষ করে আমরা যারা ছাগল প্রতিপালন করি, শুকর প্রতিপালন করি, ওদের খাবার একটু অন্যরকম হয়। আমরা যদি যারা শুকর প্রতিপালন করি আমরা জানি যে মা যখন শুকুরি যখন বাচ্চা দেয় তারপর মাকে যখন বাচ্চার থেকে আমরা সরিয়ে নিই তারপরে সে বাচ্চাগুলোকে আমরা মানে উইনিং করি করা বলি, তো তখন সে বাচ্চাগুলোকে আমরা একটা খাবার দেই। আমরা মাকে আবার পুনরায় প্রজননক্ষম করার জন্য মাকে আবার একটা ফ্লাশিং রেশন দেই। সে প্রত্যেকটা রেশনের কম্পোজিশন বিভিন্ন রকম হয়, তো সেটা অ্যানিমেল টু অ্যানিমেল ভেরি করছে, কিন্তু যার যেটা প্রয়োজন সেটা যদি আমরা সঠিকভাবে না মেশাই তাহলে আমাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে। তো সঠিকভাবে মেশানো যে খাবারটা সেটাকে আমরা সুষম খাবার বলছি।

0: আচ্ছা, এবারে যদি আমরা প্রাণীকে আলাদা আলাদাভাবে ধরে আলোচনা করি, তাহলে গাভীর জন্যে ঠিক কীরকম সুষম খাবার লাগবে বা আমরা কীভাবে তৈরি?
1: হ্যাঁ, যদি গাভীর জন্য ভাবি যে আমরা একটা গাভী দুধের জন্য যদি আমরা প্রতিপালন করি, তাহলে আমাদের কাছে দুটো টার্গেট থাকে। একটা বিষয় থাকবে গাভীর দৈনন্দিন যে চাহিদা ওটাও মেটাতে হবে, পাশাপাশি সেই গাভীটা যখন দুধ বা উৎপাদনে আছে তার উৎপাদনক্ষমতাও যাতে আমরা মেনটেন করতে পারি সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তো সুষম খাবার আমরা সেভাবেই বানাবো। যদি আমরা সুষম খাবার না দিই তাহলে কী হবে? তার দুটো কাজ হবে। একটা হলো সে গাভীর দৈহিক বৃদ্ধি হবে না, সঠিক সময়ে সে প্রজননক্ষম হবে না, সঠিক সময়ে প্রজননক্ষম না হলে পরে সঠিক সময়ে বাচ্চা পাবো না, সঠিক সময়ে বাচ্চা না পেলে আমাদের উৎপাদনও স্বাভাবিকভাবেই কমে গেল। তাহলে প্রাণী প্রতিপালনের মাধ্যমে আমাদের যে আর্থিক রোজগার বা স্বরোজগারি হওয়ার যে আমাদের সংকল্পটা ছিল সেখান থেকে আমরা সরে এলাম। আমরা যারা প্রাণী কল্যাণ করছি বা কল্যাণ নিয়ে ভাবছি ওদের কাছেও ব্যাপারটা অন্যরকম একটা বিষয় হয়ে গেল যে আমরা যথাযথভাবে প্রাণীটাকে প্রতিপালন করছি না। তো সেই সব মাথায় রেখে আমরা যখন গাভীটার খাবার তৈরি করি, জেনারেলি আমাদের গাভীটাকে দুরকম খাবার দেই। একটা হলো ঘাস, সবুজ ঘাস সঙ্গে খড় জাতীয় খাবার, আর একটা খাবার আমরা দেই দানা জাতীয় খাবার। তো এইখানে আমাদের আলোচনাটা মেনলি থাকছে এই দানা জাতীয় খাবারটা নিয়েই, কারণ এই খাবারটাই আমরা নিজেরা তৈরি করতে পারছি। সবুজ ঘাস আমরা মাঠে উৎপাদন হচ্ছে, আর খড় এখানে পার্টিকুলারলি ধানের খড়ই আমাদের রাজ্যে ব্যবহার হয়, তবে ভারতবর্ষে গমের খড়টাই আমরা বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। তো এইখানে আমরা যেটা তৈরি করছি যে দানা জাতীয় যে খাবারটা, তো আমরা যদি একটা গরুকে নিয়ে ভাবি যে একটা গরুর 300 কেজি যদি ওজন থাকে, সেটা যদি 5 লিটার দুধ দেয়, তাহলে আমাদের যদি খাবারের যখন আমরা ক্যালকুলেশন করি ড্রাই ম্যাটার বেসিসে, প্রতি 100 কেজিতে আমাদের 2 কেজি ড্রাই ম্যাটার থাকতে হবে। তার মানে 300 কেজিতে আমাদের খাবারের ড্রাই ম্যাটার থাকবে 6 কিলো। এই 6 কিলোর মধ্যে আমাদের 1/3 থাকবে দানা খাবার, আর 2/3 থাকবে সবুজ ঘাস এবং বিচালি বা খড়। তার মানে 6 কেজির 1/3 যদি আমরা ভাবি, সেটা 2 কেজি খাবার আমাদের দানা খাবারে রাখতে হবে। তো সেই খাবারটা হলো ওর শারীরিক যে চাহিদা সেটা মেটানোর জন্য। সেই গাভীটাই যখন আবার দুধ দিচ্ছে, তার উৎপাদনের সঙ্গে আমরা তখন এই খাবারটার শরীর রক্ষার জন্য যে খাবারটা রাখি সেটা রাখছি, সঙ্গে আমরা প্রতি 1 লিটার দুধের জন্য আরও 400 থেকে 500 গ্রাম অতিরিক্ত দানা খাবার ওকে ব্যবস্থা করি।
0: তাহলে মোটামুটি কতটা খাবার দিতে?
1: তো সেটা যদি আমি যদি 10 কেজি দুধ দেয় তাহলে আরও এডিশনাল 5 কিলো, 4 থেকে 5 কিলো, আর তার আগে আমরা যদি 2 কিলো থাকি তাহলে 6-7 কিলোর মতো দানা খাবার থাকবে, আর 2/3 সেখানে যে খাবারটা থাকছে তার মধ্যে 1/4 থাকবে সবুজ ঘাস, বাকিগুলো থাকবে খড় এবং বিচালের মাধ্যমে।
0: তো সেই সবুজ ঘাস যদি পর্যাপ্ত থাকে তারপরেও আপনি খড় খাওয়ানোর কথা বলছেন?
1: হ্যাঁ, খড় তো আমরা অবশ্যই খাওয়াবো, কারণ খড়ের খাদ্যগুণ আমাদের খুব মিনিমাম, কিন্তু গরু যদি আমরা ভাবি ওর স্টমাকটা আমাদের মতো সিম্পল স্টমাক নয়,
0: পেট ভরানোর জন্য বলছে
1: পেট বে, হ্যাঁ, কারণ ওদের 4th chamber স্টমাক, রুমিনেন্ট আমরা বলে থাকি। তো তার যে আয়তন সেটা যদি আমরা পুরোটা দানা খাবার দিয়ে ওকে চাহিদা মেটাতে যাই, তাহলে সেটাতে শারীরিক কিছু কিছু ক্ষতি, সেখানে জীবন সংশয়ের একটা কারণ থেকে যায়। তো আমরা সেই জন্য ওকে খড় দিয়ে,
0: দুদিকেই লস হচ্ছে, একদিকে তো খাবার বেশি লাগছে, পয়সা বেশি লাগছে,
1: না এক্সেস খাবার তো অলওয়েজ ডেঞ্জারাস, আমরা কখনোই অতিরিক্ত খাবার দেবো না।
0: অন্যদিকে গরুর পেটেরও ক্ষতি হচ্ছে বা স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে,
1: হ্যাঁ স্বাস্থ্যের অবশ্যই ক্ষতি হচ্ছে, সেখানে
0: সেই জায়গায় আমাদের খড় অবশ্যই খাওয়াতে হবে,
1: খাওয়াতে হবে, কারণ গরু জাবর কাটে, তো গরু দুধে ফ্যাট থাকে, তো ফ্যাট এবং জাবর কাটা এই প্রসেসটাকে চালু রাখার জন্য আমরা খড় দিই। তবে আমাদের রাজ্যে আমরা যেহেতু ধানের খড় ব্যবহার করি, তো ধানের খড় আমরা যখন ব্যবহার করি সেখানে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ ধানের খড়ে অক্সালেট বলে একটা বিশেষ থাকে পদার্থের উপস্থিতিতে, সেই অক্সালেট শরীর থেকে ক্যালসিয়ামকে মানে ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হতে বাধা দেয়। তো ক্যালসিয়াম অক্সালেট একটা ইনসলিউবল অবজেক্ট, তো ক্যালসিয়াম শরীরে দুধের জন্য প্রয়োজন, ক্যালসিয়াম শরীরে হাড়ের বৃদ্ধির জন্য প্রয়োজন, মাংসের জন্য বৃদ্ধির জন্য ক্যালসিয়ামের প্রয়োজন। তো সেখানে অক্সালেট যদি বেশি থেকে থাকে তাহলে কিন্তু সেই ক্যালসিয়ামটা শরীরে অ্যাবজর্ব হবে না। তো আমরা ক্যালসিয়াম অ্যাবজর্ব হওয়ার স্বার্থে

0: আমরা যদি ধানের খড় খাওয়াতে যাই তাহলে আমাদের নজর রাখা উচিত যে ধানের খড়টাকে আমরা যদি সাধারণ জলে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তারপরে যদি ওকে খেতে দিই তাহলে অক্সালেটের পরিমাণটা আমরা অনেকটাই কমাতে পারি।
1: আচ্ছা, তাহলে প্রাণী যারা চাষ করছেন, প্রাণী পালক ভাইয়েরা, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন খড়টা শুকনো দেবেন না, খড়টাকে ভিজিয়ে রেখে তারপর
0: পারলে পরে একটু ছোটো করে যদি আমরা খেতে দিতে পারি তাহলেও স্বাস্থ্য এবং উৎপাদনের জন্য সেটা সাহায্য করে।
1: আচ্ছা, আর এই যে সুষম খাবারটা দেবো তাদের, ধরুন আমার ইচ্ছে রয়েছে আমি নিজে প্রস্তুত করে দেবো, সেক্ষেত্রে আমাকে কী কী দিতে হবে?
0: হ্যাঁ, আমরা যদি প্রস্তুত করি তাহলে আমাদের আগে ভাবতে হবে যে আমি যেটা বলছিলাম যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, তা আমাদের রাজ্যে শর্করা জাতীয় খাবার বলতে আমরা এখানে ভুট্টা, গম এবং কিছুটা খুদ, চালের খুদ। তবে গম এবং ভুট্টার জন্য আমাদের বাইরের রাজ্যের উপরই নির্ভরশীল। তো আমরা যদি 100 কেজি খাবার বানাই তো সেটা এই তিনটে খাবারেরই মিশ্রণ থাকতে হয়, প্রায় 50 থেকে 60 কিলোর মতো, এক প্রতি 100 কেজি যদি আমরা হিসেব করি। আমরা যদি প্রোটিন বা আমিষ জাতীয় খাবার ভাবি, বিভিন্ন রকমের ডালের খৈল, বিভিন্ন রকমের ডাল, সয়াবিন, সেইগুলোকে আমরা প্রোটিন সোর্স হিসেবে ব্যবহার করি। সেখানে ওদের উপস্থিতি প্রায় 25 থেকে 30% আমরা রাখি। তার সাথে সাথে আমরা কিছুটা গমের ভুষি, ধানের কুড়ো, সেটা আমরা 10 থেকে 15% রাখি। তার সাথে 2 কেজি খনিজ লবণ এবং 1 কেজি সাধারণ লবণের মিশ্রণটাকে আমরা এখানে, মানে 100 কেজি হিসেব যদি আমরা করি আগে, তো সেইখানে এই 100 কেজি খাবারটা আমরা নিজেরা করে নিতে পারি। তো খাবার যখন বানাবো তো এই খাবারগুলো সবকটাই আমরা খেয়াল করব যাতে আস্ত খাবার না থাকে, বা অথবা পুরো গুঁড়ো বা পাউডার যাতে না হয়, আমরা আধ ভাঙা অবস্থায় দেব, প্রয়োজনে আমরা একটু জলে ভিজিয়ে দেব। তো সেই খাবারটা আমরা নিজেরা ঘরে করে নিতে পারি, শুধু বাইরে থেকে আমাদের ভাঙিয়ে আনতে হবে, এসে আমরা নিজেরা ঘরে হাতে মিশিয়ে নিতে পারি। আর বাজারে এক্ষুনি বিভিন্ন রকমের কিছু কিছু, মানে কমার্শিয়াল খাবারে চলে এসছে বিভিন্ন রকমের উৎপাদনের যে স্ট্যাটাস, যদি কেউ 5 লিটার দুধ দেয় তার জন্য এক ধরনের খাবার, 10 লিটার দুধ দেয় তার জন্য এক রকমের খাবার। তো সেইগুলো আমরা একটু নজর যদি দিই তাহলে মনে হয় সঠিক খাবার দিলে পরে সঠিক উৎপাদন যদি থাকে তাহলে আমাদের প্রাণী পালনটা অনেক সহজ এবং আরও লাভজনক হয়ে যাবে।
1: একটা সময় দেখা যেত বাজারে ধানের, মানে চালের কুড়ো পাওয়া যেত, সেই কুড়োটা বিক্রি হতো, আমরা কিনে নিতাম, কিংবা খোল সর্ষের খোল।
0: আসলে আমাদের রাজ্যে সাধারণ যারা গরু পালছে, মানে উৎপাদনের দিকে যদি নজর নেই, আমরা শুধু ভালোবেসে গরু পালি সেরকম যদি হয়, বা আমাদের সেই চিন্তাভাবনাটা এখনও সেই জায়গায় যায়নি যে বিজ্ঞানসম্মতভাবে পারলে আমাকে আরও বেশি লাভ আমি পেতে পারি, তো সেইটা না চিন্তা করে ওরা যা করছে। আমি আগেও বলেছি আমাদের সব কটা ইনগ্রিডিয়েন্টস তো পাওয়া যায় না, তো আমাদের গ্রামেগঞ্জ অধিকাংশই গমের ভুষি আর কিছুটা খৈল, আর বাকিটা খড়ের উপরেই নির্ভরশীল। তাতে দেখা গেছে আমাদের রাজ্যের গরুগুলোর যে উৎপাদন, যে ক্ষমতা, আমরা সেই উৎপাদনটাকে সঠিকভাবে আমরা নিতে পারছি না। কারণ যা 10 লিটার দুধ দেওয়ার ক্ষমতা আছে তা থেকে আমরা 2 লিটার দুধ পাই, তো সেই করে করে আমাদের যে জেনেটিক রিসোর্সগুলো আছে সেটাও কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা বলছি যে গরু আমরা যদি পালি, তার গরু পালছি আমরা দুধের জন্য, কারণ দুধের কোনো বিকল্প নেই, শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই দুধ
1: প্রয়োজন।
0: তো সেইখানে দাঁড়িয়ে যদি আমরা একটু নিজেদের শুধরে নিতে পারি তাহলে গরু পালার মাধ্যমে আমাদের কিন্তু আর্থিকভাবে আরও তাড়াতাড়ি আমরা স্বয়ম্ভর হতে পারবো, আমরা স্বরোজগার হতে পারবো।
1: সেক্ষেত্রে বিজ্ঞানসম্মত যে খাবারটা রয়েছে সেই খাবারটাই আমাদের প্রয়োজনে কিনে নিতে হবে, এবং আপনি যেভাবে বললেন প্রতি 100 কেজিতে
0: সেই অনুপাতে যদি আমরা খাবারটা নিজেরা ঘরে করে নিতে পারি তাহলে সেটা আর্থিক দিক থেকেও আমরা অনেকটা সাশ্রয় হবে। পাশাপাশি আমরা যদি খাবারটাকে সঠিক পরিমাণে দিতে পারি তাহলে কিন্তু খাবারের অভাবজনিত যে কারণগুলো আছে, যে বেশি বয়সে গিয়ে বাচ্চা দেওয়া বা বাচ্চা হতে সমস্যা হওয়া, বা যার দুধ দেওয়ার ক্ষমতা 10 লিটার তার থেকে আমরা 2 লিটার দুধ পাচ্ছি, এই যে লসগুলো, অথবা শরীরের খাদ্যের সঙ্গে তো বডির ইমিউনিটি একটা রিলেশন আছে, তো বডির ইমিউনিটি যদি কমে যায় তাহলে রোগের প্রকোপ বেড়ে যাবে। রোগ যত বেশি হবে তত চিকিৎসা খরচ বাড়বে, যত চিকিৎসা খরচ বেশি হবে তত আমাদের আর্থিকভাবে আমরা দুর্বল হয়ে যাব। তো সেইগুলো থেকে যদি আমাদের ইয়ে করতে হয়, নজর দিতে হয়, তাহলে আমাদের সুষম খাদ্যের দিকে আমাদের নজর দিতে হবে উৎপাদনটাকে ঠিক রাখার জন্য।
1: আচ্ছা, এটা তো গেল গরুর ব্যাপার, অন্যান্য গৃহপালিত পশু আমাদের রয়েছে, তার মধ্যে ছা

0: রয়েছে কিংবা পশু পাখি রয়েছে, আপনার হাঁস বলুন
1: হ্যাঁ, আমরা
0: কিংবা
1: যদি হ্যাঁ
0: মুরগি?
1: পাখি যদি বলি, আমরা ত্রিপুরা রাজ্যে ব্রয়লার মুরগি আমরা পালছি মাংসের জন্য। তো ব্রয়লার তো আমাদের কমার্শিয়াল খাবারের উপরেই আমরা ডিপেন্ড করছি, তো সেখানে কমার্শিয়াল খাবার আছে, সেটা আমরা সঠিক পরিমাণেই ব্যবহার করছি। এবং যারা ব্রয়লার পালছে, কারণ সেখানে প্রায় দেখা গেছে যে উৎপাদনের যা খরচ, তার প্রায় 65% খরচই আসে খাবার থেকে। তো সেখানে আমাদের খুব বেশি কম্প্রোমাইজ করার ব্যাপার থাকে না, আমাদের শুধু নজর দিতে হয় খাবার যাতে ওয়েস্টেজ না হয়। তো সেটা যদি আমরা ঠিক রাখতে পারি আর খাবারটা যদি ফাঙ্গাস ফ্রি থাকে, তাহলে

0: খরচই আসে খাবার থেকে, তো সেখানে আমাদের খুব বেশি কম্প্রোমাইজ করার ব্যাপার থাকে না, আমাদের শুধু নজর দিতে হয় খাবার যাতে ওয়েস্টেজ না হয়, তো সেটা যদি আমরা ঠিক রাখতে পারি আর খাবারটা যদি ফাঙ্গাস ফ্রি থাকে তাহলে কিন্তু আমাদের উৎপাদনটা ঠিক থাকে। আমরা যদি ডিমের জন্য মুরগি পালি তাহলে সেখানেও আমাদের খাবারটার দিকে নজর দিতে হবে, তো সেখানে যদি আমরা ব্রয়লারের খাবার দেই তাহলে ব্রয়লারের খাবারটা করা হচ্ছে মাংস বৃদ্ধির জন্য, তো সেখানে যদি লেয়ার মুরগি পালি আর ব্রয়লারের খাবার দিই সেখানে আমরা ডিম পাবো না কিন্তু মুরগির ওজন বেড়ে গেছে, তো সেই রকম কিছু কিছু সমস্যা আমাদের থেকে থাকছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যার যার নির্দিষ্ট যে খাবারটা আছে ওদের সেই খাবারটাই যদি আমরা দিয়ে থাকি তাহলে আমাদের লাভের অঙ্ক অনেক বেশি হবে।
1: অর্থাৎ লেয়ারের জন্য আলাদা খাবার রয়েছে এবং ব্রয়লারের জন্য আলাদা খাবার,
0: মানে সেখানে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের যে পার্সেন্টেজগুলো বা রেশিওগুলো সেটা ডিফার করছে।
1: সেটা কি আলাদাভাবে বাজারে পাওয়া যায়?
0: হ্যাঁ, সবকটাই আলাদাভাবে খাবার পাওয়া যায়। আমি যদি ব্রয়লারের বেলায় ভাবি সেটা 22-24% প্রোটিন থাকে, সেটা যদি আমি লেয়ার মুরগির কথা ভাবি সেটা 18-20% প্রোটিন থাকে, তো সেইভাবে। এবার প্রোটিন বেশি থাকা মানে খাবারের দাম বেশি হওয়া, তো প্রোটিন কম থাকা মানে স্বাভাবিকভাবে খাবারের দাম কম, তো সেইগুলো আমাদের মাথায় রাখতে হয়। তো সেইভাবে যদি আমরা প্রাণীকে খাবার দিয়ে যাই তাহলে আমাদের উৎপাদনটাও ঠিক থাকবে আমাদের।
1: মানে আচ্ছা, অনেকেই রয়েছেন বাড়িঘরে প্রচুর পরিমাণে দেশি মুরগি পালন করে থাকেন, তো দেশি মুরগির ব্যাপক চাহিদাও রয়েছে এবং দামও বেশ ভালো পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে কেউ যদি চান যে এগুলোকে আমি একটু সুষম খাবার দেব, সেক্ষেত্রে কি কোনো?
0: হ্যাঁ, অবশ্যই কোনো অসুবিধার কিছু ব্যাপারই নেই, কারণ আমরা মুরগি কেন পালছি, মুরগি পালছি হয় মাংসের জন্য না ডিমের জন্য, তো দেশি মুরগি বাড়িতে পালা উদ্দেশ্য আর কিছুই নয়। বাড়িতে আমার কিচেন গার্ডেন যা আছে অথবা আমাদের কিচেন ওয়েস্ট যা আছে তাতে রেখে আমরা মুরগিটাকে প্রতিপালন করব, তো সেটাকে আমরা ফ্রি রেঞ্জ সিস্টেমও বলি, মানে গ্রামীণ পদ্ধতিতে মুরগি পালন, সেখানে মিনিমাম ফিড প্রোভাইড করে, তো সেখানে যদি আমরা কিছুটা সুষম খাদ্য যোগান দেই তাহলে অবশ্যই আমাদের লাভটা অনেক বেশি হবে, কারণ তার বৃদ্ধি তাড়াতাড়ি হবে। যে মুরগিটা বছরে 60টা ডিম দেওয়ার কথা ছিল সেটা 70টা ডিম দেবে, তো সেইগুলোর দিকে নজর দিয়েই আমরা সুষম খাদ্যের সবসময় চাহিদা আছে, চাহিদা থাকবে।
1: তার মানে যারা বেশি করে দেশি মুরগি পালন করছেন তাদের বলছেন যে আপনারাও সুষম খাবার ব্যবহার করুন।
0: একটা কথা বলুন, আপনি দেশি মুরগি বেশি করে যখন পালছেন তার মানে বিষয়টার সঙ্গে একটা আর্থিক ব্যাপার রয়ে গেছে,
1: তো বেশ দাম পাওয়া যাচ্ছে।
0: হ্যাঁ, স্বাভাবিক,
1: 1 কিলো মুরগি একটা হলে 500 টাকা।
0: এখন দেশি মুরগি অনেক কটা পালা মানে আমার বাড়িতে যে কিচেন গার্ডেন আছে নিশ্চয়ই সেটা সাফিসিয়েন্ট নয় ওর খাবারের জন্য, তো সেই জন্য আমাদের কিন্তু আর্টিফিশিয়ালি কিছু খাবার ওকে দিতেই হবে। তো আমি যদি আমার কিচেন ওয়েস্ট এর উপর যদি আমি মুরগিটা প্রতিপালন করতে যাই তাহলে সেখানে কত হবে, 4-5-6টা মুরগি পালতে পারি, তো সেখানে যদি আমি 20টা মুরগি পালতে যাই তাহলে সেটার উপর নির্ভর করে তো আমার মুরগি পালা হবে না, তাহলে আমাকে সেখানে আলাদাভাবে খাবারের সংস্থান এনশিওর করতেই হবে।
1: আচ্ছা, এটা গেল পাখির কথা, সেই জায়গাতে আপনার হাঁসও রয়েছে, অনেকেই হাঁস পালন করছেন এবং হাঁস পালনের জন্য
0: একই ব্যাপার, হাঁসের জন্য হাঁস মেইনলি আমরা ডিমের জন্যই প্রতিপালন করছি, তো সেইখানে যদি হাঁস আমরা কি করি বা মুরগি যাই দেখি জেনারেলি ওরা 5-6 মাস পর পালার পরই ডিম পাড়া শুরু করে, তো সেই 5-6 মাস ওকে পালতে গেলে পরে আমরা যদি ওকে খাবার কম দেই বা সঠিক পরিমাণে খাবার না দেই তাহলে যেটা 5.5 মাস বা 6 মাসে ডিম পাওয়ার কথা আমাদের সেই প্রথম ডিম পেতে পেতে 7-8 মাস হয়ে যায়।
1: আচ্ছা,
0: তো সেটা কখনো কখনো আরও দেরিও হয়।
1: আমাদের সময় একেবারেই শেষের দিকে, সবশেষে আপনি শুকর পালন নিয়ে যদি একটু বলেন, শুকরকে কীরকম সুষম খাবার?
0: হ্যাঁ, শুকর পালার বেলায় আমরা বলছি যে শুকরের যে খাবার আছে সেখানে আমরা দুরকম পদ্ধতিতে আমরা শুকর পালি, একটা ব্রিডিং স্টক হিসেবে, তো সেখানে আমাদের খাবারটা কিছু রেস্ট্রিক্টেড থাকে, যারা আমরা শুধু বাচ্চা উৎপাদন করব আর বাচ্চা বিক্রি করব, আর একটা থাকে আমরা ফ্যাটেনার্স যারা বা যারা মাংসের জন্য আমরা শুকর প্রতিপালন করি, ওদের খাবারে সেখানে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের চাহিদা অনেকটা বেশি থাকে, আমাদের কম জায়গাতে আমরা পালবো, বেশি খাবার দিয়ে খুব তাড়াতাড়ি যাতে ওদের দৈহিক বৃদ্ধি হয় সেই হিসেবে আমরা শুকর প্রতিপালন করি। তো স্বাভাবিকভাবে আমি দুটো টার্ম যেহেতু বলেছি ওদের খাবারও দুরকম হয়ে যাচ্ছে, পাশাপাশি আমরা যখন নতুন বাচ্চা কিনে আনছি বা নতুন বাচ্চা যখন মা থেকে আলাদা করছি তো সে বাচ্চারও দৈহিক বৃদ্ধি ঠিক রাখার জন্য আমাদের ওই সময় উইনার্সদের জন্য আমরা কিছু আলাদা প্রোটিন বেশি যুক্ত খাবার দিই, তো সেইগুলো থাকছে। বা যে বাচ্চা শুকরটা বাচ্চা দিয়ে দিল, বাচ্চা দেওয়ার পরে বাচ্চাকে মা থেকে আলাদা করে নিলাম, সেই বাচ্চার শুকরটাকে আমরা পুনরায় ডাক ধরানোর প্রস্তুতিকল্পে আমরা কিন্তু তাকে

0: পনেরো থেকে তিন সপ্তাহ আরও বেশি পরিমাণ খাবার দিই, নর্মাল খাবার থেকে 500 থেকে 450 বা 1 কেজি অবধি খাবার বাড়াই, ফ্লাশিং রেশন। তো সেইগুলো বিভিন্ন পন্থায় আমরা করি। তো বিভিন্ন স্টেজে বিভিন্ন প্রয়োজনে আমাদের খাবারগুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু মূল উদ্দেশ্য আমাদের সেটাই যে ওর বৃদ্ধি এবং উৎপাদন এবং ওর শারীরিক সক্ষমতা, ইমিউনিটি যাতে ঠিক থাকে সেইটা মাথায় রেখেই আমরা ওদের প্রত্যেক দিন খাবারের যোগান দিয়ে যাচ্ছি এবং সেটা যাতে সুষম থাকে বা ব্যালেন্স থাকে সেই দিকে আমাদের নজর থাকছে।
1: তো শুকর পালনের ক্ষেত্রে কেউ যদি মনে করেন যে আমি বাড়িতে কিছু খাবার বানিয়ে নেব, তখন তাকে কী কী করতে হবে?
0: হ্যাঁ, সেটাও যদি আমরা ভাবছি, সেটাই বলছি আমরা, আমরা আমাদের খাবারের যে মূল যে কম্পোনেন্টসগুলো বা কনস্টিটিউয়েন্টসগুলো যেটা আছে, যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেল, তো সেখানে আমাদের মেজর খাবার যেটা থাকছে কার্বোহাইড্রেট, আমি আগেই বলেছি কার্বোহাইড্রেট যে সোর্সগুলো খাবারের সেটা গম বলছি, মানে গম ভাঙা, ভুট্টা ভাঙা, চালের খুদ, তো সেইটা আমরা 50-55% আমরা দেই। আমরা বিভিন্ন রকমের খৈল এবং ডাল আমরা 30% বা 35% অবধি শুকরের খাবারে মেশাই, আর কিছুটা পরিমাণ ভুসি ল্যাক্সেটিভ এবং ফাইবার বাড়ানোর জন্য আমরা মেশাই ম্যাক্সিমাম 15%। তার সাথে আমরা মিনারেল মিক্সচার প্রতি 100 কেজিতে 2 কেজি মিনারেল মিক্সচার সেটা মেশাই শুকরের খাবারের জন্য।
1: আচ্ছা, এক একটা শুকরের জন্য কতটুকু খাবার দিতে হবে
0: আমরা? হ্যাঁ, সেটা ওজন অনুযায়ী আমরা যদি একটু ঘুরিয়ে বলি যে প্রতি 100 কেজি শুকরের বৃদ্ধির জন্য প্রায় 300-325 কেজি সুষম খাবারের প্রয়োজন, মানে 1 কেজির জন্য বৃদ্ধি, দৈহিক বৃদ্ধির জন্য আমাদের রাজ্যে প্রায় 3-3.5 কেজি সুষম খাদ্যের প্রয়োজন।
1: শুকরকে সাধারণত কী কী খাবার দেওয়া যেতে পারে?
0: আমরা সুষম খাবার তো দিচ্ছি, তার বাইরে আমরা কিছু কিছু ক্ষেত্রে যদি ভাবি যে হোটেলের কিছু কিছু ওয়েস্ট থাকে বা কিছু কিছু
1: আদি, খামারের আয় এবং খামারের স্থায়িত্ব নিশ্চিত করে। এতক্ষণ না প্রাণী পালনে সুষম খাদ্য, এতে অংশগ্রহণ করলেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর প্রণব কান্তি কর।
2: ঘর গৃহস্থির আসরে এখন শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী মালতী মহন্ত।

খুলুম বাইখ্যা তাবুক চেংজাগ ভারত সরকারনি মিনিস্ট্রি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নি বিজ্ঞান প্রসার মথাবাই ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি নি কথালায় সংসাজাক পান্দা সয় সীমা কক তিনি নি কক বথমা বুইনি নাহাইয়া হায়ুঙ্গ রেজাক এবা করর বেশি রমৈন লাংমা গনাং কবাংমা দাল বেদাল সিনি কুলুকিয়া বুফাং বাফাং বরক তাই মশা মায়ুং তকসাতং মুলি লাংমানি মানেই ফাইকা বন কক থাইসা বাইহেন দাল বিদাল লাংমা সই সিনাই রংনি কক থাই বাইখাই বুফাং বাফাং তকসাতক মিলিক মশা মায়ুং তাই বরংনি বিশিঙ্গব মংসাসক এবা কিসা মিশা ফেলাইমানিব নুকজাগহিনী সামরক তঙ্গ হায়ুঙ্গ লাংমানি বিশিঙ্গ লাংমা কতর হিংকে বরংনি লাংমানন কতর জাকুগ ফিয়াবা থাঙ্গই তংনানি থাংতানি হিংকে হাপার এবা নেচারেল কিটিংইন তংনানি নাঙ্গু বরংনি চামুং নুমুং কানমুং চুমুং তমুং তৈ কাহাম কৃং তংনানি হিংকে বেবাগ্ন বলংনি বুফাং বাফাং তৈ কুমুনি লাংমা গনাং মানি রংন কিটিংইন তংনানি নাঙ্গু তাই বিথি বেড়াই রকব অবাহাইকেন উঙ্গু এবা সরামজাগৈ তঙ্গু হাইনি বাকৈন হায়ুংনি জুদা জুদা থাইনি নেচারেল তংনাই রক থাঙ্গই থাংনানি হিংকে বরংনি ককমুং কানমুং চুমুং হুকুমুতে চামুং নুমুরক বেবাগ্ন জুদা জুদা অংমানি নুকজাগো চিনি হাস্তে ব নাসিগি নাইখাই কিসা জুদানি মারি নুকজাগো হাস্তে ও তংনাই কবাংমানো জুদা জুদা দফা হদানি তমুং চামুরক ফেলাইমানি নুকজাগো বরংনি কক সামানি চামানি নংমানি কানমুং চুমুং বেবাগ্ন জুদা জুদা কবাংমা দফা হদা বরংনি জুদা জুদা তমুং চামুংন রুগৈন বরংনি বাই থাংনি হুকুমু হিনি সিনিজাগো সয় সিনাই রংনি সামানি কক দেখায়ী দফা হদানি হুকুমুন কিটিংইন হাপার এবা নেচারেল তংনাই তে তঙই থানানি চিনি মাংফিলিনি বিশিংতৈন চিনি সিনমং মানো হিনি হিনজাগো হাপার এবা নেচারেল মথাঙ্গই নারাংনানি হিংকে বড় রক জানি জানি হুকুমুন সাকথারৈ মথাঙ্গই নারাংনানি নাংনাই হাপার এবা নেচারেল কাহাম কৃংখাই রমৈ নারাগৈ মানকা হিংকেন জং চিনি থি নংনি জিরাই রং কাইসা নাইথক হায়ুং ইয়াফারৈ গলাঙ্গৈ মাননাই হায়ুংনি বিশিঙ্গ তংনাই চিকন চিকন দফা হদা এবা কবাংমা বরংনি বাইথাংনি মানি কক তাই হুকুমুর কমানানি ফাইসিঙ্গ দাবুগৈ দেরাও গলাইজাক তাবুক সই সিনাই রক আমযোগৈ সালাইমানি কক দেখায়ৈ হায়ুঙ্গ তাবুক এবার তাবুক সুজরা নুকজাগো দুই হাজার পাঁচশনি স্লাইফানো গবাং চিকন চিকন দফানি মানি কক্রক কমাসুগে থাংনানি বখাগ দাবুকজাক বরংনি বাইথাংনি কক ন তাবুক সানাই গরিখাতেই সৈনাইবু গরিখা বিনি বুমুংন কমসুগনানি ফাসিংগন থাঙাই নকা হিনি মানু কক মুং সিমিলেয়া হাইঙ্গ কবাংমা বাইথাং দফা হদানি রায়দারক হুকুমুরক ব অবাহাইকেন কিরিমাসি যা নি বিশিংতি খাইয়ে কমানানি বখাগ থাঙ্গৈ তংবাইখা তাবুক অম কিসা বেলাইন দফা হদানি বাকে ভাড়া কতর জং তাবুক বন সেরিঙ্গৈ তুবলাই তংলায়ু অব বাহাইকে উংমানি কলাইখা বন শুক্রবৈ সানানি থাঙ্কাই সানানি কলায়ু শালব্রুম ন থাকপলাইয়া বরক এরমানি এবা বাংমানি তাই হাপার এবা নেচারেলনি মানৈ রং ন যে মানতে খাই সামুগো ফোনাংলাইমানি বাকৈন ডাক্তে ডাক্তে তমুং চামুরক সুলাইজাকি তংমানি নুকজাখা অববাই তুমারি বাংখা হামিয়া চায়া বাংখা তাই নাংকুমানি তৈ কক্রগ্রক বিয়ালক লাইখা অববাই কবাঙা মানৈ

0: সিনিকুলো গিয়াতক সাতক মিলিক তাই বু ফংবা ফংরকব হায়ংনি মরানী কমরে টংবাইখ্যা কক থাইসাবাই সানাই থাকাই হায়ংনি দাল বিদাল লংমানী মানই রক কমরে থাকবাইখ্যা হিনী নমানখা হায়ং গনাঙ্গে জে সাইবেরামনি হানি বসারক বরংনি থানী হাপার এবার ন্যাচারালনি বাকি বেলাইখেন সাকথারে টংলায় ফিয়াবা তাবুক অব বেলাইখেন দেরাব এবার গমানী ফাইসং থাকজাক যাই টংনানি হিংকে অ হাপারবৈন গদালে টংনানি নাঙ্গু বরংনি টংমানি চামানি তৈ দফা হদানী রায়দারক বেবাং বরংনি অরণী হাপার এবার ন্যাচারালনি সাকাও নসুন্দারী গদালাইজাক হাপারনি টংথানো মতাঙ্গে নারাংনানী অবনো কারৈব অরণী বুফাং বাফাংতৈ কুবুনি নাংকুকমানি মানী খনৈরংন নাংমানী সামুঙ্গ ফুনাঙ্গৈ বরংনি হুকুমন বথারিয়াওই মতাঙ্গে নারাংনানী অবনো বরংনি কক বখিরি মহাই জানি হুকুমরংন কমাইয়া খালায়ৈ মতাঙ্গে নারাগিয়া হংকে সালজাইয়া সালচা হায়ুং গনাঙ্গৈ ফারা কথ সকবাইনাই হাইনি বাগৈন সই সিনাইরক তাবুংনি সিমিন বদৈ রগ্ন কাতিনানি বাকি দুয়াই ফেন রুই টংখা ওয়ানামানী এবার খানাংমানি ককখাই অবশ্যই মহাই কক রগ্ন হায়ুংনি গবংমা বড় রক সাউই মানিয়া বাকসা খাইবা অবনো শীতৈন গসিয়া অঙ্গি টংবাইমানিব নুকজাগু হায়ুংনি বাকসা বাকসা বসং কত রক খাইবা বদৈ রগ্ন ব্রংনি চামুং নুমু হুকুমু রক গমাউই থাঙিব ব্রংনি বাকি মূসা অংজাগিয়া হায়ুঙ্গ টংনাই মহাই ওয়ানসুমুং রক থিনাঙ্গ নাইথকতাই কচাংদাদর হায়ুংনি বাকি বেলাইন জায়াতে কিরিমাসিজা টংথানী সই সিগ্রং রক সামনি টংগু হায়ুংনি বড় রক বেবাক বেরামনি হায়ুংনি দফা হদানী হুকুমুতৈ থাঙ্গি টংনানী রায়দা কক মুং রগ্ন বরম মারিলাই থাইকলায়ু বন কারিব হায়ুঙ্গ টংনাই বেবাক বরংন জানি জানি সাকনি এবা বাইথাংনি হুকুমু কক মুতৈ দফা হদানী রায়দান বালাইখেন খাবৈ খুকবাইখাই বরম বিলাইনানী নাঙ্গু হাইকে সেচিং কাইসা গজং নাইথকতৈ টংথক হায়ুং গলাঙ্গৈ মানলাইয়ানো বুইনি ককন হামজাকতৈন বাইথাংনব বারাকুক হামজাকদি বাইথাংনি খিবিউই বুইনি তা সরংদি দফা হদানী বাকি অব বেলাইখেন মাজরা কতর কগন টঙ্গু টক বলং দে টক বরক্ষা
1: ফুয়ান বুমা ও ফুয়ান বুমা নিয়ান
2: তামো তামা সঙ্গে টংখ
1: সলা সাসং তিনি ফুঙ্গ দাব ফাইনি কক খামু
2: হাই নবলা তিনি ফুঙাই শ্রী শ্রী ন ফাইনানি হিনি সালংমানি বলা তামো লাই টংহাসি দৌ ফুঙাই শ্রী শ্রী ফুঙ্গজাং ফাইকে ফাইলাইয়া ফাইতৈ ফাইয়াতৈ খে বস্তু লগলাই টংখনা তা
1: আ দোসা তামু খুমত্রাং বনু তুবই ফাইনি কক খুমলে হাই হিনি থাসিং গো ফুঙ্গা কাজাং আইসা আনো সারকতা পান্দা বনা বলে সেলের গলা পাঁচ তর আর কাই কলাঙ্গিছে তাই কিরিংসা জাগা কাইনিয়া তংফু
2: আংব হাই হিন খুনাও বরিন মাইসামাইন চারশো নিতক পাইনি কক হুমলা তোমা মো কানে কাইজানা হিনতা স্কার দা হিন তো স্কার দা হিন অব চিনি অংমাস মানথগে হিমলা আয়াং শিলং নিছে সুবরি তুইরানি কক হিনি খুনাতা সিদো বমদি রব আংব সাইমান গিয়া বুঙাব রং ন
1: হাই নপু আবো কাংসা সুবনা নিছে মজম নাং রাংখাপু আবো বেলাইনি মরক নুকলাইফু
2: অববা তামো চিনি ও মনাইনি বসাজক মা মেরি কাজাকফুর চুমুই কাজাক মানে দেখিন কানে দেখা যাক চুমুই দেখা যা আবো লালালিং আংবো নাসিক কাই নাসিক ইমান মা তংরাও
1: আবো হাইনু লালালিলিং হা সালি তং হুম লাবো বমতি জানিব
2: নাইন আংখাই তামুং তাং মেনাসে মুতুং থারু অবো কি সানি সুয়াং দহন উকলকা খাইব লগ মানি খরক সরমুসি মা তংতিবা তে তাম রুকজাং তং সুসি দু সাইমালিয়া নুক খাবলা পথ ঠিকই নেবসে সুয়াং বুয়াং ফাইনানি দং খুনা
1: নুক লাগসা হে পথ পাই নুক লাংসিনাই কাবো আসলা সানো খোনাবলা সা সাবু সাবু বিনু লগি তাই খরকসা
2: বুকো বুকো
1: কোনো গিয়া দা বলে
2: অবলে চিনি হানি বড় গিয়া না নাসিক লাইলা নাসিক লাইলা
1: হাও দোসা
2: আখিনি নকুচু কতন মাসে বলে চিনি আঙ্গ মহাই বরক নুগিয়া
1: আবো ইংরেজ মাসংখনা
3: তামসা আমা বাবু তামনি বঙ্গাসে চুংন মলাং চালাই নাহার মা তংলে খাসাবো
1: লগিও সিনিয়া বড় খরচা তং হংকাইবা নাহারে নাসিং মা তংলাই খাতা
2: আদহন
1: সাবুং খাসা বো নিনি লগিব
3: ব ইংল্যান্ডনি বরকসে বেঙ্গালুরু পরে লেফ্রু আনি কলেজ মিট তংমানি বিন মুংখাই রুসেন ব খরচা রিসার্চ খাইনাসি মিস্টার রুসেন

0: sagra di yong taler sidi
1: aw yong ong nari kognu kokhai ang phai mani khai nong ni tiprani original kaimung no recording khai telang na bai phai mani se yong song ano na kar bai di nong ni bisingo asu khai rider ok selai jai tong bai kya abo ani wansung mani fatar ok lai thanka pulya nikale panda abo religious ni bishing te kalemung raida slai jang mani se mohai kalemung raida ani collection tongu
2: oh hai ni bagida nang afro a kale pan na recording khai buya
1: yes tai kaisa o thanglai jau kha abo bani collection tongu abo khai generally bengali society ni kalemung raida paithago mr daniel ni bufa yongs house nong ni original kalemung raida manchu abo khai ani mission success ong mani part
2: na kar jadi mr usen nang pula na bon ti saliya abon ya golo chin origin kai mung san manu lo angke wan suka u chere function hoje nugi phemani brahmon nok ti kai mung panda u gudil ni rugi kai mung panda abon chin kai mung panda ong khana hinai talange thang thang la khata mr usen nang sa ani do phale origin raida no mokal kyog rum ma klashi wo
3: hai no ta jani buji ti jani morji ti si onglai tonglai si won kai ba tai ta mong ongna sa dormo slai phano do phani rai da rang slai ma sa yanu gida
0: do hake yong obono karibo tai ta man phake hin mani khai do sagra di ang ba sara ruk ta ba khana mo jung ruk ui ui sing bong si bele khup khana to go to go tong go ma hai se sagra di yong
1: a ha yong a ho ongna ni kog no abo khai pulya no ma sanai Paithakni nongni origin kale pandao thangai. Nugui kha wani podre pod decoration. Mr. Daniel, ang nono sungmani aborok no nongni kogbai tamata mo zhungkamu.
2: Aborok ba bedi te watop rima rokta?
1: Yes, bedi te watop. Nongni aboba jotono bambu ni zisalam jasi. No rok abono tamasa hankamu.
2: Aboba chin kog buro khe abono wahinu ta.
1: Ao, wah. Nongni bedi tai wathop no nugui ang wan suka nongni abo kaisa handicraft tai art all amati bo norok haing go shini jagi manu
2: abo lo kubi kok
1: abo no kari bo kala pandani mui songmarok bo bebang no tisai tu bai kha ang ara nuk jang kha mui ni bumurok tama tama se ka mo Mr. Daniel
2: abo ro ba puila no life ta khai thali mukhun gu dok wahan life ang ruwi andru pai tha koi ba thendre mukhi rok ta আসুন বিলে মুই বাসক বাং থাইয়া
1: আও লাইফাং থাই লিগ মিখুন চাখৈ তাই মখৈ হনমারক আবর বেবাং ন ন্যাচারাল মখৈ তং রক আর মুংসাফা ন পেস্টিসাইড মানি কুরি তমা সঙ্গমু
2: আবর বাচি নি সিরি সিতি ন বলং মানজাং দা মখৈ তং রক তা আর বাচুং কোন সারব কৰি কোন বিতি আরাই রক বজা কৰি তা কিউর মখৈ তং মখৈ তা আবর বা
0: আ হাইন তা
1: আব বেবাং ন যতন ভিটামিন তাই আয়ন মাংস আর হাকে ইয়ং সং নরক আনা খিসা সাগ সাবাইগ্রা দি ও ওহান সংথানি তাউনি বাগে আওয়ান তাই লাইফান দালুই মাসং
3: আবো বা আওয়ান হংকাইবা ও ওহান বু ফামনো কাতি নানি বাগে মার লাইতা হংকাই লাইফাং রমানি খাইবা ও ওয়াক বুইখুমো কক সুগিয়া বুইখুমো ইয়া ফাংনো সকক সুগই বেবাং ন গলিরে নানি বাগে মার লাইতা লাইফাংনো চিনি সিরি সিটি নি সিমিনো আবো হাইকে চালাই ফাইমান বাইক বহক বখা দেরাইয়া হাইকে মান নতুন কলমা ফাইলে কেবলা
0: হাই নি বাগাই নচি নি বুড়ি রক বখানাই রক খাল কাহকে যেখানে মখানে জাগা খিবলাইয়া নি আদে এ ক বখানাই কগৈ খালপুর রকতা ক কাহকে ব তুমসা খাই গরংসা জাগাও খাতি তনিও এবা খাবা ও থালিক বুলুং গ খিবিলাইয়
1: বা হাগে ওয়ানসুগে নে বেসিদি নোনি ও চামু রক বেবাং ন সাইন্টিফিক বটি রং সিকামৈ টং না নাং নাই তাকাইসা আং নরক সানা মুচুং মাখাই আং সামুরক চায়ারক টং খাই আনো নাকা যাবাই দি ইয়ং ক খাই আং নরকনি বুম ফার্মারক খিসা তোমা বহাই উংজাগু ফিয়া বা বাক্সা কাই সৈন্য টংখানা হাই মা টংগু রমডি ড্যানিয়েল জুসেফ তাই মেরি বনকারিব উকৃষ্ণ গোবিন্দ তাই বলরাম হনমারক আবরক বেবাগ ন রিলিজিয়াস ন রগৈ বুমুং ফারজাং মারক অংখানা হাইমা তঙ্গু ফিয়াবা ও পাইথাংনি কাইমুং পান্ডাও বুমুং খনামা বরক চাখৈ গান্থা হমা রখাই নংনি অরিজিন বুমুং রক অংখানা হাইমা তংখাতা

আসুকরা জাতনির চমকা মঙ্গল দেব্রমণি খরঙ্গ তাবক্রমাইতে খানা নি কক রোগ মানদান অবতং রোগ খানা ফুংনি দাম তো তুমি নিশ্বাস সতীব হায়ন খরং পাতা ফুংনি দাম চারচামই ব্রীচি সতীব খ্রমানো ছিলা ছিলি পান্দা চাইন দিবর দামচনি ও রচমুং পান্দা চক্রেং সারিনি পান্দব পুলন খরান হাবানে কক পান্দাব গরু কাইমারগি কক লামসালামের পান্দা সাই খনারবান বিদ্যাজয় দেব্রমা আপনি ইয়াগল খানামানো সারতী কলৈনি রেসাপং খানামাইকে খানানি কক্রক পান্দানি আয়বতাং রক আকাশবাণী আগরতলা আপনার পাইখা তিনি হরনি কক্রক পান্দা যত্ন হর কাহাম।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান, আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 3 লক্ষ টাকা পর্যন্ত মূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট বা আরসিএমসি প্রয়োজন হবে না বলে সরকার জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 56% বেড়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করতে চলেছে।

0: এই প্রকল্পে ইতোমধ্যেই 30 লক্ষ সুবিধা প্রাপক নাম নথিভুক্ত করেছেন। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনা নিন্দা করেছে ভারত। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগ। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক মজুরির ঊর্ধ্বসীমা 15,000 টাকা বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্তের ফলে আরও 51 লক্ষ কর্মচারী বাধ্যতামূলকভাবে ইপিএফওর আওতায় আসবেন।
1: पुराना जो कैप था वो सितंबर 2014 में एस्टैब्लिश हुआ था, तब से अब तक एवरेज जो सैलरी है वो काफी बढ़ी है, कॉस्ट ऑफ लिविंग बढ़ी है। आज एक रेगुलर सैलरीड एम्प्लॉय की एवरेज इनकम करीब करीब 23,000 रुपए पर मंथ है, जो कि पहले से करीब 2.5 गुना ज्यादा बढ़ी है। भारत सरकार का इस पे एस्टिमेटेड गवर्नमेंट एक्सपेंडिचर रहेगा अबाउट 11,339 करोड़ रुपीज एवरी ईयर।
0: 3 लक्ष টাকা পর্যন্ত মূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট বা আরসিএমসি প্রয়োজন হবে না বলে সরকার জানিয়েছে। বাণিজ্য শিল্প মন্ত্রকের পক্ষ থেকে আজ জানানো হয়েছে যে নতুন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর আইনি জটিলতা কমাতে এবং ডাক ও কুরিয়ারের মতো মাধ্যমে রপ্তানি সহজ করতে এই ছাড়। তবে 3 লক্ষ টাকার উপরে চালান রপ্তানির ক্ষেত্রে এই সার্টিফিকেট আগের মতোই বাধ্যতামূলক থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 56% বেড়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। আজ কলকাতায় বিজেপির সেবা সংকল্প অভিযানের প্রাক্কালে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, দেশের প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বেড়ে 1 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। ভারত এখন 100টিরও বেশি দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে। আগামীকাল প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শ্রী সিং বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের 25 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য উদযাপনে বিজেপি 12টি কর্মসূচির মাধ্যমে সেবা সংকল্প অভিযান পালন করবে।
2: अभियान का मेन ऑब्जेक्टिव यह है कि जिस सेवा, जिस समर्पण और जिस निष्काम भाव से मोदी जी ने आजीवन काम किया है, उसी स्पिरिट के साथ हम उनके जीवन के माइल स्टोन्स को भी मनाएं। और सेवा संकल्प अभियान, मैं मानता हूं कि यह केवल एक कार्यक्रम नहीं है, बल्कि समाज के हर वर्ग को सेवा, सहयोग और जन भागीदारी से जोड़ने का हमारा यह फर्म कन्विक्शन है, एक दृढ़ संकल्प है।
0: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করতে চলেছে। 2023 সালে সূচনা হয় এই প্রকল্পে ইতোমধ্যেই 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মূল লক্ষ্য হল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 18টি ঐতিহ্যবাহী পেশায় যুক্ত কারিগর ও শিল্পীদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান, তাদের আধুনিক সরঞ্জাম, আর্থিক সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়া। কেন্দ্রীয় অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামীকাল কলকাতায় প্রকল্পের 3য় বর্ষপূর্তি উদযাপন করা হবে। বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেরা শিরোপা পেয়েছে দিল্লি। ইন্ডিয়া ইলেকট্রিক মোবিলিটি ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী দিল্লির পরপরই তালিকার শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, চণ্ডীগড় এবং গোয়া। নীতি আয়োগের এই 2য় সংস্করণের সূচকটি আজ নতুন দিল্লিতে প্রকাশ করা হয়। এই অনুষ্ঠানে নীতি আয়োগের সদস্য রাজীব গৌবা বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন 2040 সালের মধ্যে দেশে বিক্রি হওয়া নতুন গাড়িগুলির মধ্যে অন্তত 40% হবে বৈদ্যুতিক। চলতি বছরে প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে। আগামী বছরের 7 থেকে 9 জানুয়ারি সম্মেলন আয়োজিত হবে বলে রাজ্যের পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ আজ কলকাতায় জানিয়েছেন। আজ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পর্যটন মন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছে রাজ্যকে নতুন করে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যের প্রতিটি জেলাভিত্তিক ডিজিটাল ম্যাপ তৈরি করা হচ্ছে, যেখানে কিউআর কোডের মাধ্যমে জেলার প্রতিটি ভ্রমণস্থলের পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যাবে। অনুষ্ঠানে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল যদুবীর সিং রাওয়াত বলেন, শুধুমাত্র কলকাতায় 135টি ঐতিহ্যশালী মিনার রয়েছে, যেগুলি সংরক্ষণে অত্যাধুনিক রূপরেখা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার ও স্মারকগুলির ই নিলাম শুরু হচ্ছে আগামীকাল। আজ নতুন দিল্লিতে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সংবাদ মাধ্যমকে জানান, এবছর প্রায় 1,500 সামগ্রী নিলামে রাখা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে চিত্রকর্ম, পোশাক, মূর্তি, প্রত্নবস্তু এবং হস্তশিল্প সামগ্রী। প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছা

অনুসারে সংগৃহীত অর্থ গঙ্গা নদীর পরিচ্ছন্নতা ও প্রবাহ বজায় রাখার লক্ষ্যে নমামি গঙ্গে প্রকল্পে দান করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির ওপর কোনো হামলা ভারত বরদাস্ত করবে না। তিনি বলেন, সারা বিশ্বের মুসলমানদের কাছে মক্কা শহরের এক বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে, তাই এই ঘটনা অত্যন্ত চিন্তার বিষয়। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেছে ভারত। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজে ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি চার্জ অ্যাফেয়ার্সকে জরুরি তলব করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার মধ্যে ঘটায় সংঘর্ষে বড় ধরনের ক্ষতি না হলেও পাকিস্তানি বাহিনীর আচরণ 1991 সালের এপ্রিল মাসে দুদেশের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া ও সেনা চলাচল চুক্তিকে সরাসরি লঙ্ঘন করেছে। পাকিস্তান ভিত্তিক শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপি এর অধীনে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে এক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিহারের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ রাজ্য সফর করছে। কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে কেন্দ্রীয় দলটি আজ পাটনা জেলার বন্যা কবলিত মানের ও দানাপুর এলাকা পরিদর্শন করে। শ্রী চৌহান উদ্ধার ও ত্রাণ কার্য খতিয়ে দেখার পাশাপাশি বন্যার কবলে পড়া কৃষক ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও কথা বলেছেন। 2013 সালে জিরাম উপত্যকা মাওবাদী হামলার ঘটনায় ছত্তিশগড়ের জগদলপুরের বিশেষ এনআইএ আদালত দোষী সাব্যস্ত 10 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করার জন্য সাজাপ্রাপ্তদের 30 দিনের সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2013 সালের 25 মে বস্তার জেলা জিরাম উপত্যকায় ওই ভয়াবহ মাওবাদী হামলায় একাধিক বর্ষীয়ান কংগ্রেস নেতাসহ মোট 27 জন প্রাণ হারান। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের জন্য অর্থমন্ত্রক নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে জানিয়েছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করে জানিয়েছে যে ইন্টারনেটে থাকা নথিটি সম্পূর্ণ ভুয়ো। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগকে 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রক আজই ঘোষণা করেছে। আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের কেভাড়িয়ায় আয়োজিত 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে। কিংবদন্তী অভিনেতা অনন্ত নাগকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, বহু দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর সাবলীল অভিনয় এবং বহুমুখী প্রতিভা গভীর ছাপ রেখেছে। ইস্টবেঙ্গল আজ আম্মানে এফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 গ্রুপ ডির ম্যাচে জর্ডনের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 56% বেড়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনার নিন্দা করেছে ভারত। খবর এখনকার মতো এই পর্যন্তই।

আকাশবাণী আগরতলা, ককতমা পড়িও শিল্পী দেয়া বর্মা। তিনি ককতমা ববাগ রকমখা হা কতর গনাঙ্গই খেনানি সিমি চেংজাগান স্বচ্ছতা হি সেবা নৈশাই নিচিদক হাসেও তাবুক সাকামনি সেবক কাহামসলাই মুং অংমানক জাখা হানি সাকা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা এডিসি ভিলেজ কমিটি নি চংবানিনরগই রেমথামনি সিমি রেমচার জড়া সেরংনাই রকমি হাফিয়ারলি এক্সাম তালসা উসুলেটে জাখা পুইলা ডিভিশন সুপার ফোর ক্রিকেট থংলাইমাবো ওপিসি ইনিংস কাইসা তাই রান ব্রিচি চার বাই ইউবিএসটি নো ম্যাচেন খা তাবুক কক্তমা শুক্রবই হা কতর গান।

মনোশলাই তঙ্গ আবনুরগে খনানি সিমি তালসরমই সেবা সংকল্প অভিযান হাকতর গনাঙ্গি বৈবাকসা হাস্তেও বচেং জাগান অতাং বতাঙ্গ খনা হাস্তেনি কামি তাইদলি আমচায় কায়দক রাসায়নি কবাং চাতি মচংনানি যুগলি মুং নাহার জাখা হাস্তেও সেবা সংকল্প তাং বতাং চাসরানো নাহারি তিনি প্রদেশ বিজেপি হাবানঙ্গ ককলাম সালেমা সংসা জাখা ককলাম সালেমানো তৈদুলখা রংমন্ত্রী প্রণজিত সিংহ রায় আগরতলা এমবিবি বীরখুংখলানি বখাক্তি বখনানি সিমি যাত্রী সেবা অভিযান চেঙ্গান সাল নৈচি ব্রী টঙ্গান অতাং বদাং তিনি এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া আগরচলা বীরখুংখলানি দাগিফং কৃষাণ মোহন নেহরা ককতমা থমনাইরকনি কক মালাইমুঙ্গ ও ককতমানো তৈনাই সাইখানা রেখা বসাখা খনা যাত্রী সেবা অভিযানী পৈলা সালো বন্দে মাতরম রোজাবুনি বিশিংতি চেং জাগান বীরখুংখলা থাংলাই শুখলাইনাই রগ্ন তিলকফুল জাগান মসামুং ফুনুক জাগান মন্ত্রীবগ্রং নরেন্দ্র মোদী মাংবিলি বুসকাঙ্গ সেলফি তিসানা সেব টঙ্গান বসাখা তাইনি সালো সেপ্টেম্বর চিচার শালমারি বীরখুংখলা ও স্বচ্ছতা অভিযানী সামুং তাং জাগান শালগ্রাহাঙ্গর সেবা সংকল্প তাং বুতাং চাসরা নানো নাহারি তিনি বিলুনিয়া সার্কিট হাউজ ককলাম সালাইমা পান্ডা সংসা জাখা শালগ্রাহাঙ্গনি জেলা পরিষদ নি কাসকো অগ্রা দীপক দত্ত অ ককলাম সালাইমানো তৈদুলখা হাঙ্কর নাইকল ফং মোহাম্মদ সজ্জাদ পি সাকা খনা তাং বুতাংনি পৈলানি সালো শান্তির বাজার ও স্রাই স্রাই সামুং বুতাং বিলুনিয়া যোগমায়া কালীবাড়ি ও থৈরমা শিবির তাই সানজা ও বিলুনিয়ানি বিদ্যাপীঠ থংখলা ও চাতি মচংমা পান্ডা যোগালে জাগান মন্ত্রীবগ্রং নরেন্দ্র মোদী তৈ খাতুই নারকনা কবংমঙ্গ কামি আউলি ডংনক তাই ব্যাবাং নুখুঙ্গ সগরিনানো নাহারি তৈ ফান ককচংলাইনক জলসঞ্চয় জনভাগিদারী তাং বুতাংন তৈ রচাব মুংকাইসা কারিখা রচাব মুংকুরং শঙ্কর মহাদেবন অ রচাব মনো রচাবখা লোকুরকনি মানজাক মুংনি বিশিং তৈ তৈ খাতি মুং তাই ওয়াতিনী তৈ খাতুই নারকনা ককন খরচাওই অ রচাব মুং রচাব জাখা নাইখংনি বখাক্তি সাজাখা শিকলা দফানো তৈ খাতি নারকমা ও খা বাচারানাও নাহারি অ সাকথার মুং নাহার জাখা তিনি হায়ং অজন সাল হায়ং গনাঙে অ সাল পালাই জাগৈ তঙ্গ নৈ সাইনি চিদক বিশু অ সাল পালাইমানি ওয়ানসুক মুং বুবাকংখা কজাং দদর হায়ং স্নামাও হায়ং গনাঙে ইয়াপ্রি সেমুং তংখর বলংতাই নবরতিবার সালাইমুং সেলাইমুং মন্ত্রী ইয়াকচু কীর্তিবর্ধন সিং সাকা ওজন লেয়ারনি হামিয়া আলট্রাভায়োলেট রে ন কেবেঙ্গি মথাং মুং গনাং সামুং তাঙ্গ হদালামো মন্ত্রী ইয়াকচু সাকা কাহাম হায়ং তাই নাই মথাং রুকজাক থিনাংনি বাগৈ তংখর গদালজাক তংনানি কবকমুং নারেখা হাস্তেও তাবুক সাকামনি সেব কাহাম স্লাইমুং অংমা নুকজাখাহানি সাকা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা আবু বৈতাবো হাস্তেনি হাস্তে ফাতারো রেফারেল বেমারি রোগনি বাংমারি হলিখা তিনি আগরতলাও মুখ্যমন্ত্রী সমীপেশুনি ফিল স্নিচিনি বেরেমনি পান্ডব অকগ্ন সাকাব মন্ত্রী অকরা তাইব সাকা সাকামনি সেব কাহাম ক্লাইনও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনানি সেব বাই লোকরক হামক্রাই মানিতঙ্গ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী ককতমানি আপডেট মানা বগে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপও ফলো খাইদি হদালামো ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজও AIR নিউজ অ্যালার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার AIR ও আবনো কারিবা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মান্নাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙ্গান হাস্তি চংবাড়ি কমিশন হাস্তিনি পুর মধারগ চংবাড়ি বাকি নাংমানী যুগলি মুং চেঙি রেখা হাস্তি চংবাড়ি কমিশনার ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সাকা পুর মথা চংবাড়ি বাকি বুট কেন্দ্রনি স্নামগ্রামা মুংরেম খনা কারিওয়ান খনানি সিমি অতালে নই চিসা শালমারি জরা স্নামগ্রামা মুংরেমনি সাকা সানমুং তাই কেবং মুং ইয়াজাক জাগান সানমুং তাই কেবং মুং নতই পাইরেমা সামুং তাংজাগান অতালনি নৈচি থাম শালমারি ও বুট কেন্দ্রনি পাইথাক মুংরেম কারি জাগান অতালনি নৈচি বা শালমারি ও এডিসি নি ভিলেজ কমিটি চংবাড়ি নরগৈ রংনকনি রংনাই খংনি বিশিং টংমা রংনক রংনি রেমথামনি সিমি রেম চার্জর সরংনাই রকনি হাফ ইয়ারলি এক্সাম তালসা উসুল রাজাখা রংনক রংনাই খংনি সকাংনি সাকলাই জাক জর নরগৈ আমজক মুং চেংজাকনা কক টংমানি অ তালনি থামচি শালমারিনি সিমি আবো স্লাই তাবো অক্টোবর থামচি শালমারি খলাই জাখা অ সাকলাই মুং ফিনজাগান হাস্তে হাফাংনি তাই এডিসি নাইকল জাক রংনকনি লগি লগি হাফাংনি গো সিমুং মানজাক রংনক মাদ্রাসা তাই বিদ্যাজ্যোতি রংনগ শালচং ত্রিপুরা হাংকরনি হাংকর নাইকল ফং এবার চংবাড়ি অফিসার ডক্টর বিশাল কুমার তিনি মান্দাই ব্লক চংবাড়ি নতুই ককলাম সালাইমাও মানজাখা ককলাম সালাইমাও ভিলেজ কমিটি চংবাড়ি যুগলিমুং নতুই সবাই শুক্রবি ককলামংখা জুদা জুদা থংরং বদলনি আদংরক আরো মানজাখা
অনকোটি হাংকরনি প্যাচারছল ব্লক ও ভিলেজ কমিটি চংবাড়ি টংকচাংনি।

বিশিংতি পাইরনা নাহারে নাংমানি যুগলিমং নাহার জাগি তঙ তিনি অবলকনি বিশিং মাসমারা দাওন হল বোটনি সেবকরকন ফুরংমং রাজাখা আর খড়কনুইরা চার্চি থাম বোট সেবকরক মানজাখা ফুরংমং মানজাখা রিটার্নিং অফিসার এবার পেচারথল ব্লকনি বিডিও নবরণ চক্রবর্তী খরচাথাই ক্লাই ও পেচারথল ব্লক কাইচিতক ভিলেজ কমিটি তঙ্গ কাইসারা থামছি বা আচুক থাই বেবাগী খড়ক ব্রী বাছি বাতাইনে রক্তঙ্গ অবলক কাইসা আচুক থাই বাতাইনে বাতাইওয়ানো খড়কসা কপ্লাই অংখা তাই কাইসারা থামছি বা আচুক থাই বোরিয়াসাক জাগানো আসাম রাইফেলস ডি আর আই পুলিশনি কথা জাগ রুতুক মুংবাই থাংনাই দাম নৈছি ব্রিয় হাস্তিনি তেলিয়ামুড়া পানি সাগরতে আসামনি হাইলাকান্দি ও খক ব্রিরা নৈছি বারো জাক রাংনি ফেক জাগনাই মানি রুতুকি মানখা আসাম রাইফেলসনি বখাক্তি সাজা খামিয়া হরক খুয়াইতাই পানি সাগর রুতুক মুঙ অংখরি চি নেই রাশাই নৈচি দক ইয়াবা ট্যাবলেট রুতুকি মানখা আবনি হাতি ও রাংমারি অংখা খক চুকুচি চার রাজাক চার রাশাই হাই রাংমারি আয়াং আসামনি হাইলাকান্দি ও রুতুকি সারাচি কেজি ইয়াবা ট্যাবলেট মানখা আবনি হাতি ও রাংমারি খক থামরা নৈচি বা রাজাকস পুইলা ডিভিশন সুপার ফোর ক্রিকেট থাইমাও ও পি সি ইনিংস কাইসা তাই রান ব্রিচি চার বাই ইউ বি এস টি নো মেচেনখা পি টি এ থাও সংসার জাকতে কাইসা থাইমাও কসমোপলিটন পুইলা ইনিংস লিড নাহারি চলমান সঙ্গন মেচেনখা তাবুক নবর্তি বাণিক বস্কাং দাম নৈচি ব্রিয় হাস্তিনি বেবাক হাঙ্কর ফেরাংক গৈ ওয়াতৈ ওয়াওন হনই হজাক মুরুখা নবর্তি বারনাইখুং খনা সালনি সাকানি তুংমারি থামচি ব্রি ডিগ্রি সেলসিয়াস তে খামনি নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙানো তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচি নৈ দশমিক বা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচি দক দশমিক দক ডিগ্রি সেলসিয়াস কক তোমা পাইনা সকাং কক বথমার খাইনহাই পরিফিরক হাগতর গনাঙ্গে খনানি সিমি চেংজাগন স্বচ্ছতা হি সেবা নৈশাই নৈচি দক হাস্তে ও তাবুক শাখামি সেব কাহাম স্লাইমুং উংমা নুকজাখা হনি শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা এডিসিনি ভিলেজ কমিটি চং বর্ণরগী রেমথামনি সিমি রেমচার জরা সরঙ্গাই রকনি হাফিয়ালি এক্সাম তালসা উসুলে রাজাখা পয়লা ডিভিশন সুপার ফোর ক্রিকেট থাইমাও ও পি সি ইনিংস কাইসা তাই রান ব্রিচি চার বাই ইউ বি এস টি ন মেচেনখা ককটমা তিনি বাকে অরণ্য পাইকা উলনি ককটমা আওয়াই এঙ্গানো খনা ফুং দামসনি সতীব্রীচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল থেকে এক মাস ব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু হবে। রাজ্য নির্বাচন কমিশন পুর সংস্থাগুলির নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে আগামীকাল। ভিলেজ কমিটি নির্বাচনের পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর ও এডিসির অধীন স্কুলগুলিতে পিছিয়ে গেল তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ষাণ্মাসিক পরীক্ষা। আসাম রাইফেলস, DRI ও পুলিশ যৌথভাবে অভিযানে ত্রিপুরা ও আসাম থেকে প্রায় 425 কোটি টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবার মাধ্যমে দেশ সেবার মন্ত্রকে সামনে রেখে জনজীবনে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই উদ্যোগ মানুষের জীবনকে বদলে দিচ্ছে। এ উপলক্ষে আগামীকাল থেকে এক মাস ব্যাপী সেবা সংকল্প অভিযান সারা দেশের সঙ্গে রাজ্যেও শুরু হবে। এই অভিযানে আগামীকাল রাজ্যের গ্রাম ও শহর এলাকায় 6 লক্ষেরও বেশি প্রদীপ প্রজ্বলনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে সেবা সংকল্প অভিযান সফল করার লক্ষ্যে আজ প্রদেশ বিজেপির কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আগরতলা MBB বিমানবন্দর কর্তৃপক্ষ আগামীকাল থেকে বিমানবন্দরে যাত্রী সেবা অভিযান শুরু করবে। 24 দিন ব্যাপী এই অভিযান চলবে আগামী 10ই অক্টোবর পর্যন্ত। আজ এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কৃষাণ মোহন নেহরা সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেন। তিনি জানান, আগামীকাল যাত্রী সেবা অভিযানের প্রথম দিন বন্দে মাতরম সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে। বিমানবন্দরে যাত্রীদের তিলক পরিয়ে দেওয়া হবে, লোকনৃত্য পরিবেশন করা হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবির সামনে সেলফি তোলারও ব্যবস্থা থাকবে। তিনি জানান, পরের দিন

18 সেপ্টেম্বর বিমানবন্দরে স্বচ্ছতা অভিযান চালানো হবে। দক্ষিণ জেলায় সেবা সংকল্প অভিযান সফল করার লক্ষ্যে আজ বিলোনিয়া সার্কিট হাউসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বৈঠকে পৌরোহিত্য করেন। জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি জানান, আগামীকাল কর্মসূচির প্রথম দিনে শান্তির বাজারে স্বচ্ছতা অভিযান, বিলোনিয়ার যোগমায়া কালীবাড়িতে রক্তদান শিবির এবং সন্ধ্যায় বিলোনিয়ার বিদ্যাপীঠ মাঠে হবে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বর্তমানে চিকিৎসা পরিষেবার আমূল পরিবর্তন ঘটেছে। এর ফলে বর্তমানে রাজ্য থেকে বহিরাজ্যে রেফারেল রোগীর সংখ্যা অনেক কমেছে। আজ আগরতলায় মুখ্যমন্ত্রী সমীপেশুর 72তম পর্বে তিনি এই কথা বলেন। তিনি বলেন, চিকিৎসা সহায়তার ক্ষেত্রে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে রাজ্যের মানুষ উপকৃত হচ্ছেন। রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের পৌর সংস্থাগুলিতে নির্বাচনের জন্য আনুষাঙ্গিক প্রস্তুতি শুরু করেছে। রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন, পৌর সংস্থা নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামীকাল প্রকাশ করা হবে। আগামীকাল থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। দাবি ও আপত্তিসমূহের নিষ্পত্তি হবে আগামী 23 সেপ্টেম্বর। ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। ঊনকোটি জেলার পেজারথল ব্লকে ভিলেজ কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি চলছে। আজ এই ব্লকের অধীন মাছমারা টাউন হলে ভোটকর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এখানে 283 জন ভোটকর্মী প্রশিক্ষণে অংশ নেন। উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার তথা পেজারথল ব্লকের বিডিও নবানন চক্রবর্তী। উল্লেখ্য, পেজারথল ব্লকে রয়েছে 16টি ভিলেজ কমিটি, 135টি আসনে মোট প্রার্থী 410 জন। এই ব্লকে একটি মাত্র আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন প্রার্থী জয়ী হয়েছেন, বাকি 135টি আসনে ভোট গ্রহণ করা হবে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিক ডাক্তার বিশাল কুমার আজ মান্দাই ব্লকে এক বৈঠকে অংশ নেন। এই বৈঠকে ভিলেজ কমিটির নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। দেশজুড়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে স্বচ্ছতাই সেবা 2026 অভিযান, যা চলবে 17ই অক্টোবর পর্যন্ত। এবারের মূল ভাবনা স্বচ্ছতায় অংশগ্রহণ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারতের আওতায় জনবহুল স্থান পরিষ্কার করা, যুব সমাজের অংশগ্রহণ বাড়ানো এবং বর্জ্য থেকে সম্পদ উদ্যোগে জোর দেওয়া হবে। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং মায়ের নামে একটি গাছ কর্মসূচিতে বৃক্ষরোপণ করা হবে। এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন স্কুলগুলিতে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ষাণ্মাসিক পরীক্ষা 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 30 সেপ্টেম্বর। পরবর্তিত সূচিতে তা শুরু হবে 30 অক্টোবর থেকে। পরিবর্তিত সূচি কার্যকর হবে রাজ্যের সরকারি ও এডিসি পরিচালিত সমস্ত স্কুলের পাশাপাশি সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল, মাদ্রাসা এবং সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জল সংরক্ষণের বার্তা গ্রাম, শহর, বিদ্যালয় এবং প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জলশক্তি মন্ত্রক জল সঞ্চয় জনভাগিদারী অভিযানের উপর একটি গান প্রকাশ করেছে। বিশিষ্ট গায়ক এবং সুরকার শঙ্কর মহাদেবন গানটি গেয়েছেন, জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে জল সংরক্ষণ এবং বৃষ্টির জল সংগ্রহের বার্তা তুলে ধরা হয়েছে এই গানে। মন্ত্রক জানিয়েছে, যুব সমাজকে জল সংরক্ষণের দূত হিসেবে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আসাম রাইফেলস, ডিআরআই ও পুলিশ যৌথভাবে অভিযানে গত 24 ঘণ্টায় রাজ্যের তেলিয়ামুড়া, পানিসাগর এবং আসামের হাইলাকান্দি থেকে প্রায় 425 কোটি টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছে। আসাম রাইফেলস সূত্রে জানা গেছে, গতকাল রাতে খোয়াই ও পানিসাগরে অভিযান চালিয়ে 12,26,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়, যার বাজার মূল্য প্রায় 98 কোটি 8 লক্ষ টাকা। এদিকে আসামের হাইলাকান্দিতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা

হয় প্রায় ১১০ কেজি ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য প্রায় ৩২৫ কোটি টাকা। বিশ্ব ওজন দিবস আজ সারা বিশ্বে পালিত হচ্ছে। ওজন স্তরের গুরুত্ব এবং তা রক্ষায় সচেতনতা গড়ে তোলাই এই দিবসের মূল উদ্দেশ্য। ২০২৬ সালের মূল ভাবনা, শীতলতর পৃথিবীর জন্য বিশ্বব্যাপী পদক্ষেপ। ওজন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে সুরক্ষা দেয়, ফলে ত্বকের ক্যান্সার, ছানি এবং পরিবেশের ক্ষতির ঝুঁকি কমে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেছেন, ওজন স্তর ক্ষতিকর অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি সুস্থ পৃথিবী ও নিরাপদ ভবিষ্যতের জন্য পরিবেশ বান্ধব জীবনযাপনের আহ্বান জানান। প্রথম ডিভিশন সুপার ফোর ক্রিকেটে ওপিসি এক ইনিংস ও ৪৮ রানে ইউবিএসটিকে পরাজিত করেছে। পিটিএ মাঠে আয়োজিত অপর ম্যাচে কসমোপলিটন প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে চলমান সংঘের বিরুদ্ধে জয় পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৯৯। এখনও ৫১৭০ জন নিখোঁজ। উদ্ধারকারী দল ১৩,৭৪২ জনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ। পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের কথা মাথায় রেখে ক্লাবগুলিকে কাজ করার আহ্বান জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আজ মিলনচক্র ক্লাবের নতুন ঘরের উদ্বোধন এবং মুখ্যমন্ত্রী স্বচ্ছতা অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই আহ্বান জানান। পরে প্লাস্টিক বর্জনের বার্তা দিতে ক্রেতাদের পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ তুলে দেওয়া হয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল থেকে একমাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু হবে। রাজ্য নির্বাচন কমিশন পৌর সংস্থাগুলির নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে আগামীকাল। ভিলেজ কমিটি নির্বাচনের পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর ও এডিসির অধীন স্কুলগুলিতে পিছিয়ে গেল তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ষাণ্মাসিক পরীক্ষা। আসাম রাইফেলস, ডিআরআই ও পুলিশ যৌথভাবে অভিযানে ত্রিপুরা ও আসাম থেকে প্রায় ৪২৫ কোটি টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।

0: আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে স্পোর্টস ম্যাগাজিন। শ্রোতা বন্ধুরা, আজকে প্রথম পর্বে শুনবেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটার তিমির চন্দের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। তারপরেই শুনবেন খেলাধুলার সংবাদ, পাঠিয়েছেন দেবব্রত চক্রবর্তী। তাহলে প্রথমেই শুনুন রাজ্যের প্রাক্তন ক্রিকেটার তিমির চন্দের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান।
1: যে তুমি যেখানে ক্রিকেটটা শেষ করেছিলে, তো ছবিটা কেমন দেখতে চেয়েছিলে, আর এখন যেটা আছে সেটা নিয়ে তোমার ভাবনা কি বলছে?
2: প্রথমেই আমি সবাইকে শুভেচ্ছা জানাই, শ্রোতা বন্ধুদের এবং আপনাকে। যখন প্রশ্নটা করেছি

0: তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে ফারাক তো আছেই, কারণ প্রায় আমি যখন ক্রিকেটটা ছেড়েছি প্রায় 10-11 বছরের মতো হয়ে গেছে, তখন থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, ফেসিলিটিস অনেক বেশি হয়েছে, অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ হচ্ছে প্লেয়ারদের। আমাদের সময় হয়তো অতটা ইনফ্রাস্ট্রাকচার ছিল না, বা আমাদের আগে যারা ক্রিকেট খেলেছে এদেরও এতটা, আমরা যেটা পেয়েছি সেটাও
1: ছিল না
0: ছিল না। বাট আমরা যতটুকু পেয়েছি ওটার মধ্যে আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করেছি অ্যাজ এ টিম। আমাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সও ছিল, সঙ্গে সঙ্গে টিম এফোর্টও ছিল। আমি আমাদের যখন যে গ্রুপটা বা ওই যে এক বাঞ্চ অফ প্লেয়াররা ছিল, তখন থেকেই কিন্তু আমরা রঞ্জি ট্রফি বা আন্ডার-19 বলুন বা রঞ্জি ট্রফি ম্যাচ জেতা শুরু করেছি। তো আমার এখনো মনে আছে প্রথম ম্যাচ আমরা ফার্স্ট ইনিংস লিড নিয়েছিলাম বিদর্ভের সাথে। তার পরবর্তী সময়ে 2005-06 ওই সময়টায় আমরা ফার্স্ট আউটরাইট রঞ্জি ট্রফিতে ভিক্টরি করেছিলাম এগেনস্ট হিমাচল। তো তখন থেকেই কিন্তু ম্যাচ জেতা শুরু। এর আগে কিন্তু ম্যাচ জেতা বা ফার্স্ট ইনিংস লিড একটা 2002-03 ফার্স্ট ইনিংস লিড ছাড়া কিন্তু আর হয়তো 90s এক দুটো ড্র হয়েছিল যতটুকু আমি যতটুকু জানি। ম্যাচ জেতা বা ফার্স্ট ইনিংস লিড নেওয়াটা কিন্তু আমাদের সময় থেকে শুরু হয়েছে। তো আমি তো বলবো যে আমাদের সময়টা আমি এখনও মনে রাখি, একটা গোল্ডেন টাইম বলবো আমাদের জন্য বা আমাদের সময়কার যারা প্লেয়ার ছিল
1: ত্রিপুরা ক্রিকেটের জন্য
0: একদম। আর সব থেকে বড় কথা হচ্ছে ওই বছর আমরা 2008-09 প্রথমবারের মতো রঞ্জি ট্রফিতে আমরা কোয়ালিফাই করি, মানে নক আউট পর্যায়ে যাই ফার্স্ট টাইম। ওইটাই ফার্স্ট টাইম ছিল, আজ এখন অবধি কিন্তু আমরা জিয়ে উঠতে পারিনি। তো ওটাকে আমি একটা গোল্ডেন ইয়ার বলবো, যেহেতু আমরা নক আউট খেলেছি সেটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমি পার্সোনালিও বলবো এবং দলগতভাবেও বলবো এটা একটা অ্যাচিভমেন্ট। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু আরেকটু আমার মনে হয় যে এখনকার প্লেয়ারদের যতটুকু ফেসিলিটিস পাচ্ছে বা যা ধরনের ম্যাচ খেলার সুযোগ হচ্ছে, এত এক্সপোজার, ওই অনুযায়ী কিন্তু অতটা পারফরমেন্স হচ্ছে না,
1: মানে ফলাফল যেটা হচ্ছে
0: দলগতভাবে। কারণ দলগতভাবে আমি এই কারণে বলছি, কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, কিছু প্লেয়ারের নামও বলতে পারি, আমার কোনো নাম বলতে অসুবিধা নেই। যেমন মুরা সিং অসাধারণ ক্রিকেট খেলছে, অসাধারণ ক্রিকেট খেলছে, মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার বলা যায়, ওয়ান অফ দ্য না বললেও দ্য বেস্ট অলরাউন্ডার বলা যায়। হয়তো ওর ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা দলগতভাবে হতটা সাহায্য করছে
1: একদম।
0: তো সেই ক্ষেত্রে আর শুধু ওকে পারফরমেন্স করতে হবে, বাকিদেরও তো করতে হবে। আমরা সময়ে সময়ে দেখে এসেছি যে প্রত্যেক বছরই কোনো না কোনো আমরা বাইরে থেকে।
1: তবে একটা জিনিস জানতে চাই এবং মাঝখানে, যে তোমরা যখন ক্রিকেটটা খেলতে, তোমার কথায় সেটা ত্রিপুরা রাজ্যে ক্রিকেটের সোনালী যুগ, ঠিক আছে? তো জানতে চাইব যে তখন যে প্রশিক্ষক ছিল কিংবা তোমরা যারা ক্রিকেটার ছিলে, সম্পর্কটা কেমন ছিল?
0: দেখুন, সম্পর্ক আমাদের প্রশিক্ষক বা আমাদের কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ যারাই ছিলেন, যা ফেসিলিটিস ছিল বা সাপোর্ট স্টাফ ছিল, সবাই সবসময় কিন্তু বাইরেরই ছিল। আমি যখন থেকে শুরু করেছি রঞ্জি ট্রফিতে, যখনই আমি শুরু করেছি ইন্ডিভিজুয়ালি বা আমাদের ওই গ্রুপটা শুরু করেছিল, তখন কিন্তু আমরা সব বাইরের প্লেয়ার, বাইরের কোচদেরই আমরা পেয়েছি, বাইরের হেড কোচ আমাদের বাইরেরই ছিল। তো সেই ক্ষেত্রে সম্পর্ক অনেককে আমরা ইন্ডিভিজুয়ালি চিনতাম।
1: আচ্ছা,
0: ধরুন কেউ বাংলার প্রাক্তন ক্রিকেটার কোচ হয়ে এসছে, মানে ইন্ডিভিজুয়াল সম্পর্কও ছিল। বা ওনারা যখন ক্রিকেট খেলতেন, আমরা শুরু করেছি ওনারা রিটায়ারমেন্টের পর, আমরা যখন একটু সিনিয়র হয়েছি ওনারা কোচ হয়েছিলেন। তো সেক্ষেত্রে সম্পর্কটা সবসময় আমাদের ভালো ছিল। আর এছাড়া সম্পর্ক ভালো ছাড়া উপায় নেই, কারণ আমাদের মধ্যে এইটুকু একটা সম্পর্ক ছিল, কোচের কাছ থেকে আমরা একটা হেলদি অ্যাটমসফিয়ার, হেলদি ড্রেসিং রুমে অ্যাটমসফিয়ার সবসময় পেয়েছি এবং আমরা সেটা মেনটেন করি। এবং আমি সেটা এখনও বিশ্বাস করি যে একটা ভালো ক্রিকেটিং পরিবেশ, যেটা আমরা বলি যে ড্রেসিং রুমের পরিবেশ, সেটা থাকলে টিম ভালো পারফরমেন্স করতে বাধ্য। এখনও সেম বাইরের প্লেয়ার, বাইরের কোচেসরা আছে, বাইরের সাপোর্ট স্টাফের

0: পরিমাণ সংখ্যায় বেড়েছে, আমাদের সময় সংখ্যায় কম ছিল, এদের সংখ্যায় বেশি বেড়েছে। অনেক ধরনের ফেসিলিটিস আছে এখন, যেমন ফিজিও আছে, মেসিও আছে, হয়তো আমাদের সময় ফিজিও ছিল, মেসিও ছিল না, ভিডিও অ্যানালাইজার আছে এখন, তো এইগুলো আমাদের সময় ছিল না। তো অবভিয়াসলি এইগুলোতে তো ত্রুটি যেগুলো থাকে বা প্লাস মাইনাস পয়েন্ট যেগুলো আমরা স্ট্রেংথ বলি বা অপোনেন্ট, ভিডিও অ্যানালাইজার থাকলে একটা সুবিধা হয় কি অপোনেন্ট টিমের প্লেয়াররা কী কী করছে আমরা দেখতে পাই, তো সেইগুলো অনেকগুলো ম্যাটার আছে যেগুলো একটা দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
1: মানে প্রতিপক্ষ দলের যেটা দুর্বলতা
0: সেটা আগে থেকেই
1: আন্দাজ করা যায়,
0: কারণ প্রিভিয়াস ম্যাচ এদের বা আগের বছরের ভিডিও অ্যানালাইজাররা কালেক্ট করে রাখে। তো সেই ক্ষেত্রে ওই একটা ব্যাটসম্যান পার্টিকুলার যে ইনফর্ম ব্যাটসম্যান আছে সে কীরম ব্যাটিং করছে বা নিজেরাও নেটে বা ম্যাচে কীরম ব্যাটিং করছে সেটা দেখার একটা সুযোগ আছে।
1: তখন তো ছিল না,
0: তো এইগুলো ছিল না, এইগুলো একটা রিয়েলি প্লাস পয়েন্ট। টেকনোলজি সবসময়ই হেল্প করে প্লেয়ারদের, টেকনোলজি সবসময় হেল্প করে এবং এখন এইগুলো একটা বাড়তি সুবিধা।
1: তাহলে কিছু ছিল কিছু ছিল না,
0: এখন তো অনেক কিছু হয়েছে। যেমন মেসিওর আছে, মেসিওরের একটা বিরাট ভূমিকা থাকে, একটা চার দিনের ম্যাচ খেলতে গেলে প্লেয়াররাও মানে অনেক ক্লান্তি থাকে, অনেক বিশেষ করে বোলারদের অনেক ক্লান্তি থাকে, তো সেক্ষেত্রে মেসিওরা এভরিডে ওদের মাসাজ দিচ্ছে বা ওদের যাই হোক যেই
1: মানে তাজা রাখছে,
0: তো সেই ক্ষেত্রে এটা একটা বিরাট ইম্প্যাক্ট। কোনো কোনো জায়গায় কোনো কোনো টিমে দুজন মেসিওর থাকে, দুজন ফিজিও থাকে, তো এইগুলো তো একটা বিরাট।
1: তাহলে তোমরা যখন খেলতে এত কিছু ছিল না, যুদ্ধে নামার আগে মানে প্রশিক্ষক মন্ত্রটা কী দিত তোমাদের? কারণ
0: আমাদের আমি যদি বলি আমাদের সময়ও ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ছিল
1: একদম,
0: আমরা বিশ্বাস করতাম বা আমি এখনও বিশ্বাস করি, তখনও করতাম এবং ভবিষ্যতেও করব, যে আমাদের যে ধরনের টিম বা ক্রিকেট যে ধরনের খেলা সেটাতে দলগত পারফরমেন্সই হচ্ছে শেষ কথা। আপনি যতই একটা লোক যত
1: মানে একার পক্ষে জেতানো সম্ভব না
0: একদম, ও অন্যের সাপোর্ট ছাড়া না ও 100 করতে পারবে না, ও 5টা উইকেট নিতে পারবে না, ইনিংসে জিততে পারবে, দলগত পারফরমেন্স উইদাউট সাপোর্ট কিন্তু ওটা সম্ভব না। তো আমি সবসময় বিলিভ করি এবং আমি যখন খেলতাম আমাদের কোচও তাই পরামর্শ দিতেন এবং আমরা বিলিভ বিশ্বাসও করতাম যে দলগত পারফরমেন্সে কিছুটা রেজাল্ট পাওয়া যায়। অ্যাট দ্য সেম টাইম আরেকটা আমরাও আমি সেটা তখনও বিশ্বাস করতাম, এখনও বিশ্বাস করি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ার 1 থেকে 11 জন যেটা বেস্ট ইলেভেন আমরা প্রথম 11 যেটা খেলছে সবারই একটা রোল থাকে টিমের মধ্যে,
1: ভূমিকা রাখতে
0: একটা ভূমিকা থাকে। যারা ওপেনিং ব্যাটসম্যানদের একটা ভূমিকা থাকে, মিডল অর্ডার ব্যাটসম্যানের একটা ভূমিকা থাকে, নিচের দিকের ব্যাটসম্যানের একটা ভূমিকা থাকে, ওপেনিং বোলারদের একটা ভূমিকা থাকে, স্পিন বোলারদের একটা ভূমিকা থাকে, স্লিপ ফিল্ডারদের একটা ভূমিকা থাকে, তো সবারই একটা ইন্ডিভিজুয়াল ভূমিকা রোল থাকে। সেই রোলটা যদি সবাই ঠিকঠাকভাবে পালন করে তাহলেই কিন্তু এটা একটা দলগত পারফরমেন্সে পরিণত হয়,
1: একদম
0: সেটা আমি বিলিভ করি।
1: মানে অভিনয়টা ঠিকঠাক করতে পারলেই
0: তাহলেই সিনেমাটি
1: একদম। তাহলে এখন জানতে চাইব যে অনেক কিছু ছিল না, অনেক কিছু হয়েছে, এবার প্রশ্ন হচ্ছে আকাশ পাতাল তফাৎ ত্রিপুরা রাজ্যের ক্রিকেট পরিকাঠামো, মানে যারা প্রাক্তন ক্রিকেটার তাদের সঙ্গে যখন কথা হয় বলে আকাশ পাতাল তফাৎ হয়েছে। তো সেই তফাতে আমরা তো একটা জিনিস খুঁজছি যে ত্রিপুরা ভালো করুক, বিজয় হাজারে হোক, রঞ্জিত ট্রফি হোক, যে কোনো আসরে। তো যেভাবে চলছে, তোমাকে যদি বলি যে বিগত 5 মরশুমের ক্রিকেট হিসেবটা, তুমি কি বলবে?
0: আমি বলবো ওটা একটা মিশ্র।
1: আচ্ছা আচ্ছা,
0: মিশ্র, কারণ আমরা হয়তো 2 ম্যাচ ভালো খেলেছি, পরপর আবার 3টে ম্যাচ হেরেওছি, অনেকগুলো ব্যাচ খুব ভালোভাবে জিতেছে, বড় বড় টিমকেও টাক্কা দিয়েছে। এবছর যেমন মুম্বাইয়ের সাথে ড্র করেছে, বরোদার সাথে লিড নিয়েছে, গত বছর কর্ণাটকের সাথেও প্রায় অলমোস্ট ড্র হয়ে গেছে,
1: বাংলার সঙ্গে ড্র করেছে,
0: এবছর বাংলার সাথে ফার্স্ট ইনিংস লিড নিয়ে ড্র করেছে, গত বছর কর্ণাটকের সাথে ম্যাচটা কর্ণাটক পুরো
1: একদম
0: একটা আমরা জানি যে একটা ইন্ডিয়া প্লেয়ার প্যাকড প্লেয়ার টিম, তো সেই ক্ষেত্রে কর্ণাটকের সাথেও কিন্তু অলমোস্ট ম্যাচটা জিতে গেছিল, আউটরাইট জিতে গেছিল রঞ্জি ট্রফিতে। অনেকগুলো ম্যাচে ইন্ডিভিজুয়ালি বলুন আর দলগতভাবে বলুন ভালো পারফরমেন্স করেছে, বাটতেই আমরা বা আমাদের লাস্ট টিমগুলো লাস্ট 5 বছরে সেটা হচ্ছে যেখানে ল্যাকিং করছে সেটা হচ্ছে ধারাবাহিকতা, যেটা আমি বললাম যে 2টো ম্যাচ ভালো খেলে পরবর্তী 2টো ম্যাচ বা 3টে ম্যাচ হেরে যাওয়াতে কিন্তু ওই গ্রুপ স্টেজ থেকে আর বেরোতে পারছে না।
1: মানে প্রতি বছর এটাই হচ্ছে,
0: অলমোস্ট ওটাই হচ্ছে, যেখানে আমরা স্টার্টিং ভালো করছি বা স্টার্টিংটা অত ভালো হচ্ছে না, মাঝখানে একটু ভালো খেলছি কিন্তু ফিনিশিংটা ভালো হচ্ছে না, আমরা ওই ফিনিশিং লাইনটা ক্রস করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি সিনিয়র দলের এবছর হয়তো দুটো ম্যাচ জিতলে একটা হবে যে আমরা ভালো খেলে সেই টুর্নামেন্টটা শেষ করেছি।

0: কোয়ালিফাইয়ের সুযোগ নেই বললেই চলে। কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করার সুযোগ আছে, আমরা এই সিজনে ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্স দেখেছি। আমাদের টিমে এই বছর সিনিয়র টিমে দেখলাম বিজয় শঙ্কর এক্স ইন্ডিয়া প্লেয়ার, হনুমান বিহারি এক্স ইন্ডিয়া টেস্ট প্লেয়ার, ফির স্বপ্নীল সিং যে আইপিএল এর হয়ে কারেন্ট খেলছে, ওর ডোমেস্টিকের অনেক অভিজ্ঞতা, এইসব রকম এই ধরনের প্লেয়াররা টিমে এসে দেয়। অবভিয়াসলি বুস্ট আপ হয়েছে, ওরা ইন্ডিভিজুয়ালি টুকটাক পারফরমেন্সও করছে, বাট
1: কিন্তু আমরা যেটা চাইছি,
0: সেটা হচ্ছে না।
1: তাহলে একটা জিনিস জানতে চাইবো যে বাংলার বিরুদ্ধে এত ভালো খেললো এই মরশুমে, যে হনুমা বিহারি আমাদের মুরা সিং ক্যাপ্টেন দুর্দান্ত পারফরমেন্স করেছে, তার পরের ম্যাচগুলোতেই তো
0: ওইটাই যে আমি বললাম যে আমরা এক মানে ধারাবাহিকতার একটু সমস্যার দেখা দিই,
1: এত তাড়াতাড়ি মানে
0: হ্যাঁ ভাবা যায় না যে আগের ম্যাচটা এত ভালো খেলে পরের ম্যাচটা এত ডাউনফল কী করে হয়,
1: মানে পিকে পারফরমেন্স
0: কারেক্ট
1: একেবারে শূন্যতে।
0: সেটাই তো আমি বলি যে সেখানে হয়তো পরের মতো ম্যাচটা কেউ ইন্ডিভিজুয়ালি খুব ভালো খেললো কিন্তু দলগত পারফরমেন্স হলো না, তো সেক্ষেত্রে তো টিমটা জিততে পারবে না।
1: তো এখন হচ্ছে ধারাবাহিক মানে কি হবে, দুর্দান্ত একটা ম্যাচ খেললো তারপরেই আবার হোঁচট খেললো, এই তো চলছে।
0: সেটা আমি আমি বলছি, দেখুন আমি যদি বলি টেকনিক হ্যাঁ বা ট্যালেন্টের কোনো কমি
1: নেই,
0: আপনি আমাদের এখানে যারা প্রথম সারির ব্যাটসম্যান বলুন, প্রথম সারির বোলার বলুন, যারা ত্রিপুরার হয়ে খেলছে, যারা মুম্বাইয়ের হয়ে খেলছে, ব্যাঙ্গালোরের খেলছে, ওদের সাথে তফাত নেই, বাট তফাত হচ্ছে মানসিকতা। সব থেকে বড় কথা হচ্ছে এ তখন কিন্তু ম্যাচগুলো আরো বেশি করে টিভিতে লাইভ থাকে,
1: একদম
0: এখনো লাইভ থাকে, কিন্তু হয়তো একটা ম্যাচ দেখালো, একটা ম্যাচে সবার চোখে পড়ে না, কিন্তু যখন একটা নকআউট স্টেজে যায় এটা কিন্তু লাইভ টিভিতে থাকে। তো এইগুলো হচ্ছে হয়তো ছোট্ট বিষয় মনে হয় বাট এগুলো কিন্তু বিরাট ম্যাটার করে,
1: মানে ছোটখাটো এইসব বিষয় যদি না যায় তাহলে তো কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারব
0: না, হচ্ছে না। আমি মুরা সিং কি দেখুন, সেটা আইপিএল এর অকশনই বলুন, এইবার যে একটা ডিসেম্বর মাসে আইপিএল অকশন গেল বা এর আগের বছর, মুরা সিং এর মতো প্লেয়ারকে শুধু নট অনলি আইপিএল, ও তো ইন্ডিয়া এ বি সি এইগুলোতেও রাখছে না, কিন্তু এইগুলোতে তো আরামসে খেলতে পারে, ইজিলি ওই টিমে খেলতে পারে, আর ওর মতো প্লেয়ার আইপিএল খেলতে পারছে না। আমি ভাব
1: মানে তোমার কথা হচ্ছে আমরা মানে ভালো জায়গায় যেতে পারছি না, নক আউট স্টেজে যেতে পারছি না, যার দরুন যাদের ভেতর ট্যালেন্ট রয়েছে, কিছু করার ক্ষমতা রয়েছে, ওরাও ডাক পাচ্ছে না,
0: একদম, কারণ নোটিস করছে না,
1: একদম একদম একদম
0: নোটিসেবল হচ্ছে না, না হয়তো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা নোটিসেবল হচ্ছে না যতক্ষণ অব্দি টিমটা ওই জায়গায় পৌঁছে,
1: মানে ব্যক্তিগত পারফরমেন্স যেটা,
0: একদম ব্যক্তিগত পারফরমেন্স, এতে দলগত টিম, আমি যে বারবারই বলছি যে টিমটা যখনই একটা স্টেজে চলে যাবে, যখন ম্যাক্সিমাম করে দেখা গেল মুম্বাইয়ের সাথে সেমিফাইনাল খেলছে বা কোয়ার্টার ফাইনাল খেলছে বা প্রি কোয়ার্টার ফাইনাল খেলছে, দিল্লির মতো টিমের সাথে কোয়ার্টার ফাইনাল খেলছে, তখনই তো বেশি করে টিম
1: একদম
0: সিলেক্টরদের নজরে আসবে।
1: তাহলে আমাদের এখানে যারা প্রশিক্ষক কিংবা ক্রিকেটকে যারা চালাচ্ছে, তো তাদের কী করা উচিত তোমার কী মনে হয়?
0: দেখুন একটা সমস্যা তো আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্লেয়ার অতটা ম্যাচ খেলতে পারে না, ডোমেস্টিক সার্কেল, ডোমেস্টিক মানে লোকাল আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন যেই ম্যাচগুলো ইসে করে, যেহেতু মাঠের সংখ্যা কম আছে আমাদের এখানে, আরেকটা বিরাট দুর্ভাগ্যের ব্যাপার, দুর্ভাগ্য না আমাদের ওয়েদার, বৃষ্টি এমন সময় শুরু হয় যে সময় ক্রিকেট হয়তো মধ্যগগনে,
1: একদম একদম,
0: তো এইগুলোতে ওভারকাম করে আমার মনে হয় বেশি করে টিমগুলোকে প্র্যাকটিস ম্যাচ খেলা, বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টগুলো অন্য রাজ্যগুলো, এখন প্রচুর ভালো ভালো টুর্নামেন্ট হয় সারা ভারতবর্ষে, ওইগুলোতে বেশি বেশি করে পার্টিসিপেট করে, শুধু সিনিয়র না জুনিয়রদেরও,
1: আচ্ছা
0: জুনিয়রদেরও, কারণ আমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের রিজার্ভ বেঞ্চটাকে স্ট্রং করতে হবে। এই জন্য আমি শুধু বলি নট অনলি সিনিয়র টিম, জুনিয়র টিমদেরও পাঠান, আন্ডার 19, আন্ডার 16, কারণ আজকে যারা 16 খেলছে কালকেরা 19 খেলবে,
1: একদম একদম, তারপর রঞ্জি ট্রফি খেলবে,
0: 23 খেলবে, তারপর রঞ্জি ট্রফি খেলবে, তো এই ধারাবাহিকতাটা এই চেইনটাকে কিন্তু মেনটেন করতে হবে, তো সেই জন্য বেশি করে ম্যাচ খেলতে হবে, শুধু ম্যাচ না ভালো ম্যাচ, ম্যাচের ম্যাচ খেললাম ওটা দিয়ে হবে না, ভালো ম্যাচ খেলতে হবে, ভালো উইকেটে খেলতে হবে, ভালো পিচে ব্যাটিং করতে হবে, ভালো পিচে বোলিং করতে হবে, তো প্লাস আজকের দিনে বিভিন্ন বিভিন্ন ক্লাইমেটে আমাদের ম্যাচ খেলতে হবে, কারণ ভারত রঞ্জি ট্রফি যখন চলে ভারতবর্ষের এক এক জায়গায় তো ওইগুলোকেও অ্যাক্লেমেটাইজ করতে হবে, তো এইসব
1: হিসেবে রাখতে হবে,
0: একদম ক্রিকেট এক্সপেন্সিভ গেম বাট মানে এট দ্য সেম টাইম অনেক কিছু মেনটেন করতে হয়, তাহলে একটা টিম ভালো করবে, ইন্ডিভিজুয়াল প্লেয়াররা ভালো খেলবে।
1: তাহলে একটা জিনিস হচ্ছে এখানে যারা বয়স ভিত্তিক যে ক্রিকেট দলগুলো রয়েছে, তোমার কি মনে হয়, তোমার কথা যেটা বুঝতে পারছি, বয়স ভিত্তিক ক্যাটাগরি ওয়াইজ যে সমস্ত টিমগুলো রয়েছে ছোট থেকেই তাদের সেভাবে তালিম দেওয়া উচিত, তো সেই তালিমটা দিতে গেলে প্রশিক্ষক যারা তাদেরও তো একটা অন্যরকম মেথা।

0: তারপর আমরা রঞ্জিত ট্রফিটা ভালো করতে পারবো। আমাদের যদি পাইপলাইন ভালো না থাকে,
1: একদম সেটা তো আমি মানে সেটা
0: মানে তৃণমূল স্তরে যারা
1: তৃণমূল স্তরে তো আরো বেশি ভালো করে দরকার। তৃণমূল স্থলে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ওদের ভালো মাঠ প্রোভাইড, ভালো উইকেটে ব্যাটিং করানো, ভালো উইকেটে বোলিং করানো, ভালো কোচের আন্ডারে কোচিং করানো,
0: একদম
1: কোয়ালিফাইড কোচ দিয়ে কোচিং করানো। কারণ সব সমস্যা হচ্ছে কি, বিভিন্ন এক এক আমাদের এখানে আর একটা সমস্যা হচ্ছে এক এক কোচেসরা এক এক মেথডে কাজ করে।
0: আচ্ছা আচ্ছা,
1: তো কিন্তু কি হয়, কনফিউজ হয়ে যায়। আজকে একটা প্লেয়ার আমি যদি বলি, ওভারঅল আমি যদি একটা ক্রিকেটকে একটা প্লেয়ার যদি 15 বছর ক্রিকেট খেলে বা 10 বছরই ক্রিকেট খেলে, ও কিন্তু কমসে কম 10 থেকে 15টা কোচের হাত দিয়ে যাবে। এবার কোচিং মেথডটা যদি আলাদা আলাদা
0: একদম,
1: তাহলে কিন্তু ও কিন্তু একটা বাচ্চা ছেলের কাছে কিন্তু কনফিউজ,
0: মানে পরিবর্তন করতে হবে।
1: 5 মাস একটা কোচের আন্ডারে এক ধরনের মেথডে করলো, ওই মেথডটা যদি হুট করে গিয়ে 50% চেঞ্জ হয়ে যায়, তো আরেকটা কোচের আন্ডারে
0: মানে পারফরম্যান্সের উপর তো প্রভাব
1: একদম। কারণ একটা বাচ্চা ছেলে কনফিউজ হয়ে যায় যে ও কোন টেকনিকটাকে ফলো করবে, কোন মেথডটাকে ফলো করবে। তো একটা এই এই মানে এই কনসিস্টেন্টিটা থাকতে হবে কোচেসদের মধ্যে, যে আমি এই ছেলেটার সাথে এই কাজ করে সেই কোচটা আমি এটাকে কন্টিনিউ করে যাব।
0: একদম একদম, মানে ভিতটা যাতে ভালো হয়,
1: ভিতটা ভালো হয়, আর বাচ্চাদের মধ্যে যাতে একটা ক্লিয়ার থট প্রসেস থাকে যে আমি কনফিউজ না,
0: আচ্ছা বিভ্রান্ত হতে হবে
1: না। কারণ এটা একটা প্লেয়ার বিভিন্ন কোচের বিভিন্ন কোচের মাধ্যমেই যেতে হবে। কারণ ও যখন কোচিং সেন্টারে থাকবে, ও যখন ক্লাবে খেলবে, আর একটু বড় ক্লাবে খেলবে, রাজ্য দলে খেলবে, তো কোচ তো আর সেম থাকবে না,
0: একদম।
1: সেই জন্যই বলি কোচিং মেথডটা যাতে সেম থাকে।
0: তাহলে আজকে খুব বেশি সময় নেই, সবশেষে জানতে চাইব, যাই হোক যা হয়েছে, আমরা তো প্রত্যেক বছরই স্বপ্ন দেখি, কখনো কাছে গিয়ে ডুবে যায়, কখনো খুবই ভালো হয়, তখন আমার মানে প্রত্যাশাটা অনেকটা বেড়ে যায়, তো হচ্ছে না, তবু আশা করি আবার হোক। তো তোমার কি মনে হয় একেবারে 1, 2, 3 পার্টিকুলারলি যে এই জায়গাগুলোতে আমরা যদি সংস্কার করতে পারি আমরা রঞ্জিত ট্রফিতে ভালো করব, সেই তিনটে দাওয়াই কি?
1: আমি দাওয়াই তো বলি, একটা হচ্ছে ভালো ইনফ্রাস্ট্রাকচার দেওয়া,
0: আচ্ছা
1: ভালো উইকেট, ভালো আউটফিল্ড,
0: মানে বিজ্ঞান ভিত্তিক।
1: কারণ বৃষ্টি হয় যেহেতু ইনডোর, বেশি করে ইনডোর ফেস, বৃষ্টির সময় ইনডোরে যাতে ইনডোর ফেসিলিটিস, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলা ভারত মানে ইন্ডিয়ার যেখানে যেখানে হয়, কোচিং মেথডটা ভালো করতে হবে। তো তিনটে মন্ত্র হচ্ছে ভালো প্র্যাকটিস, ভালো প্র্যাকটিস ফেসিলিটিস দেওয়া, ভালো কোচেসের আন্ডারে
0: প্রশিক্ষণ
1: দেওয়া।
0: তাহলে শ্রোতাবন্ধু, ধরে এতক্ষণ কথা বলছিলাম রাজ্য ক্রিকেট নিয়ে রাজ্যের প্রাক্তন ক্রিকেটার তিমির চন্দের সঙ্গে। এখন শুনবেন খেলাধুলার সংবাদ, পাঠিয়েছেন দেবব্রত চক্রবর্তী। রাজ্যের মাঠ থেকে ত্রিপুরার ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে। রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় ভারতীয় ডেভিস কাপ দলের ম্যানেজার নির্বাচিত হয়েছেন। আগামী 18 ও 19 সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার সিওল শহরের অলিম্পিক টেনিস সেন্টারে টেনিসের বিশ্বখ্যাত ডেভিস কাপের দ্বিতীয় পর্বে ভারত বনাম দক্ষিণ কোরিয়ার তাই অনুষ্ঠিত হবে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন সুজিত রায়। অন্যদিকে আগামী সপ্তাহেই দলের সঙ্গে সিওলে তিনি পাড়ি দিতে যাচ্ছেন। অন্যদিকে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের অন্যতম অফিসিয়াল হিসেবে সুজিত রায়ের নাম প্রস্তাব করেছে ভারতীয় অলিম্পিক সংস্থা। এই দ্বৈত কৃতিত্বের জন্য ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ও টেনিস সংস্থার পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। ষষ্ঠ জাতীয় ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে প্রস্তুত ত্রিপুরা। অ্যাকোয়াটিক স্পোর্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সচিব সঞ্জয় হোসেন রাজ্যদল ঘোষণা করেছেন আগামী 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জাতীয় প্রতিযোগিতা। জুনিয়র, সাব জুনিয়র ও মাস্টার্স তিন বিভাগে প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় অংশ নিতে আগামী 24 সেপ্টেম্বর রেলপথে পুনের উদ্দেশ্যে রওনা হবে ত্রিপুরা দল। রাজ্যদলে রয়েছে মোট 26 জন সাঁতারু। ম্যাট্রিক্স চেস একাডেমির রেপিড দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তমুজিৎ। উদয়পুরে ম্যাট্রিক্স চেস একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একদিনের রেপিড দাবা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিয়েছে 21 জন দাবারু। 4 রাউন্ডের খেলা শেষে 3.5 পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তমুজিৎ সাহা। 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে রয়েছে রেশার দেবনাথ, রুদ্ররাজ দাস এবং চিরাগ চক্রবর্তী। 2.5 পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান অর্জন করেছে রাজর্ষি বর্ধন। এবারে দেশের মাঠে

মিত্রের মাটিতে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে ভারত বনাম ব্রাজিলের ফুটবলের লড়াই। 3রা অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ভারতীয় ফুটবলের ইতিহাসে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের সামর্থ্য যাচাই করার সুযোগ পাচ্ছে ভারতীয় ফুটবল দল। ম্যাচের প্রস্তুতিতে ইতিমধ্যেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের কলকাতার মাঠের ঘাসের মান নিশ্চিত করতে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে। ইতিমধ্যেই কলকাতায় এই ম্যাচকে নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। ভারতীয় দলের কাছে ফলাফলের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিরুদ্ধে অভিজ্ঞতা অর্জনের মাধ্যম হতে যাচ্ছে এই ফুটবল যুদ্ধ। ব্রাজিলের তারকা খচিত দল কলকাতায় অবতরণ করলে যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হতে পারে এক অনন্য ফুটবল পরিবেশ। ভারতীয় ফুটবলের জন্য এটি নিঃসন্দেহে স্মরণীয় একটি আন্তর্জাতিক মঞ্চ হতে যাচ্ছে। দেশের সেরা অ্যাথলিটদের নিয়ে দিল্লিতে বসতে চলেছে জাতীয় অ্যাথলেটিক্সের প্রতিযোগিতা। 8-11 অক্টোবর নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে 65তম জাতীয় ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। দেশের বিভিন্ন প্রান্তের সেরা অ্যাথলিটরা অংশ নেবেন এই প্রতিযোগিতায়। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের একাধিক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। নতুন প্রতিভা উঠে আসার পাশাপাশি অভিজ্ঞ অ্যাথলিটদের কাছেও এটি নিজেদের ধারাবাহিকতা প্রমাণের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। এতক্ষণ শুনলেন খেলাধুলার সংবাদ, পাঠিয়েছেন দেবব্রত চক্রবর্তী। আর এরই সঙ্গে শেষ হলো আজকের স্পোর্টস ম্যাগাজিন।

ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায়।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রযুক্তিচালিত ভবিষ্যৎ গঠনে সরকার ও সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে নিবিড় সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর দেশ সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল যে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে তাতে দেশ জুড়ে বহু জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজের ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিদেশ মন্ত্রক। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনার নিন্দা করেছে ভারত। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগ। আসছি বিস্তারিত খবরে। দেশের প্রযুক্তিচালিত ভবিষ্যৎ গঠনে সরকার ও সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নতুন দিল্লিতে বিশ্বের অগ্রণী সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ক্ষেত্রে দক্ষতা ও উদ্ভাবন বাড়ানোর আহ্বান জানান। কৃত্রিম বুদ্ধিমত্তায় 1 কোটি মানুষকে দক্ষ করে তোলার লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিপুল কর্মী বাহিনী এবং বিশ্বের শিল্প নেতাদের অভিজ্ঞতা একযোগে বড় সুযোগ তৈরি করতে পারে। সরকার এক্ষেত্রে সুনির্দিষ্ট উপযোগী নীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে তিনি শিল্পনেতাদের কাছ থেকে বিভিন্ন প্রশাসনিক ও নীতিগত পরামর্শ আহ্বান করেন। বৈঠকে উপস্থিত বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা ভারতের সেমিকন্ডাক্টর মিশন 2.0 অধীনে গড়ে ওঠা পরিকাঠামো ও সুযোগের প্রশংসা করেন। তারা ভারতকে বিশ্বমানের সেমিকন্ডাক্টর প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই বৈঠকে ইন্টেল, টাটা ইলেকট্রনিক্স, ফক্সকন, মাইক্রন ও AMD সহ বিশ্বের বহু শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের CEO ও শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর 5ম সংস্করণের উদ্বোধন করবেন। 3 দিনের এই সম্মেলনে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স শিল্পের প্রতিনিধিরা সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া, উৎপাদন ক্ষমতা শক্তিশালী করা, বিনিয়োগ আকর্ষণ এবং ভবিষ্যৎ প্রস্তুত দক্ষ কর্মী গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে একত্রিত হবেন। অনুষ্ঠানে 600 বেশি প্রদর্শক, 300টি আন্তর্জাতিক সংস্থা এবং 40টি

0: বেশি দেশের প্রতিনিধি দল অংশ নেবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করতে চলেছে। 2023 সালে সূচনা হওয়া এই প্রকল্পে ইতিমধ্যে 30 লক্ষ সুবিধা প্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মূল লক্ষ্য হল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 18টি ঐতিহ্যবাহী পেশায় যুক্ত কারিগর ও শিল্পীদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান, তাদের আধুনিক সরঞ্জাম, আর্থিক সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দেওয়া। কেন্দ্রীয় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামীকাল কলকাতায় প্রকল্পের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক মজুরির ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্তের ফলে আরও 51 লক্ষ কর্মচারী বাধ্যতামূলকভাবে ইপিএফওর আওতায় আসবেন।
1: पुराना जो कैप था वो सितंबर 2014 में एस्टेब्लिश हुआ था। तब से अब तक एवरेज जो सैलरी है वो काफी बढ़ी है, कॉस्ट ऑफ लिविंग बढ़ी है। आज एक रेगुलर सैलरीड एम्प्लॉय की एवरेज इनकम करीब करीब 23,000 रुपए पर मंथ है, जो कि पहले से करीब 2.5 गुना ज्यादा बढ़ी है। भारत सरकार का इस पे एस्टिमेटेड गवर्नमेंट एक्सपेंडिचर रहेगा अबाउट 11,339 करोड़ रुपीज एवरी ईयर।
0: श्री वैष्णव बोले 2004 থেকে পরবর্তী এক দশকে ইপিএফও মজুরির ঊর্ধ্বসীমা অপরিবর্তিত ছিল। 2014 সেপ্টেম্বরে এটি বাড়িয়ে মাসিক 15,000 টাকা করা হয়। বর্তমানে তা আরও 10,000 টাকা বাড়ানো হল। গত এক দশকে ধারাবাহিকভাবে মজুরি আয় বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়াতেই এই সিদ্ধান্ত বলে মন্ত্রী জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে চলেছে। দলীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গ সফরে এসে সল্টলেকে একটি বেসরকারি হোটেলে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী, দীর্ঘ এই 25 বছরের যাত্রাপথে জনসেবাই তাঁর একমাত্র লক্ষ্য থেকেছে। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রধানমন্ত্রী সর্বদা গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন এবং তাঁর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে সেবা সংকল্প অভিযানের আওতায় 12 ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
2: और इन सेवा कार्यों में ब्लड डोनेशन कैंप होंगे, ट्री प्लांटेशन होगा और साथ ही साथ प्लास्टिक कम करने के लिए अवेयरनेस डेवलप करना, पानी को सेव करने, पानी बचाने और जल खेतों की सफाई का काम, ऑर्फेंज और हमारे जो ओल्ड एज होम में, ऐसे स्थानों पर जाकर सेवा कार्य करना। ये पार्टी के लोग जाकर काम करेंगे, आम जनता के लोग काम करेंगे, बुजुर्गों को मोबाइल और डिजिटल डिवाइसेस का उपयोग सिखाने जैसे बहुत सारे ऐसे काम हैं।
0: তিনি বলেন, এই কর্মসূচির আওতায় 25 মিনিটের জন্য সেবা প্রদান করলে তাকে শংসাপত্র দেওয়া হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর দেশ সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। এই উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ জানিয়েছেন, গত 11 বছরে পিএম যশস্বী প্রকল্পের আওতায় 15,000 কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পিএম যশস্বী প্রকল্পের মধ্যে রয়েছে প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক বৃত্তি, ওবিসি ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস নির্মাণ এবং স্কুল ও কলেজ পর্যায়ে শীর্ষস্থানীয় শিক্ষা সংক্রান্ত উদ্যোগ। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে সারা দেশের 1 লক্ষেরও বেশি শিক্ষার্থী ও সুবিধাভোগী উপকৃত হয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজের ধাক্কা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জরুরি তলব করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার মধ্যে ঘটা এই সংঘর্ষে বড় ধরনের ক্ষতি না হলেও পাকিস্তানি বাহিনীর আচরণ 1991 সালের এপ্রিল মাসে দুদেশের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া ও সেনা চলাচল চুক্তিকে সরাসরি লঙ্ঘন করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে যথাযথ সতর্কতা অবলম্বন এবং চুক্তি শর্তাবলী মেনে চলার জন্য সে দেশের সরকারকে অবহিত করার জন্য পাকিস্তানি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সও উপযুক্ত প্রতিবাদ জানাবে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির উপর কোনো হামলা ভারত বরদাস্ত করবে না। তিনি বলেন, সারা বিশ্বের মুসলমানদের কাছে মক্কা শহরের এক বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে, তাই এই ঘটনা অত্যন্ত চিন্তার বিষয়। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেছে ভারত। ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

0: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই চুক্তির ফলে 140 কোটি ভারতীয় ক্রেতার বিশাল বাজারে প্রবেশের সুযোগ পাবে নিউজিল্যান্ড, যা দেশের কর্মসংস্থান ও আয় বাড়াতে বড় ভূমিকা নেবে। উল্লেখ্য, আজই নিউজিল্যান্ডের সংসদে 93-29 ভোটে চুক্তি সংক্রান্ত বিলটি পাশ হয়েছে। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষিয়ান অভিনেতা অনন্ত নাগকে 2024 সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক আজ এই কথা ঘোষণা করেছে। আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের কেভাডিয়ায় আয়োজিত 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে।
1: क्या लग रही हूँ सरकार?
2: परी, कभी सिनेमा देखी है तू?
1: हाँ देखी ना, वो बाल नागम्मा।
2: हाँ, तू आज फिल्म स्टार लग रही है।
1: क्या है कि बोलूँ सो आप?
2: नहीं समझी? अरे वो फिल्म में रहती है ना, हीरोइन, वही जो गाती हैं, नाचती हैं, इश्क करती हैं।
0: কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে বার্তায় জানান, বহু দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর সাবলীল অভিনয় এবং বহুমুখী প্রতিভা গভীর ছাপ রেখেছে। ভারতের আবহাওয়া দপ্তর আগামীকাল বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, কেরালা, মাহে, তামিলনাড়ু এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল জম্মু কাশ্মীর, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান এবং গুজরাটে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রযুক্তিচালিত ভবিষ্যৎ গঠনে সরকার ও সেমিকন্ডাক্টর শিল্পের মধ্যে নিবিড় সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আকাশবাণী আগরতলা কর্মখালী বিজ্ঞপ্তি। সর্বভারতীয় ডাক বিভাগে ব্রাঞ্চ পোস্টমাস্টার, গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। শূন্য পদ 23,757টি। শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে মাধ্যমিক পাস, বয়স 18-40 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026। সারা দেশের গ্রামীণ ব্যাংকগুলিতে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 13,706টি। শিক্ষাগত যোগ্যতা, বিএ, বিকম, বিএসসি, বিবিএ, বিসিএ, এলএলবি, যে কোনো বিষয়ে পাশ হতে হবে। বয়স 18-40 বছর। নির্দিষ্ট পদ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ভিন্নতর। ওবিসি, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ছাড় রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026। কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট জিওলজিস্ট পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 127টি। শিক্ষাগত যোগ্যতা, এমএসসি পাস, বয়স 21-32 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 22 সেপ্টেম্বর 2026। লিখিত পরীক্ষা 10 জানুয়ারি 2027 হবে। বাছাইকৃতদের প্রার্থীদের ইন্টারভিউর তারিখ এবং কেন্দ্র বিস্তারিত কল লেটারে জানানো হবে। আর্মি অর্ডিন্যান্স কর্পসে এমটিএস ফায়ারম্যান পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। শূন্যপদ 2,615টি। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। বয়স 18-27 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন চিত্তরঞ্জন দাসের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 6:25 ককপুরক অনুষ্ঠান হায়ংনি খোরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কবির সুমন। সকাল 7:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 ককপুরক যুব অনুষ্ঠান জায়নক। সকাল 9:30 শুনবেন নজরুল গীতি। সকাল 10:00 হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপন দাতায়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:00 ককপুরক অনুষ্ঠান চোখেরাং। বেলা 1:05 অনুষ্ঠান মহিলা মহল। দুপুর 1:40 লোকগীতির শিল্পী অনিতা সাহা। দুপুর 1:50 আধুনিক গান শুনবেন উষা উত্থুপের কণ্ঠে। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 5:45 লোকগীতি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। সন্ধে 6:30 অনুষ্ঠান কিষাণবাণী। পরে শুনবেন লোকগীতি ডক্টর সুখবিলাস বর্মার কণ্ঠে। সন্ধে 7:00 ককপুরক অনুষ্ঠান। রাত 8:05 অনুষ্ঠান সমীক্ষা। রাত 8:10 হিন্দি ছায়াছবির গান। রাত 8:30 ভক্তিমূলক গানের শিল্পী এম এস শুভলক্ষ্মী। রাত 9:00 আধুনিক গান শুনবেন শচীন দেববর্মনের কণ্ঠে। রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন নতুন আলোর দিশারি বিষয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু কিছু জায়গায়। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 52%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:52 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:31 হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।